আকাশবাণী আগরতলা, আজ সোমবার, পয়লা আষাঢ় 1948 শকাব্দ, 7ই আষাঢ় 1433 বঙ্গাব্দ, 22শে জুন 2026 খ্রিস্টাব্দ। শুরু হচ্ছে আমাদের আজকের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে, অর্থাৎ 1269 কিলোহার্জে, আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5:55 হয়ে 50 সেকেন্ড।

0: Egypt, Ethiopia, Indonesia, Iran, Russia, Saudi Arabia, South Africa, and UAE. The meeting will focus on the theme, Non-Traditional Security Challenges Confronting the World Today, with discussions centered on the rapidly evolving nature of national security threats and the role of new technologies in emerging security risks. Delegates will also examine cybersecurity, digital vulnerabilities, and artificial intelligence-driven threats. The National Testing Agency, NTA, will commence the UGC NET June 2026 examination from today. The national-level eligibility test will be conducted in computer-based test mode until 30th of this month, in two shifts each day. The UGC NET exam is conducted for candidates aspiring to qualify for the Junior Research Fellowship, Assistant Professor positions, and admission to PhD courses. The NTA has advised candidates to download their admit cards and carefully verify all examination details. CBSE has commenced the release of Class 12 verification of issues observed and re-evaluation outcomes. In a statement, it said that the outcomes are being released in a phased manner, with over 87% of the total applications received was declared yesterday. The outcomes of the remaining applications will be made available in phases, and the entire process is expected to be completed soon. The status of application can be checked at results.digilocker.gov.in. In women's cricket, riding on an unbeaten 81 runs by Marie-Jeanne Kapp, South Africa defeated India by 6 wickets in a Group A match of ICC T20 World Cup in Manchester last night. Chasing a target of 159 runs set by India, South Africa scored 161 for 4 with 5 balls to spare. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী আগরতলা সুভাষিত সুভাষিত অনুষ্ঠানে আজ শুনবেন শ্রী শ্রী মা শারদার রচনা থেকে পাঠ।
2: খুব জপ করবে, যদি লাখ জপ করতে পারো দেখবে আমি যা বলছি সব মিলে যাবে। ধ্যান জপ করো, ধ্যান করতে করতে মন এমন স্থির হয়ে যাবে যে ধ্যান আর ছাড়তে ইচ্ছা হবে না। মন স্থির করে একবার ডাকলে লক্ষ্য জপের কাজ হয়। নতুবা সারাদিন জপ করছে কিন্তু মন নেই, তাতে ফল কি? মন চায় তবে তাঁর কৃপা হবে। জপ সংখ্যা, কর গণনা এসব শুধু মন আনবার জন্য। মন এদিকে ওদিকে যেতে চায় তবু ওইসবের দ্বারা এদিকে আকৃষ্ট হয়। যখন জপ করতে করতে ভগবানের রূপ দর্শন হয়, ধ্যান হয়, তখন জপও থাকে না। ধ্যান হলো তো সবই হলো। যদি শুদ্ধ মন হয় কেন ধ্যান ধারণা হবে না, কেন দর্শন হবে না? জপ করতে বসলুম তো আপনা হতেই ভিতর থেকে গড়গড় করে নাম উঠতে থাকবে, চেষ্টা করে নয়। জপ ধ্যান যথাসময়ে আলস্য ত্যাগ করে করতে হয়। বহু তপস্যা করলে এই মন শুদ্ধ হয়। যারা পরমার্থ খুব চিন্তা করে তাদের মন খুব সূক্ষ্ম শুদ্ধ হয়ে যায়। সেই মন যা ধরে সেটাকে খুব আঁকড়ে ধরে। ভগবান দর্শন বলো, ধ্যান বলো, সবই মন। মন স্থির হলে সবই হয়, ভগবান লাভ হলে আর কি হয়? দুটো কি শিং বেরোয়? না, মন শুদ্ধ হয়। নিত্য ধ্যান করবে, কাঁচা মন কি না? ধ্যান করতে করতে মন স্থির হয়ে যাবে, সর্বদা বিচার করবে। যে বস্তুতে মন যাচ্ছে তা অনিত্য, চিন্তা করে ভগবানে মন সমর্পণ করবে। কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ তো আছে, তেমনি মনের সেরকম অবস্থা হয়, কখনো ভালো কখনো মন্দ। মন্ত্রের মধ্য দিয়ে শক্তি যায়, গুরুর শক্তি শিষ্যের যায়, শিষ্যের গুরুতে। মন্ত্রের দ্বারা দেহ শুদ্ধি হয়, ভগবানের মন্ত্র জপ করে মানুষ পবিত্র হয়। গুরু হওয়া বড় কঠিন, শিষ্যের পাপ নিতে হয়। শিষ্য পাপ করলে গুরুরও পাপ লাগে, ভালো শিষ্য হলে গুরুরও উপকার হয়। গুরুভক্তি থাকা চাই, গুরুভক্তি যেমনই হোক তাঁর প্রতি ভক্তিতেই মুক্তি। বাসনা থাকতে জীবের যাতায়াত ফুরায় না, বাসনাতেই দেহ হতে দেহান্তর হয়। বাসনাটি সূক্ষ্ম বীজ, যেমন বিন্দু পরিমাণ বট বীজ হতে কালে প্রকাণ্ড বৃক্ষ হয়, তেমনি একেবারে বাসনা শূন্য হয় দু একটি। যদি নির্বাসনা হতে পারে।

0: এক্ষুনি হয়। যতক্ষণ আমি রয়েছে ততক্ষণ বাসনা তো থাকবেই, ওসব বাসনায় তোমাদের কিছু হবে না, তিনি রক্ষা করবেন। বিশ্বাস কি সোজা কথা? বিশ্বাস শেষের কথা, বিশ্বাস হলে তো হয়েই গেল, অবিশ্বাস তো আসবেই, সংশয় আসবে আবার বিশ্বাস হবে, এই রকম করেই তো বিশ্বাস হয়, এরকম হতে হতে পাকা বিশ্বাস হয়। বাবা, শুধু পড়লে কি আর বিশ্বাস হয়? বেশি পড়লে গুলিয়ে যায়। ঠাকুর বলতেন, জগৎ মিথ্যা তিনি সত্য, এই কি শাস্ত্র পড়ে জেনে নিতে হয়। মন চঞ্চল, তাই প্রথম প্রথম মন স্থির করবার জন্য একটু নিঃশ্বাস বন্ধ করে ধ্যানের চেষ্টা করতে হয়, তাতে মন স্থির হবার সাহায্য করে। কিন্তু ওভাবে বেশি করতে নাই, মাথা গরম হয়, প্রারব্ধের ভোগ ভুগতেই হয়। তবে ভগবানের নাম করলে এই হয়, যেমন একজনের পা কেটে যাবার কথা ছিল, সেখানে একটা কাঁটা ফুটে ভোগ হলো। সাধারণ মনের স্বভাবই হলো নিচের দিকে যাওয়া। মানুষ কত মনের জোর করে বাঁধ দিয়ে রাখে, আবার বাঁধ ভেঙে কখনো কখনো জল বেরিয়ে পড়ে, তবুও বারবার চেষ্টা রাখতে হয়। কিন্তু জানবে, সাধুসঙ্গ ও সৎচর্চায় মন খুব ঊর্ধ্বমুখী হয়, সাধুদের কৃপায় অতি নীচ লোকেরও মনের গতি ফিরে যায়। ধ্যান না হয় কঠিন, জপেতেই তোমাদের সব হয়। একটু স্থির হয়ে বসে জপ করতে হয়, 10-20 হাজার জপ রোজ করে দেখো, কেমন মন আপনি নুইয়ে না আসে। যদি না আসে তখন বলো। সাধু সন্ন্যাসী ছাড়া ধ্যান হওয়া বড় কঠিন, মনে জোর চায়, বৈরাগ্য আনা চায়, নির্বাসনা এবং ভগবানে ভালোবাসা না হলে ধ্যান হওয়া বড় কঠিন।
1: সুভাষিত অনুষ্ঠানে আজ শুনলেন শ্রী শ্রী মা সারদার রচনা থেকে পাঠ, আকাশবাণী আগরতলা। এবারে অঞ্জলি অনুষ্ঠানে আপনারা শুনবেন ভক্তিমূলক গান বিভিন্ন শিল্পী কণ্ঠে। অনুষ্ঠানের প্রথম গানটি আপনারা শুনবেন অমরিক সিং অরোরার কণ্ঠে।

গানটি শুনলেন জগজিৎ সিংহের কণ্ঠে। এতক্ষণ অঞ্জলি অনুষ্ঠানে আপনারা শুনছিলেন ভক্তিমূলক গান বিভিন্ন শিল্পী কণ্ঠে। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন ককবুরক অনুষ্ঠান।

0: ফুঙ্কাহাম
1: ফুঙ্কাহাম
0: আকাশবাণী আগরতলা তিনি তাংশাল তালিং তালনি পইলা শালমারি চিব্রিরা থামচিবা ত্রিপুরা বিশিখং জোন তালনি শালনি চিনি শালমারি নৈশাইনি চিদক ইংরেজি বিশি চিনিয় পান্দা নৈরা থামচিতক পয়েন্ট ব্রে মিটার্স এবার সাশাইনিরা দক চিচক কিলো হারচ আওয়াই নৈতঙ্গ ফুঙ্কচাং জরানি খা কাহামিয়া ফারে তাবুক চ্যাং জাগ চিনি তিনি পান্দা হায়ুনি খরাং তিনি ফুংনি পান্দা চিনিও হায়ুনি খরাং পান্দাও যতন লামসগ আও চং তিনি খালাইন শালবরমনি হাই ক কাহাম তিনি ক কাহাম চং খালাইন গুরু নানক সালাংমানি কক্র ব সালাংখা কেবনি মান বান্তানো সেগৈ নাহারথাই ককরে যতনি খাও ন কাইতর তঙ্গ বইন যে মানসা চোবানা নাঙ্গ কেব আনি আরিয়া কেব আনি ফিকুংনিয়া যতন আনি খাজানি বরং হিন্দু মুসলিম যতন থানচা যতন তৈন আনি খাও খাকচাংমা মান কাইতর চিনি বিশিং তঙ্গ চিনি বিশিং সেজামা সেলংমা করেই আশেক জরা চং খালাইখা গুরু নানক সালাংমানি কক তিনি ক কাহামক

0: তাবক খানালায় না তিনি কগ্র
1: ফারিতাবক খানালায় না লাই থাকাই বিশ্বরগো তিনি তুই সালো তামো তামো পাতিবি থাকা লাইবমা কিসা ফিলি নাইলেন উফিল নাইলেন উকলক ফাঁসে 1555 খ্রিস্ট বিশ্বে তিনি হাই সালন হুমায়ুন দিল্লিনি আশুক থাই তেওয়াইশা হাইন হাই কিফিল নাফ্রে দিল্লিনি আশুক থাই আসুগো সিংহাসন আসুগো 1940 খ্রিস্ট বিশ্বে তিনি হাই সালন নেতাজি সুভাষচন্দ্র বসু কংগ্রেস ইয়াকরই কংগ্রেস নংখরই ফরওয়ার্ড ব্লক হিনে কাইসা বদল কতাল সংসাব 1944 খ্রিস্ট বিশ্বে তিনি হাই সালন ব্রিটিশনি সেংক্রাগ্রক আসামবাই ইম্ফল গ্রংসা খ্লাই গ্রংসা হা খ্লাই 1975 খ্রিস্ট বিশ্বে তিনি হাই সালন প্রধানমন্ত্রী মন্ত্রী বখরক ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা সাকলায়ও তিনি হাই সালন 1996 খ্রিস্ট বিশ্ব সৌরভ গাঙ্গুলী ক্রিকেট থংক্রং ইংল্যান্ডনি লর্ডস বিনে পুইলা টেস্ট থংমানিও কাহামকৈ থংমানি বিসিংটি খ্লাইব রান 131 খ্লাইও আশাসকুর কাহাম খ্লাইও 1982 খ্রিস্ট বিশ্ব যেন তুমুং নাহারে নাইখাইকাই উফিলে নাইখাইকাই ভারতনি হাকতর বেলাই খা খামানি সাল মুম্বাইও আপন বোম্বেও এয়ার ইন্ডিয়ানি বীরখুং দেরামা বাই বরক গবাংমা থই যাব ফারিতাবক উফিল নাইলাইন হায়ুং হাকতর বখাগ 1815 খ্রিস্ট বিশ্বে তিনি হাই সালন ফরাসিনি বুবাগ্রান নেপোলিয়ান বোনাপার্ট উলসা সিংহাসন ইয়াকার যেন তুমুং নাসিকি নাইখাইকাই 1940 খ্রিস্ট বিশ্বে তিনি হাই সালন জার্মাননি সেংক্রাগ্রক বাহিনী রক প্যারিস দখল খ্লাইমানি উল ফ্রান্স ইয়াকটি সেনানি বাধ্য খ্লাইও 1941 খ্রিস্ট বিশ্বে তিনি হাই সালন নাচি জার্মানি সোভিয়েট ইউনিয়ন কেবেঙ্গই গবাং মা সেংক্রাকলাঙ্গই চপ্রপনানি সেঙ্গো আক্রমণ খ্লাইনানি সেঙ্গো 1944 খ্রিস্ট বিশ্বে তিনি হাই সালন মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন রুজভেল্ট বিনি সেনারত্ন সৈন্যরত্ন পুনর্বাসন নিনানি কাছে লাইবোমা রুগজাক কেরঙ্গ সৈরিব আশিক জরাখানা বাইখা লাই থাকাই বিশিরগ তিনি তিন সাল তামো তামো পাতি থাকা
0: আশিকজোড়া চা লাইখা লাই থাংজাক লাইবমানি কগ্রগ তিনি হাই সালো তামো তামো পাটিখা তাব খালায়ন হকবাণী কক তিনি হকবাণী কগ চালায়ন নায়রকরা কাইমানোরগই কক নায়রকরা তো সিনিয়া কেবগরই যতন নায়রকরা যাও তাই ফল ফকলানি বিশিং ব কাইসা বেলাই খেন নাকুমানি ফল ফকলা খবজাকো সেরেসি তিনি সিমিন নারকরানো যেন মতাই আদায়রগ সামু ফুনাঙে ফাইও তাই চিনি শাক কাহামনি বাকিব নারকরা বেলেখেন যাও নারকরা অমহাই ফল ফকলা যে ফল ফকলানি মূ সাপানো সামু নাঙিয়াকরাই রমদি বিনি বকুর বিনি বখং তাই বিনি বতই যেন নারকরা দাব বেলেখেন যাও তাই দাবনি বৃত্তৈনি কক তো যেন সানানি কক গরি দাবকনিও কলমা মলো হগাই বেলেখেন নারকরানি দাব যেন নাও দামনি হেমালে নারকরানি দাব চিনি শাকনি তৈ গরি জ্বর তৈ মানথগ্রথানি বেলেখেন নাগো তাই নারকরানি থক

0: sarai rei mano. Asik jara ceng khana lai kya, nair kara kai mano ragai kok.
1: Pali tabu khana lai na sakham kani kok. Sakham kani kok go. Pneumonia unge khiba, chini bakha sabamo ungani byamanati kok khana lai na. Pneumonia abo kaisa bakha sabamo virus unge khiba bacteria eba shatrak bai manjake ungmani bemar cherai bosa apsaklei chakra borok sakebel borok rok je borok ni bemar ka suna phan krei borok no okirma sincha bemar bai manjako go onimonia bemar unkhaenke tamonuk jak kusuknai hama kosto ungnai lumnai kachang jaknai kichakhaino khaklap sajaknai belaikhe lang jaknai ngiakhe ba sakkebel ungnai te mai okhuje ke ungnai omo hai tong rok tomung nuk jakhaingke abo pneumonia bemar bai manjaki tongkha hinai sidi pneumonia bemano baiki kasnai phaidi abo silaina pneumonia bemano kasnan bagai tika mananai pneumonia no kasnan bagai PCB 13 te PPSB 23 vaccine belaikhi nangkuk pani o vaccine mananai te kaisen ke kai sap sutra matongnai mai rok sabrum brum je samani rok sabrum brum ya kaham kai saban be masunai chini yago yong eba jibanu kori khlai bosago jibanu kori khlai chali matongnai hoku nungma bo belaikhi chini फुसफुस उंगेखौ बखा सबमनि हामया ख्लायो बखा सबमनि फान्नो गोरै ख्लाय खिबियो तुमुं हकु नंखायंखाय निउनिया बाय मानजाखनानि लाय थांगो दौय थांगो काहाम क्रों तंगमुं मा तंगनाय चामुं काहाम मा जानाय मुक्रि यासि यसखुगै मा थुनाय दे सालब्रम ब्रम सामुं ख्लायिं एखबा बियाम र ख्लायि कलम दै माखि ख्लायनाय आबो बाय চিনি বসাগ বেমার কাসুনানি ফান বাঙি থাঙ্গো কসাং জাগাও ইয়েখেবা রুমু জাগাও থাঙ্গিয়াও মাতংনাই কসাং জাগাও তুমুং থাঙ্গা হেঙ্কে আপ্রো রিকুতুং মাসুমনাই তে তুমুং সিত্রা জাগারগো পলিউটেড জাগারগো থাঙ্গা হেঙ্কে আপ্রো মাস্ক রকমা থুপনাই তে অমহাই তংখ রুমো জাগারগো থাঙ্গেউই মাতংনাই নিমোনিয়া উংখাহিংকে ভাইকলাই সাকনাই ডাক্তারক নিমোনিয়া আবো ব নিমোনিয়া মানজাখা আবো ডাক্তারক নাইগ্রানাই আবো ব্যাকটেরিয়ানি বাগিদাংখা ইয়াখাবা আবো ভাইরাসনি বাগিদাংখা আবো বরক নাই ব্যাকটেরিয়ানি বাগি হিংকেবা অ্যান্টিবায়োটিক বিথিরিও ভাইরাসনি বাগি হিংকেবা আ লুমানি তংমুং চামুং নাইয়াকই বরক বিথিরিনাই ইয়াকে সত্রাকনি মানজঙ্গা বাকিব অমহাইক্লাইন বরক বিথিরেনাই এন্টি ফাঙ্গাল বিথি অবাহাইকে তুমুং ডাক্তার বাই নাইজাকাই নিমোনিয়া বেলাই কিরিমা সিংসা ওয়ানমা সিংসা বরক ন বুথানাই বেমার ফানো ডাক্তার বাই নাইজাকাই হিংকে হামুই মানু পিয়াবা যত নিশলাই কক কতরংখা বেমার মানজাক মানিসলাই বেমার মানজাকি আসানি কাসুমাসে যত নি তংমুং কাহাম বনিবাকে টিকা মানানাই তে তাবুক সাই পাইমা হাই তমুং রকমা তংনাই নিমোনিয়া বেমার বাই চালানি বাকে আশেক জোড়া খানা বাইকা সাকাম ক্রাইনি কক।

0: kerong ni bechebo podrepot jengjal rok tongo borogoro thangai a jengjal rok no pai sugri mano tai borok ni tai kerong no rugi tai ta mota mo sungmung tong a borok bo borok thangai sungi manio a shibir ni shep shap nahanani bagai am chai ni lokorong no komuka so kobokhor ka khoai ni kerong adong
1: করবুক সাবডিভিশন ভারত বাংলাদেশ এক ইন্দো বাংলাদেশ হায়ং আর আমচায় 300 মিটার জড়াতে ভারত নাগরিক সুরক্ষা সংহিতা 163 দ্বারা কেরং বজাক্ষা লুকরক থাংলাই সুথাইনি আপনি বাকে কিসাসে রায়দা ফিনজাখা গোমতী জেলানি ডিএম ককমুং কাইসা শাখা ভারত বাংলাদেশ হায়ং আর আমতাইনি 300 মিটার একাব বারা 300 মিটার জোড়াতে ফুংনি দামদক নিসিমি তিনি ফুংনি দামদক সানজা দামদক নিসিমি আই ফুংনি দামদক জোড়া ও থাংলাই সুথানি কেরং বক্সিন জাখা পুলিশ সিআরপিএফ বিএসএফ উংখেবা সরকারি সামঙ্গ থেপাজাক বড় রকন কারই কেব ফান খরকনি খরকটামনি গবং আমচায় থাংমাগলা তে ইয়াক দা কপলা মানই সেংরকি থাংমাগলা কিনে সাজাখা বিএনএসএস নি 223 দারারগী অ কেরং বজাক্ষা হিনে সাজাক্ষা আব বসকাং জুলাইতাল নি সাল জিথাম 13 জুলাই 2026 জোড়া অ কেরং বজাক তংনাই হিনে সাজাক্ষা অ কেরং মানিয়ারকনো বরকনো মাজরা রিজাকনাই হিনে সাজাক্ষা
0: আমহাইন আনিয়াগব তেকাইস তঙ্গ অবহঙ্কাই খোয়াই নি বখাকতে জেলা আদং কমকাশ সাকলাই চাকা অবহঙ্কায় ভারত তাই বৈদেশ আর বাংলাদেশ নি বারা মিটার নি বিশিংতে অ কেরং রায়দা খাওয়াই রাজাকা কেব থাংলাইসু খালাই মাঙ্গলা হরনি দাম চারনি সিমি ফুঙাই দাম বাজরা অব যে অ কেরং রায়দান গসি নাহাইয়া বরং কেরং রায়দাতে মাজরা বেড়সাগনা অবহঙ্কাই বিএনএসএস 2023 নি 163 এক নরগৈ অকেরং নি মাজরা বেড়সাগন হনে সাকলাই চাখা
1: বুসকাং সালমারি নিশ্চিতক জুন 26 জুন 2026 সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নি আসাইমা সালন পালাইনেন বাগৈ হাস্তে সরকার দাল বিদাল সামং বুতং ইয়াগোনাখা অবনরগী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লংমাতে বি সামং তংলাইমানী তংলংমানী কক্রবাইনি কক্রবাইনতী শিকলা রকন খাতং রেনে বাকে সরনাই সরনাই জগ্রকি বিশিঙ্গ বাতাই মং সংসারজাকাই হিনে সাজাক্ষা জুন তালনি সালনি জিবা 25 তারিখ জুন 2026 রংনক ইয়ং একবা বিশ্ববিদ্যালয় বেরম সরনাই সরজাকাই সরনাই রকি বিশিঙ্গ এক্সটেম্পোর স্পিচ বাতাই মং সংসারজাকাই হিনে সাজাকা অমখাই খাই 23 তারিখ 22 তারিখ তিনি ব দাল বিদাল পান্ডা সংসারজাকাই হিনে সাজাকা
0: ড্রাগ ফ্রি উইক হায়াকাবা ফেক মুংকরি হাতি অব অঙ্গই তঙ্গ সালথাং ত্রিপুরা জেলা ও অব তঙ্গন ই তালনি সালনি চিতক সালমারি চড়া
1: ভারত হাকত নিজত নিশলাই কুচুক বেরমনি সিভিলিয়ান অ্যাওয়ার্ড পদ্ম সকাত নিবাগী কয়মুংবলাই ইয়াফানা নিবাগী

দেখা ভাইদি তাবখানা লাগে না ককথুম রক তিনি আনিয়াগো ককথুম তঙ্গ অবংখা খোয়াই জেলাও লোক আদালত অঙ্গিত অব চেঙেরে চাখা মিয়ানিসিমি জোনতালনি সালনি জিথাম সালমারি জরা যে বড় রকনি

0: কবক জাখা খুরচা জাকথাই 1954 বিশনে সিমি ককরবাই তে রং থংমং সাকনাই লুকু হামগ্রানি সামুং তাংনাই সৈসিমুং তে তাংরং পাইফাল তে সনামুং আকরগ পাইফ্লাইয়াওই সামুং তাংনাই রকন অ হাকতনি যতনি কুচুক বেরেমনি সিভিলিয়ান অ্যাওয়ার্ড পদ্ম সকার ইয়াফার জাগাই তঙ্গ অসকার দুনি বিসিংগ তঙ্গ পদ্মবী ভূষণ পদ্মভূষণ তে পদ্মশ্রী 2027 বিশ্বনির লুকু সংরাইদা সালন কিতিংগী ভারত হাপাংনি পদ্ম সকাতনি বাগৈ অনলাইন কয়লাই ইয়াফান্নানি কবক জাগি তঙ্গ পদ্ম সকাতনি বাগৈ কয়মুং রিনানি কয়মুং ইয়াফানানি বাগৈ https://awards.gov.in অ পোর্টালনি বিশিংতৈ অনলাইন কয়লাই ইয়াসাক জাগি তঙ্গ আর কয়লাই রেউই মানো অনলাইন কয়মুংলাই ইয়াফানানি বাকি নাংমানি কয়লাই তে শুক্রবৈ ককথুম অ পোর্টাল মাননাই বসকাং 31 July 2026 সাল মারিনি বিশিঙ্গ অনলাইন কয়মুং ইয়াফারি মানো তে অজরালাইখে তে কয়মুং ইয়াসাক জাক লাখেনি সাজাক্কা হাস্তে হাপাংনি জেনারেল এডমিনিস্ট্রেশন পলিটিক্যাল নাইখুংনি বখাকতেই অকক্তমা সাকলাই জাক্কা
1: আওয়াশেক জরা জং খানালাইকা কক থমরক তাবো খানালাইনে সেবগো বরক তলাংমানিক সালথাং ত্রিপুরা জেলানি জিরানিয়ানি চম্পকনগর হাই সেকেন্ডারি রংনগ বুক চাচুক থাই তঙ্গ অবহাই ট্রেনার খরক নাই তরাং জাগানো খরক সা হাঙ্কাকাই যোগা ট্রেনার তাই খরক সা হাঙ্কাকাই ড্রামা টিচার অবনি বাকি কয়বেলাই রেনা নাই তাই বংনি নাংকুক মানে যে ডকুমেন্টস রক তলাঙি থানা নাই তাই পাইথা কয়বেলাই রেনানি সাল হাঙ্কাকাই জোলাই তালনি সাল থামচিসা সালমারি জরা তাইব কাহামকাই সাইমানী মচুংখা হাঙ্কাকাই চম্পকনগর হায়ার সেকেন্ডারি রংনগর থাঙ্গি আরও মালাইনানি বাকে সাকলাই জাক্ষা মচুকনাই রংনগর

0: তাই কাইশাতঙ্গ অবহঙ্কায় ন্যাশনাল ল ইউনিভার্সিটি হাস্তে হাফাংনি আরও প্রফেসর নিবাগী কয়বলাই সানহর জাখা অর তংনাই কেরং নি প্রফেসর তাই অ্যাসোসিয়েট প্রফেসর হ্যাকাবা সোশ্যাল সায়েন্স দিয়ে যে পড়ে যাক বড় অর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিবাগী কয়বলাই রেইমান নাই কয়বলাই রেনানি পাইথাক সাল ছাকলাই চাকা বসগাং জোলাই তালনি সাল বা সালমারিনি বিশিঙ্গ তাই বুক হামকাই সাইমানি মুচংখাই লগ অন খালাইমানাই www.nlutripura.ac.in মুইতো নারংনা নাংনাই কয়বলাই রেনানি পাইথাক সাল হংকাই বসগাং জোলাই তালনি সাল বা সালমারিনি বিশিঙ্গ আশুক জোড়া চং খানালাই কা সেবগো বরক তালামানি কক তাবো খানালাইনে নবার তেবানি কক
1: গণেশ গাংবাড়ি কক তোমার লগে সাইমানকা নখাও জমুই টংনাই বাক্সা বাক্সা আমসাহিও ফেরাং গগৈ ওয়াতি ওয়াই মানো তুমারি টঙ্গানো

0: tungsamari 33 degree celsius tungklaimari 25 degree celsius miani tungmari sumani onukjakha tungsamari 33 degree celsius tungklaimari 23.5 degree celsius nabara sibuksamari sibuklaimari 98% 65% ni gana ginimo tongana thangnai damni sibriyo 102.0 millimeter wati faika asik jura khana bekha nabarti bani kok
1: তাবক খনালায় না রচামু রচামুঙ্গ খরাং ধর্মচরণ জমাতিয়া

আশিক জোড়া ধর্মচরণ জামাতিয়ানী খক্তির সাবজাগ্র সামুখানা বাইখ্যা আকাশবাণী আগরতলা তাই কিসা জোড়ানি ওলন খানা বাই না সংস্কৃত তাই হিন্দি বাই ককতমা দিল্লি কেন্দ্র নি আওয়াই খেলাইছা আকাশবাণী আগরতলা অর্ণপাইকা চিনি তিনি ফোংনি কক বরক আওয়াই পান্দা হাবিনী খরা।

0: গানটি শুনলেন শ্রীকান্ত আচার্যর কণ্ঠে। এবারে পরের গানটি আপনারা শুনবেন দেবব্রত বিশ্বাসের কণ্ঠে।
1: এরপরে আসবে বর্ষা,

0: গানটি শুনলেন দেবব্রত বিশ্বাসের কণ্ঠে। এতক্ষণ বিভিন্ন শিল্পী কণ্ঠে আপনারা শুনছিলেন রবীন্দ্রসঙ্গীত রবি কিরণ অনুষ্ঠানে আকাশবাণী আগরতলা। এবারে আপনারা শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ এবং তারপরে শুনবেন স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন কেন্দ্রীয় সরকারের একাধিক নীতিগত সংস্কার জাহাজ নির্মাণ ক্ষেত্রে দেশে নতুন দৃষ্টিভঙ্গির সূচনা করেছে। দেশীয় প্রযুক্তিতে নির্মিত 3টি যুদ্ধজাহাজ নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করেছেন প্রধানমন্ত্রী। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের দুদিনের বৈঠক আজ নতুন দিল্লিতে শুরু হচ্ছে। চলতি বছরের প্রথম ইউজিসি নেট পরীক্ষা আজ শুরু হচ্ছে। পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকারের আজ প্রথম বাজেট পেশ। ইরানের সঙ্গে আলোচনায় ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত জানালেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। চলছে রুদ্ধদ্বার বৈঠক। মহিলাদের FIH নেশনস কাপ হকিতে নিউজিল্যান্ডকে 2-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত। ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ নিউজিল্যান্ড মিশরের মুখোমুখি। উরুকুয়ে কাবুভারদের খেলা 2-2, গোলশূন্য বেলজিয়াম ইরান। সৌদি আরবকে 4-0 হারাল স্পেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন জাহাজ নির্মাণ ক্ষেত্রে দেশে একটি নতুন দৃষ্টিভঙ্গির সূচনা হয়েছে।

0: পশ্চিমবঙ্গের কলকাতায় ভারতীয় নৌবাহিনীর নিজস্ব প্রযুক্তিতে নির্মিত তিনটি প্ল্যাটফর্ম আইএনএস দুনাগিরি, আইএনএস সংশোধক এবং আইএনএস অগ্রয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করার সময় তিনি গতকাল কথা বলেন। নৌবাহিনীর ওয়ারশিপ ডিজাইন ব্যুরোর নকশায় এবং গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্সের তত্ত্বাবধানে নির্মিত এই জাহাজগুলির লক্ষ্য হল যুদ্ধকালীন অভিযান, হাইড্রোগ্রাফিক সার্ভে এবং সাবমেরিন বিরোধী যুদ্ধের ক্ষমতা বাড়ানো। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সাম্প্রতিক বছরগুলিতে কেন্দ্রীয় সরকার নীতিগত ক্ষেত্রে বহু সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করেছে। দেশে জাহাজ নির্মাণের ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।
1: ভারত আপনি পুরে ম্যারিটাইম ইকোসিস্টেম কো সশক্ত বানা রাহা ইসলিয়ে ভারত আপনি বন্দরগাহো কা আধুনিকরণ কর রাহা নই ক্ষমতা তৈয়ার কর রাহা নই কনেক্টিভিটি বনা রাখা হদী জলমার্গো কাজ বিস্তার কর রাখা মল্টি মডেল লজিস্টিক নেটওয়ার্ক বিকশিত কর রাখা সাগরমালা জেসে অভিযান ইসি ব্যাপক সোচ কাজ হিসা হ।
0: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং নৌবাহিনীতে এই তিনটি জাহাজের অন্তর্ভুক্তি ভারতের সামুদ্রিক সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক বলে উল্লেখ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আন্তর্জাতিক যোগ দিবস 2026কে একটি বিশ্বজনীন উৎসবে পরিণত করার জন্য সারা পৃথিবীর মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, সুস্বাস্থ্যের জন্য যোগব্যায়াম বিভিন্ন দেশের সর্বস্তরের মানুষকে একত্রিত করছে। এই ঘটনা অত্যন্ত উৎসাহব্যঞ্জক। এই দিনটি ভবিষ্যতে আরও বেশি মানুষকে তাদের দৈনন্দিন জীবনে যোগব্যায়ামকে অন্তর্ভুক্ত করতে অনুপ্রাণিত করবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, দেশ বিদেশের বিভিন্ন জায়গায় গতকাল বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয় দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস। ভারত ছাড়াও বাংলাদেশ, নেপাল, মার্কিন যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরশাহী, ওমান, ইসরায়েল, কাতার, ডেনমার্ক, ব্রাজিল প্রভৃতি দেশে ভারতীয় দূতাবাস এবং স্থানীয় বিভিন্ন সংগঠন আন্তর্জাতিক যোগ দিবস পালন করে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মধ্যপ্রদেশের শিবপুর জেলায় অবস্থিত কুনো জাতীয় উদ্যান পরিদর্শন করেছেন। সকাল 8টা পর্যন্ত তিনি ওই উদ্যানে সাফারি করবেন এবং চিতা পুনর্বাসন প্রকল্পের অগ্রগতির পর্যালোচনা করবেন। এছাড়া তিনি সাহারিয়া উপজাতির প্রতিনিধি এবং স্থানীয় বনবিভাগের কর্মী ও ট্যুরিস্ট গাইডদের সঙ্গে মতবিনিময় করবেন। নতুন দিল্লিতে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের দুদিনের বৈঠক আজ শুরু হচ্ছে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এই বৈঠকে পৌরোহিত্য করবেন। ভারতসহ ব্রিক্স গোষ্ঠীর 11টি সদস্য দেশের নিরাপত্তা প্রধানরা অংশ নিতে চলেছেন এই বৈঠকে। বৈঠকের মূল ভাবনা, বর্তমান বিশ্বে অপ্রচলিত নিরাপত্তা সমস্যা। এতে জাতীয় নিরাপত্তা সমস্যাগুলির দ্রুত পরিবর্তনশীল প্রকৃতি এবং নিরাপত্তা ঝুঁকিতে নতুন প্রযুক্তির ভূমিকা নিয়ে আলোচনা হবে। উল্লেখ্য, ভারত চতুর্থবারের মতো ব্রিক্সের সভাপতির দায়িত্ব পালন করছে। চলতি বছরের প্রথম ইউজিসি নেট পরীক্ষা শুরু হচ্ছে। সর্বভারতীয় স্তরের এই যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা চলবে 30 জুন পর্যন্ত। প্রতিদিন দুটি শিফটে পরীক্ষা নেওয়া হবে। জুনিয়র রিসার্চ ফেলোশিপ জিআরএফ, সহকারী অধ্যাপক পদে নিযুক্তির জন্য যোগ্যতা অর্জন এবং পিএইচডি কোর্সে ভর্তির লক্ষ্যে আগ্রহী প্রার্থীদের জন্য ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ ইউজিসি নেট পরীক্ষাটি আয়োজন করে। এনটিএ পরীক্ষা প্রার্থীদের তাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে এবং পরীক্ষা সংক্রান্ত সমস্ত বিবরণ সতর্কতার সঙ্গে যাচাই করে নিতে পরামর্শ দিয়েছে। কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ সিবিএসই দ্বাদশ শ্রেণীর উত্তরপত্র যাচাই এবং পুনর্মূল্যায়নের ফলাফল প্রকাশ করেছে। এক বিবৃতিতে বোর্ড জানিয়েছে, ফলাফলগুলি পর্যায়ক্রমে প্রকাশ করা হচ্ছে। গতকালই মোট আবেদনের 87%-এরও বেশি ফলাফল ঘোষণা করা হয়েছে। অবশিষ্ট আবেদনগুলির ফলাফলও ধাপে ধাপে প্রকাশ করা হবে বলে সিবিএসই জানিয়েছে। আবেদনের জন্য যাবতীয় তথ্য https://results.digilocker.gov.in ওয়েবসাইটে দেখা যাবে। পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকার আজ তাদের প্রথম বাজেট পেশ করবে। দুপুর 12টায় বিধানসভায় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। উল্লেখ্য, বিপুল পরিমাণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এই প্রথম বিজেপি এরাজ্যে ক্ষমতায় এসেছে। স্বভাবতই তাদের প্রথম বাজেট নিয়ে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছে জনমানসে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স বলেছেন ইরানের সঙ্গে আলোচনায় ইতিবাচক অগ্রগতি হচ্ছে। সুইজারল্যান্ডে বার্গেনস্টক রিসর্টে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের প্রতিনিধিদল তেহরানের পরমাণু কর্মসূচি ও আঞ্চলিক নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনার জন্য রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হয়েছে। আলোচনা এখনও চলছে বলে খবর। মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, ইরানের নেতৃত্বে রয়েছেন স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ এবং বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। ইরানের পারমাণবিক কর্মসূচি ছাড়াও ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতির বিষয়টি নিয়েও এই বৈঠকে কথা হবে বলে মনে করা হচ্ছে।

লেবাননের পরিস্থিতি এবং সেখানে ইসরায়েলের সামরিক অভিযান সম্পর্কে এক প্রশ্নের জবাবে ভ্যান্স বলেন, কূটনৈতিক বার্তালাপে ইতিবাচক ইঙ্গিত মিলছে, তবে দীর্ঘস্থায়ী সমাধানের ব্যাপারে এখনও মত পার্থক্য রয়ে গেছে। ইথিওপিয়ার ক্ষমতাসীন দল প্রধানমন্ত্রী আবি আহমেদের নেতৃত্বাধীন প্রসপারিটি পার্টি সেদেশের সংসদীয় নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা বজায় রেখেছে। ইথিওপিয়ার জাতীয় নির্বাচন বোর্ড জানিয়েছে, প্রসপারিটি পার্টি প্রতিনিধি পরিষদের 501 আসনের মধ্যে 438 জয়লাভ করেছে। আগামী অক্টোবরে নতুন সংসদের অধিবেশন বসার কথা রয়েছে। উল্লেখ্য, 1 জুন সেদেশে সংসদীয় নির্বাচনে ভোট নেওয়া হয়। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের উপর লেবার পার্টির নেতৃত্ব থেকে পদত্যাগের চাপ বাড়ছে। একই সঙ্গে সমালোচকরা অ্যান্ডি বার্নহ্যামকে ওই পদের উত্তরসূরি করার দাবি জানিয়েছেন। এদিকে কিয়ের স্টারমার পার্টির নেতৃত্বের পদ ছাড়তে নারাজ। আফগানিস্তানের পূর্বাঞ্চলের পারওয়ান প্রদেশে একটি পথ দুর্ঘটনায় কমপক্ষে 5 জনের মৃত্যু হয়েছে, আহত আরও 7 জন। প্রাদেশিক পুলিশের মুখপাত্র ফজুল রহিম মুশকেনিয়ার জানিয়েছেন, কোহি সাফি জেলার মন্দিকুল অঞ্চলে একটি গাড়িতে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় চালক নিয়ন্ত্রণ হারায়। গাড়িটি উল্টে গেলে এই দুর্ঘটনা ঘটে। আহতদের দ্রুত কাবুলের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মহিলাদের FIH নেশনস কাপ হকিতে ফাইনালে ভারত নিউজিল্যান্ডকে 2-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। ভারতের হয়ে গোল করেছেন নবনীত কর এবং সুনেলিতা টপ্পো। প্রতিযোগিতা জুড়ে ভারত অপরাজিত ছিল। নেশনস কাপে এই খেতাব জয়ের ফলে ভারতীয় মহিলা দল হকি প্রো লীগের পরবর্তী সিজনে জায়গা করে নিয়েছে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় মহিলাদের এই জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। পুরুষদের FIH প্রো লীগ হকিতে রটারডামে অনুষ্ঠিত শেষ ম্যাচে গতকাল ভারত নেদারল্যান্ডসকে 3-2 হারিয়ে দিয়েছে। ভারতের হয়ে গোল করেন যুবরাজ সিং, অভিষেক এবং রাজিন্দর সিং। অধিনায়ক হার্দিক সিং ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। এবার ফুটবল বিশ্বকাপের খবর।

ফিফা ফুটবল বিশ্বকাপে গ্রুপ জির ম্যাচে আজ ভ্যাঙ্কুভার স্টেডিয়ামে নিউজিল্যান্ড মিশরের মুখোমুখি। প্রথমার্ধের শেষে নিউজিল্যান্ড 1-0 গোলে এগিয়ে। এদিকে গতরাতে গ্রুপ এইচের ম্যাচে মিয়ামি স্টেডিয়ামে উরুগুয়ে কাবোভার্দের মধ্যে খেলাটি 2-2 গোলে ড্র হয়। কেভিন পিনা 21 মিনিটে গোল করে প্রথমে কাবোভার্দেকে এগিয়ে দেন। 44 মিনিটে উরুগুয়ের হয়ে গোল করেন ম্যাক্সিমিলিয়ানো আরাউহ। প্রথমার্ধের সংযুক্ত সময় অগাস্টিন ক্যানোবিও আবার গোল করে উরুগুয়েকে এগিয়ে দেন। কাবোভার্দের হেলিও ভারেলা 61 মিনিটে গোল শোধ করেন। গ্রুপ জির ম্যাচে লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে বেলজিয়াম ইরানের মধ্যে খেলাটি গোলশূন্যভাবে শেষ হয়েছে। গ্রুপ এইচের খেলায় স্পেন সৌদি আরবকে 4-0 গোলে হারিয়ে দিয়েছে। ম্যাচের 10 মিনিটে স্পেনের হয়ে প্রথম গোল করেন লামিন ইয়ামাল। 21 ও 24 মিনিটে জোড়া গোল করেন মিকেল ওয়াজারবাল। 49 মিনিটে ইরানের হাসান আল তাম্বাক্তি একটি আত্মঘাতী গোল করেন। গ্রুপ জের ম্যাচে আর্জেন্টিনা অস্ট্রিয়ার বিরুদ্ধে খেলবে। ডালা স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 10:30। অন্যদিকে গ্রুপ আই এর ম্যাচে ফ্রান্স ইরাকের মুখোমুখি হবে। ফিলাডেলফিয়া স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 2:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কেন্দ্রীয় সরকারের একাধিক নীতিগত সংস্কার জাহাজ নির্মাণ ক্ষেত্রে দেশে নতুন দৃষ্টিভঙ্গির সূচনা করেছে। দেশীয় প্রযুক্তিতে নির্মিত 3টি যুদ্ধজাহাজ নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করেছেন প্রধানমন্ত্রী। চলতি বছরের প্রথম ইউজিসি নেট পরীক্ষা আজ শুরু হচ্ছে। পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকারের আজ প্রথম বাজেট পেশ। ইরানের সঙ্গে আলোচনায় ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত জানালেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। চলছে রুদ্ধদ্বার বৈঠক। খবর শেষ হলো, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি শর্মিষ্ঠা রায়। সুস্থ বার্ধক্যের জন্য যোগ, এই ভাবনায় ভারত সহ সারা বিশ্বে গতকাল দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগের সহযোগিতায় ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য অনুসারে 100টি গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ যোগ কর্মসূচির আয়োজন করা হয়। এদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতার রেড রোডে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস পালনের কেন্দ্রীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। হাজার হাজার মানুষ সকালের এই যোগ ব্যায়ামে যোগ দেন। প্রধানমন্ত্রী বলেন, যোগ শুধু শারীরিক ব্যায়াম নয় বা কোনো নির্দিষ্ট বয়সের মানুষের জন্য সীমাবদ্ধ নয়। যোগ আমাদের ভারসাম্যপূর্ণ জীবনযাপন এবং মানসিক স্বাস্থ্যের মাধ্যমে শারীরিক সুস্থতার পথ খুঁজে পেতে সাহায্য করে।
1: যোগ কেবল শারীরিক শ্রম কা সাধন নহিঁ হ্যায়, যোগ কিসি এক আয়ু বর্গ কে লিয়ে সীমিত ভি নহিঁ হ্যায়। ভারত মে হম জানতে হ্যায় অর দেখতে আয়ে হ্যায়, যোগ মানব কে জীবন কা

0: चेतना के साथ, ऊर्जा के साथ एक प्रकाश भी है।
1: এদিকে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা গতকাল সকালে আগরতলার হাঁপানি আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণের প্রদর্শনী হলে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে এবং রাজ্য আয়ুষ মিশনের সহযোগিতায় আয়োজিত যোগ দিবসের রাজ্যভিত্তিক অনুষ্ঠানের উদ্বোধন করেন। ভারতীয় সেনাবাহিনীর রেড শিল্ড ডিভিশন গতকাল আগরতলায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করেছে। কর্মসূচিতে অংশ নেন সেনার বিভিন্ন ইউনিটের জওয়ান ও আধিকারিকরা। বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের অধীনে সমস্ত বিএসএফ ক্যাম্পাস ও সীমান্ত চৌকিতেও আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করা হয়। ধর্মনগরের গৌরীশঙ্কর রায় স্পোর্টস ইনডোর হলে উত্তর ত্রিপুরা জেলাভিত্তিক যোগ দিবস পালিত হয়। দক্ষিণ জেলায় মূল অনুষ্ঠানটি হয় বিলোনিয়ার বিকেআই মাঠে। জোলাইবাড়ির রামঠাকুর আশ্রমে জোলাইবাড়ি ব্লক ভিত্তিক যোগ দিবস পালিত হয়। ঊনকোটি জেলাতে মূল অনুষ্ঠানটি হয় কৈলাসহরের প্রত্ন পর্যটন ক্ষেত্র ঊনকোটিতে। জিরানিয়ায় বীরেন্দ্রনগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত হয় যোগ দিবসের অনুষ্ঠান। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু চৌরিলামের ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী উচ্চ মাধ্যমিক

জুলাই মূল অনুষ্ঠানটি হয় বিলোনিয়ার বিকেআই মাঠে। জোলাইবাড়ির রামঠাকুর আশ্রমে জোলাইবাড়ি ব্লক ভিত্তিক যোগ দিবস পালিত হয়। ঊনকোটি জেলাতে মূল অনুষ্ঠানটি হয় কৈলাসহরের প্রত্ন পর্যটন ক্ষেত্র ঊনকোটিতে। জিরানিয়ায় বীরেন্দ্রনগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত হয় যোগ দিবসের অনুষ্ঠান। রাজ্যপাল ইন্দ্রসেন রেড্ডি নাল্লু চৌরিলামের ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে গতকাল সিপাহীজলা জেলা ভিত্তিক আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করেন। সিপাহীজলা জেলা প্রশাসন এবং জেলা যুব বিষয়ক ক্রীড়া কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে রাজ্যপাল বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্ব ও অক্লান্ত প্রচেষ্টার ফলেই আন্তর্জাতিক যোগ দিবস বাস্তবে রূপ পেয়েছে। তিনি আরও বলেন, যোগ দিবসের লক্ষ্য হল মানসিক চাপ মুক্ত ও নেতিবাচকতা মুক্ত একটি সমাজ গড়ে তোলা। আজ থেকে শুরু হচ্ছে অন্যতম শক্তিপীঠ আসামের কামাখ্যা মন্দিরে চারদিনব্যাপী অম্বুবাচী উৎসব। ত্রিপুরাতেও অম্বুবাচী উৎসবে সামিল হচ্ছেন রাজ্যের হিন্দু ধর্মাবলম্বী মহিলারা। এই উপলক্ষে আগরতলা লক্ষ্মীনারায়ণ বাড়ি, উমা মহেশ্বর কালীবাড়ি সহ বিভিন্ন মন্দিরে প্রচুর পূর্ণার্থীর সমাগম হয়। মেলারও আয়োজন করা হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীল চিন্তাভাবনা, বৈজ্ঞানিক মানসিকতা এবং স্ব উদ্যোগের মনোভাব গড়ে তোলা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব। মধ্যপ্রদেশের জব্বলপুরে রানী দুর্গাবতী বিশ্ববিদ্যালয়ের 36তম সমাবর্তন অনুষ্ঠানে গতকাল তিনি একথা বলেন। তিনি শিক্ষার্থীদের পরামর্শ দেন, তারা যেন তাদের চারপাশের সুবিধা বঞ্চিত এবং গ্রামীণ জনগোষ্ঠীর সমস্যা বুঝে প্রয়োজন অনুযায়ী সমাধান খুঁজে নেন, তাদের ক্ষমতায়নের মাধ্যমে উন্নয়নের মূলধারায় তাদের অন্তর্ভুক্ত করতে অবদান রাখেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, বর্তমানে রাজ্যে স্বেচ্ছায় রক্তদান এক সামাজিক আন্দোলনের রূপ লাভ করেছে। আগরতলা পুর নিগমের 39 নম্বর ওয়ার্ডের কমিউনিটি হলে গতকাল আয়োজিত এক রক্তদান শিবিরের উদ্বোধন করে তিনি একথা বলেন। তিনি বলেন, রক্তদান জীবন রক্ষার এক মহান ব্রত, তাই আরও বেশি করে মানুষকে স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করতে হবে। ঊনকোটি জেলা প্রশাসন নয়াদিল্লিতে 108তম সামিটের মঞ্চে সম্প্রতি স্কচ পুরস্কার পেয়েছে। ঊনকোটি জেলা জেলাশাসক মেঘা জৈন ও সদ্য বিদায়ী জেলাশাসক ডক্টর তমাল মজুমদারের হাতে এই গৌরবময় পুরস্কার তুলে দেওয়া হয়। জানিয়েছেন ঊনকোটি জেলার অতিরিক্ত জেলা শাসক সাগর শোভন দেবনাথ। স্কচ পুরস্কারটি একটি অসামরিক পুরস্কার। উল্লেখ্য যে গত বছর জুলাই মাসে ঊনকোটি জেলা প্রশাসন থেকে গাও কো আপনাও বদলাও লাও এই ভাবনায় উদ্ভাবনী কর্মসূচি সম্পর্ক চালু করা হয়েছিল। এই কর্মসূচির সফলতা নিরিখে পুরস্কার পান ঊনকোটি জেলা। আগরতলায় গতকাল রাজ্যের ঐতিহ্যবাহী উমাকান্ত একাডেমির 1976 ব্যাচের পুনর্মিলন উৎসব 2026 বৃক্ষরোপণ সহ নানা কর্মসূচিতে আয়োজিত হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, আগরতলা পুর নিগমের মেয়র ও বিধায়ক দীপক মজুমদার সহ বিদ্যালয়ের প্রাক্তনীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এখন খেলার খবর। 2026 ফুটবল বিশ্বকাপের সর্বশেষ তিনটি ম্যাচে স্পেন 4-0 গোলে পরাজিত করেছে সৌদি আরবকে। অন্যদিকে বেলজিয়াম ও ইরানের মধ্যে ম্যাচটি গোল শূন্য ড্রয়ে শেষ হয়েছে। আর উরুগুয়ে ও কেভ ভার্দের লড়াই 2-2 গোলের সমতায় শেষ হয়েছে। এই মুহূর্তে গ্রুপ জিতে নিউজিল্যান্ড ও মিশরের মধ্যে ম্যাচ চলছে। শেষ পাওয়া খবরে খেলার ফলাফল, নিউজিল্যান্ড 1-0। এখন আবহাওয়ার খবর। আগামী 24 ঘন্টা সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.5 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 102 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টা বেজে 55 মিনিটে।

আকাশবাণী আগরতলা কক্তমা পড়িব বিপূর্ণাদেব বর্মা রাষ্ট্রবক্র দ্রৌপদী মর্মু শাখা পরিণয় রগ্নি বিশেঙ্ক তাল ওয়ানসুক মং শয়সিমং তাই সামং ন ওয়ানসুক মং স্নামৈতি সাথানী কুচুগ্রং মথারকনি বেলাই নাঙ্কুকমানি সামং মিয়া মধ্যপ্রদেশ নি জবলপুর রানী দুর্গাবতী ইউনিভার্সিটি নি ফিল থামচি দ কনভোকেশন মেল ব অ কক শাখা বসরংনাই রগ্ন কক সাবরেখা সেপসাপ মানিয়া গানাগিনি নি বরক তাই কামিনী লুকু রগ্নি জংজাল রগ্ন ওয়ানসুকই জংজাল ইয়া কাগ্রনানি বাকি সামং তাংনানি নাঙ্গানো বতাই বসাকা খরকসা বরক এবার দফা কাইসানি হামক্রাইনি বাকি শ্রংমান যত্নি সেলাই কাহাম লামা আবনি বাকি জনজাতি লোকরকনি হামারিনি বাকি রংমারি গনাং ওয়ান সকই বাজানানি নাঙ্গানো মিয়া হায়ুং যোগাশাল যোগা ফর হেলদি এজিং অ ওয়ানসুক মাও মিয়া ভারত নখবই হায়ুং গনাঙ্গই ফিল চিনে হায়ুং যোগাশাল পালাইজাখা হুকুমু ককচং আইনক ভারতনি আর্কিওলজিক্যাল সার্ভে বেদেকনি চুবা চুবাই ভারতনি সিরিসিতিনি তংমংন বসকাঙ্গ তনৈ কাইসারা থায় অ সামংবতাং পালাইজাখা আয়ঙ্গ মন্ত্রী বক্রক নরেন্দ্র মৌদি কলকাতানি রেড রোড নিসিমি ফিল চিনে হায়ুং যোগাশাল পালাইমাও

0: শুভ সকাল প্রিয় শ্রোতা বন্ধুরা, নতুন সূর্যের আলো আর নতুন দিনের সম্ভাবনাকে সঙ্গে নিয়ে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। রেডিওর এপারে অভিজ্ঞাপনে আজকের আয়োজনে আপনাদের সঙ্গ দিতে হাজির হয়েছি আমি সুস্মিতা, আর আমার সঙ্গে রয়েছে
1: আমি নিতাই।
0: শ্রোতা বন্ধুরা, আজ সাতই আষাঢ়ের আকাশে যখন কালিদাসের কাব্যের সেই দলা পাকানো ঘন মেঘ জমে ওঠে, তখন প্রকৃতি যেন এক নতুন সৃষ্টির প্রস্তুতি নিতে শুরু করে। সূর্য মৃগশিরা নক্ষত্র থেকে আদ্রা নক্ষত্রে প্রবেশের সঙ্গে সঙ্গে লোকবিশ্বাসে ধরিত্রী মা ঋতুময়ী হন। এই সময়টিকেই বলা হয় অম্বুবাচী।
1: মানব জীবনের মতোই প্রকৃতিরও রয়েছে নিজস্ব ঋতুচক্র। তবে মানুষের মাসিক ঋতুচক্রের বিপরীতে পৃথিবীর এই ঋতুচক্র বার্ষিক। আষাঢ় মাসের সপ্তম দিনে অর্থাৎ সাতই আষাঢ় ধরিত্রীর এই পবিত্র রজপর্বের সূচনা হয় বলে বিশ্বাস করা হয়।
0: তিন দিনের এই সময়ের পরে পৃথিবী আবার হয়ে ওঠে ফসল ধারণে উপযুক্ত। কর্ষণ এবং বীজ বপনের মাধ্যমে মাটির বুকে জন্ম নেয় নতুন প্রাণ, নতুন শস্য, নতুন সম্ভাবনা। অম্বু অর্থ জল, আর বাচি অর্থ প্রকাশ বা আবির্ভাব। বর্ষার জলের প্রাচুর্যে সিক্ত ধরিত্রীর এই নবজাগরণের উৎসবে অম্বুবাচী।
1: আজকের এই পবিত্র প্রভাতে আমরা স্মরণ করছি অম্বুবাচী মহাপর্বকে। সনাতন ধর্মমতে এই সময় ধরিত্রী মা ঋতুময়ী হন, তাই প্রকৃতির সৃষ্টিশীল শক্তি, উর্বরতা এবং মাতৃত্বকে সম্মান জানিয়ে পালন করা হয় অম্বুবাচী। অম্বুবাচীর এই কয়েকটি দিন আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতি কেবল আমাদের আশ্রয় নয়, প্রকৃতি আমাদের জীবন ও সৃষ্টির উৎস। তাই অম্বুবাচী কেবল একটি ধর্মীয় আচার নয়, এটি নারী শক্তি, মাতৃত্ব এবং সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের এক অনন্য উৎসব।
0: শ্রোতা বন্ধুরা, অম্বুবাচীর কথা উঠলেই মনে পড়ে আসামের নীলাচল পর্বতের কোলে অবস্থিত পবিত্র কামাখ্যা মন্দিরের কথা। শক্তিপীঠগুলোর মধ্যে অন্যতম এই তীর্থক্ষেত্রে অম্বুবাচী মহাপর্ব বিশেষ মর্যাদার সঙ্গে পালিত হয়। লোকবিশ্বাস অনুযায়ী এই সময় দেবী কামাখ্যা ঋতুময়ী হন, তাই টানা তিন দিন মন্দিরের দ্বার বন্ধ থাকে। চতুর্থ দিনে বিশেষ পূজা অর্চনার মধ্য দিয়ে পুনরায় দর্শনের জন্য খুলে দেওয়া হয় মন্দিরের দ্বার।
1: দেশ বিদেশের অসংখ্য সাধু সন্ন্যাসী, তান্ত্রিক ও ভক্ত এই সময় নীলাচল পাহাড়ে সমবেত হন। ভক্তি, সাধনা ও আধ্যাত্মিকতার এক অপূর্ব আবহে মুখরিত হয়ে ওঠে সমগ্র কামাখ্যাধাম। প্রকৃতির এই চিরন্তন সৃষ্টি শক্তি, মাতৃত্বের মহিমা এবং জীবনের নবায়নের বার্তা নিয়ে অম্বুবাচী আমাদের মনে করিয়ে দেয় সৃষ্টি জীবনের মূল, আর প্রকৃতি আমাদের সর্বশ্রেষ্ঠ আশ্রয়।

0: বর্তমানে এইডস এর কোনো প্রতিরোধক টিকা নেই, সচেতনতাই এইডস প্রতিরোধের প্রধান উপায়।
1: নিরাপদ যৌন সংস্পর্শ, কন্ডোম ব্যবহার সুনিশ্চিত করা,
0: রক্তদান বা গ্রহণের সময় নতুন সিরিঞ্জ ব্যবহার করা,
1: একই সিরিঞ্জে ড্রাগ নেওয়া ও শরীরের উল্কি আঁকা থেকে সতর্ক থাকা,
0: অন্তঃসত্ত্বা মহিলার সন্তান ধারণের ক্ষেত্রে বিশেষ বিশেষ সময়ে বিশেষ ধরনের চিকিৎসা ও ব্যবস্থা গ্রহণ করা,
2: জীবনকে ভালোবেসে এইডস প্রতিরোধ করুন।
1: এইচআইভি এইডস নিয়ে ভয় না পেয়ে এইচআইভি এবং এইডস এর বিষয়ে সত্যটা আমাদের জানতে হবে। জীবনকে ভালোবেসে এইডস কে প্রতিরোধ করতে হবে।
0: এইডস কে ঘৃণা করুন, রোগীকে নয়, এই কথাটি এইডস প্রতিরোধের মূল মন্ত্র।
1: বিস্তারিত জানতে টোল ফ্রি নম্বর 1097 এ ফোন করুন।
0: রাজ্যের বিভিন্ন এলাকায় দফতর পরিচালিত কেন্দ্রগুলো থেকে সহায়তা গ্রহণ করুন।
1: ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
3: শ্রোতাবন্ধুরা, ইতিহাসের সেই অমূল্য স্মৃতিগুলোকে সঙ্গে নিয়ে এবার চলুন ফিরে দেখি আজকের দিনের ইতিহাসের পাতায় লেখা উল্লেখযোগ্য কিছু ঘটনা। 1555 সালের আজকের দিনে সিরহিন্দের যুদ্ধে বিজয় লাভের পর মুঘল সম্রাট হুমায়ুন তার পুত্র আকবরকে উত্তরাধিকারী হিসেবে ঘোষণা করেছিলেন। 1633 সালের আজকের দিনেই বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলির বিচার শুরু হয়। 1939 সালের আজকের দিনে নেতাজি সুভাষচন্দ্র বসু মুম্বাইয়ে অনুষ্ঠিত সর্বভারতীয় অধিবেশনে অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেছিলেন। তাছাড়া 1986 সালের আজকের দিনেই বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে সেই বিখ্যাত হ্যান্ড অফ গড গোলটি করেছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনা।
4: এবারে স্মরণ করি সেই সব গুণী ও কৃতী মানুষদের যাদের জন্ম এই দিনটিকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে। 1922 সালের আজকের দিনেই জন্মগ্রহণ করেন প্রখ্যাত সঙ্গীত পরিচালক, আবহ সঙ্গীত নির্মাতা এবং যন্ত্রসঙ্গীত শিল্পী টি বালাসারা। 1932 সালের এই দিনে জন্ম নেন ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা অমরীশ পুরী। তাঁর শক্তিশালী অভিনয় এবং স্মরণীয় চরিত্রগুলো আজও দর্শকদের মনে অম্লান রয়েছে। 1948 সালের আজকের দিনেই জন্মগ্রহণ করেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সন্তুর বাদক পণ্ডিত ভজন শঙ্করী। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে তার অবদান অসামান্য। 1963 সালের এই দিনে জন্ম নেন পদ্মশ্রী সম্মাননাপ্রাপ্ত প্রখ্যাত বংশী বাদক রনু মজুমদার। হিন্দুস্থানী শাস্ত্রীয় সঙ্গীতের জগতে তার সুরের মূর্ছনা আজও শ্রোতাদের মুগ্ধ করে।
3: শ্রোতাবন্ধুরা, এবারে জেনে নেওয়া যাক আজকের দিনে পালিত কয়েকটি গুরুত্বপূর্ণ দিবসের কথা। আজ ওয়ার্ল্ড রেইন ফরেস্ট ডে, বিশ্ব বৃষ্টি অরণ্য দিবস। পৃথিবীর ফুসফুস নামে পরিচিত বৃষ্টি অরণ্য বা রেইন ফরেস্ট আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা, জৈব বৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই অমূল্য প্রাকৃতিক সম্পদ রক্ষার গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা গড়ে তুলতেই প্রতি বছর 22শে জুন বিশ্ব বৃষ্টি অরণ্য দিবস পালন করা হয়।

অভিজ্ঞাপনেই এবারে চিঠিপত্রে ঝাঁপিটা খুলে নিয়ে দেখা যাক আজকে যে প্রথম চিঠিটি পাঠিয়েছেন, চিঠিটি পাঠিয়েছেন মনিরা বেগম বহরমপুর থেকে। সবুজ হোক ধরার প্রাণ, সবুজ হোক মন, সংকীর্ণতা মুক্ত হোক হৃদয় রঙ্গন। সবুজের ঘাস গলি যায় কুসুমের দোলে

0: মনের মাঝে উকি মারে শৈশবের খেলা। বনবিথির শাড়ির পরে রবির কিরণ, ধরার সজীবতায় তাজা হয় মন। সবুজে সবুজে ভরুক ধরার প্রান্তর, জীবকুল প্রাণীকুলের সজীব হোক অন্তর। সবুজ বৃক্ষের আহ্বানে শীতল সমীরণ, মেঘ বন্ধু বয়ে আনে ধরায় বর্ষণ। বর্ষণ সিক্ত হয়ে সবুজ হয় ধরা, ধুয়ে যায় পল্লবের সমস্ত জড়া। একটা গাছ একটা প্রাণ করি বাস্তবায়ন, সকলের প্রচেষ্টাই হবে সবুজতায় আনয়ন। যেটি লিখেছেন মনিরা বেগম, বহরমপুর, ওল্ড পুলিশ লাইন রোড, গোরাবাজার, মুর্শিদাবাদ থেকে।
1: শ্রোতা বন্ধুরা, আপনাদের মনের না বলা কথা, অনুভূতি আর ভালোবাসার ভাষা নিয়ে আপনাদেরকে পাঠানো কিছু চিঠি দিয়েই সাজানো হয়েছে এই পর্বটি। এবারে চলুন খুলে দেখি অনুভূতির পরবর্তী খামটি। আর পরের চিঠিখানা আমরা পেয়েছি দিলীপ কুমার দত্ত, মধ্যপাড়া, মেদিনীপুর জেলা, পশ্চিম মেদিনীপুর থেকে। তিনি লিখেছেন, প্রিয় অভিজ্ঞাপন, আমরা এখনও বুঝতে পারি না আমাদের জীবন ধারণের জন্যে সবুজের কতখানি প্রয়োজন। জনসংখ্যা বৃদ্ধির দরুন সবুজ গাছপালা কেটে যেভাবে বহুতল আবাসন নির্মাণের ধুম পড়েছে, তাতে ভূনিম্নে সঞ্চিত জল নির্বিকারে তুলে নেওয়ার ফলে বৃক্ষছায়া বঞ্চিত মাটি সহজে তেতে উঠছে, গরমের প্রকোপ বাড়ছে। প্রকৃতি এবং পরিবেশ বাঁচিয়ে রাখতে গেলে সবুজ গাছপালা হলো একমাত্র অবলম্বন। আমরা মানুষ নিজেরাই অনুভব করি সবুজের সান্নিধ্য কতখানি প্রয়োজন আমাদের জীবনে। কারণ হিসেবে বলতে পারি, সবুজ প্রকৃতি আমাদের মনে প্রশান্তি যোগায়। বিধাতার সবচেয়ে সুন্দর সৃষ্টি হলো সবুজ প্রকৃতি। সুনামি বা ভূমিকম্প যদি যে কোনো সময় ঘটে যায়, তাতে আশ্চর্য হওয়ার কারণ যদি থাকে, তা হলো এই ধরার বুকে সবুজ অরণ্যের আয়তন ক্রমশ কমে যাওয়া, ফলে সমস্যা দেখা দিচ্ছে। মানুষ আর বন্যপ্রাণীর স্বাচ্ছন্দ্য বসবাসের জন্যে যে সম্ভ্রমের দূরত্ব থাকত, তা এখন ক্রমশ বদলে যাচ্ছে। তাই হামেশাই শুনতে পাই ট্রেনের সঙ্গে সংঘর্ষে হাতির মৃত্যুর খবর। এসব বনচর প্রাণীর চলে আসার কারণ হলো এদের বেঁচে থাকার জন্যে যতটা সবুজ প্রাকৃতিক পরিসর দেওয়ার প্রয়োজন ছিল, তা ক্রমশ কমে আসা। আমরা ইতিমধ্যেই লক্ষ্য করেছি এই ধরার বুকে অতিবৃষ্টি, অনাবৃষ্টি, খাদ্যাভাব, নানা রোগের প্রাদুর্ভাব, এসবের একমাত্র কারণ হলো সবুজের অভাব। তাই এই কথা মনে রেখে মানুষের বসতির সঙ্গে সবুজ হোক ধরার প্রাণ, যাতে করে অরণ্যে জীবজন্তু বাঁচে, মানুষও বাঁচে। আমাদের সবার প্রতিজ্ঞা হোক আমরা আমাদের বসতির চারিদিকে একটি করে সবুজ গাছ লাগিয়ে এই সুন্দর বসুন্ধরাকে বাঁচিয়ে রাখি। চিঠিটি লিখেছেন দিলীপ কুমার দত্ত, মধ্যপাড়া, মেদিনীপুর জেলা, পশ্চিম মেদিনীপুর থেকে।
0: এবারে চিঠিটি পাঠিয়েছেন ডক্টর কাঞ্চন চ্যাটার্জি, বিশ্বকর্মানগর, দুর্গাপুর থেকে। অভিযাত্রী বিষয়ে লিখতে বসে বিশেষভাবে মনে পড়ছে স্কুলের সমাজ বিজ্ঞান শিক্ষকের কথা। তিনি বলেছিলেন, এই নির্মল পৃথিবীতে সুস্থভাবে বাঁচতে চাইলে পরিবেশ রক্ষায় সাফাই অভিযানের ব্লু প্রিন্ট তৈরি করো বন্ধুদের সাথে নিয়ে। নেতৃত্ব না দিতে পারলে স্থানীয় ক্লাবের অথবা স্বেচ্ছাসেবী সংস্থার সাথে নিজেকে যুক্ত করো। যে কোনো মূল্যে পরিবেশকে দূষণমুক্ত করার অভিযানে নেমে পড়ো। রোহিণী উপগ্রহ সফলভাবে মহাকাশে উৎক্ষেপণ অভিযানে এসএলভি স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল তৈরির নেতৃত্ব দেন ভারতের একাদশ রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম স্যার। তাঁরই তত্ত্বাবধানে মিসাইল ডেভেলপমেন্ট প্রোগ্রামের অধীনে পৃথ্বী, অগ্নি, ত্রিশূল, নাগ এবং আকাশের মতো বিখ্যাত ক্ষেপণাস্ত্র তৈরি হয়। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন এক অভিযাত্রী। তার ভ্রমণ, জ্ঞান অন্বেষণ এবং

0: প্রত্যেক জীবনের বিভিন্ন পর্যায়ে তিনি নতুন নতুন দেশ ও মানুষের সন্ধান করেছেন। নিউজিল্যান্ডের অভিযাত্রী স্যার এডমন্ড হিলারি ও শেরপা তেনজিং নেগ্রে এভারেস্টের চূড়ায় প্রথমবারের মতো পা রাখার কৃতিত্ব অর্জন করেছিলেন। তবে মনে রাখতে হবে, অনেক দিনের অনুশীলনের পরেই এই সফলতা এসেছিল। পর্বত শৃঙ্গ সফলভাবে আরোহণের আনন্দের গল্প যেমন শুনেছি, সেরকমই প্রতিকূল পরিস্থিতিতে ভয়াবহ অভিজ্ঞতার কথাও শুনেছি। পর্বত অভিযাত্রী বা পর্বতারোহীরা হলেন এমন দুঃসাহসী মানুষ যারা পাহাড়ের দুর্গম ও চরম প্রতিকূল পরিবেশে আরোহণ করেন। সবচেয়ে কঠিন পরিস্থিতিগুলোর মধ্যে রয়েছে চরম উচ্চতায় অক্সিজেনের অভাব, তুষার ঝড় এবং সর্বোপরি ভয়াবহ হাড় হিম করা ঠান্ডা। চূড়ান্ত শারীরিক ও মানসিক প্রস্তুতি ছাড়া এই অভিযান সমূহে বিপদ রয়েছে। ডক্টর কাঞ্চন চ্যাটার্জি চিঠিটি পাঠিয়েছিলেন বিশ্বকর্মানগর দুর্গাপুর 10 বর্ধমান থেকে।
1: শ্রোতা বন্ধুরা, এবারের চিঠিখানা পাঠিয়েছেন অদিতি দে চট্টোপাধ্যায়, সহকারী শিক্ষিকা, খড়গপুর পশ্চিম মেদিনীপুর থেকে। তিনি লিখছেন, প্রকৃতির বুকে উষ্ণায়নের জ্বালা, বসন্ত যেন প্রখর দহনে ক্লান্ত, শরতের আকাশে বাদলের পাঠশালা, ষড়ঋতু আজ বড় বেশি দিকভ্রান্ত, হারিয়েছে আজ সবুজের সুঘ্রাণ, গগনচুম্বী আবাসন তুলে মাথা, দহন জ্বালায় প্রাণ করে আনচান, হাওয়ার ছন্দে দুলে না সবুজ পাতা, বৃক্ষরোপণ বড় বেশি প্রয়োজন, দিকে দিকে হোক সবুজের অভিযান, সবুজ আয়নে হোক শুভ আয়োজন, আবার সবুজ হোক ধরণীর প্রাণ, গাছ আমাদের দেয় সুশীতল ছায়া, প্রতিরোধ করে দুর্যোগ ভূমিক্ষয়, পত্রপুষ্পে বিস্তার করে মায়া, তবুও মানুষ কেন এত নির্দয়, সবুজ যোগায় বিশুদ্ধ প্রাণবায়ু, সবুজ ছায়া সবুজ ছোঁয়ায় তরতাজা তনুময়, নিরোগ জীবন উজ্জ্বল পরমায়ু, সবুজের মাঝে আরোগ্য নিকেতন, বৃক্ষছেদন আর নয়, বন সৃজনের চেতনার বৈভবে জল মাটি বায়ু দূষণের হোক লয় ধরণীর কোলে সবুজের সৌরভে। শুভেচ্ছা আনতে অদিতি দে চট্টোপাধ্যায়, সহকারী শিক্ষিকা, খড়গপুর পশ্চিম মেদিনীপুর।
0: এবারে কিছু তথ্য আপনাদের জানিয়ে দিই। সংখ্যালঘু কল্যাণ দপ্তরের থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এত দ্বারা রাজ্যের সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে রাজ্যের সংখ্যালঘু জনগণের আর্থিক উন্নয়নের লক্ষ্যে রাজ্য সরকার 2025-26 অর্থবর্ষে মুখ্যমন্ত্রী সংখ্যালঘু উন্নয়ন প্রকল্প নামক প্রকল্প চালু করেছে। এই প্রকল্পে লাভবান হবেন রাজ্যের সংখ্যালঘু শ্রেণীর জনগণ। এই প্রকল্পে এককালীন 10,000 টাকা প্রদান করা হবে। আবেদনকারীরা সরাসরি নিজ নিজ মহকুমা কল্যাণ কর্মকর্তা নিকট দরখাস্ত সহিত কিছু নথিপত্র জমা দেবেন। আর নথিপত্রগুলোর মধ্যে রয়েছে রেশন কার্ডের জেরক্স, আধার কার্ডের জেরক্স, সংখ্যালঘু বর্গের সেলফ ডিক্লারেশন সার্টিফিকেট, আরওআরের জেরক্স এবং ব্যাংকের পাসবুক সহ মোবাইল নাম্বার। আবেদন করতে হবে 22 জুন অর্থাৎ আজ থেকে 21 জুলাই 2026 পর্যন্ত। আরও একটি বিজ্ঞপ্তি রয়েছে, ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, 2026 সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে বছর বাঁচাও পরীক্ষা সংক্রান্ত এই বিজ্ঞপ্তিটি। ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ অনুমোদিত সকল বিদ্যালয়ে প্রধান ছাত্রছাত্রী ও অভিভাবকদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে 2026 সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের বছর বাঁচাও পরীক্ষা এবং ম্যাথমেটিক্স পরীক্ষার আবেদনপত্র গ্রহণ 23 জুন 2026 থেকে 25 জুন 2026 পর্যন্ত বিকেল 5:30 এর মধ্যে।

0: অতি অবশ্যই পর্ষদে জমা দিতে হবে। এই দুটি আবেদন পত্র পর্ষদের ওয়েবসাইটে আপলোড করা রয়েছে, তা সেখানে দেখে নেওয়া যেতে পারে। আরও একটি বিজ্ঞপ্তিতে তপশিলী জাতি কল্যাণ দপ্তরের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ত্রিপুরা সরকারের তপশিলী জাতি কল্যাণ দপ্তর দ্বারা পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ, প্রি ম্যাট্রিক স্কলারশিপ ফর ক্লাস 9-10, প্রি ম্যাট্রিক স্কলারশিপ টু সিটিজেন, এই সকল বিষয়ে এসসি পরিবারভুক্ত ছাত্রছাত্রীদের ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল এর মাধ্যমে অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছে। তাছাড়া ত্রিপুরায় স্থায়ী বসবাসকারী তপশিলী জাতিভুক্ত সকল ছাত্রছাত্রীদের আবেদন করতে হবে, আর এই অনলাইনে আবেদন করতে হবে 10 জানুয়ারি 2027 মধ্যে। এ বিষয়ে জানানো হয়েছে, বিদ্যালয় স্তরে ও সাধারণ ডিগ্রি স্তরে ছাত্রছাত্রীরা আবেদনপত্র পূরণ করার প্রিন্ট কপি নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে জমা দিতে হবে এবং বহিররাজ্যে পাঠরত ছাত্রছাত্রীদের ক্ষেত্রে আবেদনপত্রের প্রিন্ট কপির সঙ্গে অন্যান্য প্রমাণপত্র সহ তাদের দ্বারা রেশন কার্ড দিতে হবে।
1: এবারে যারা কর্মপ্রার্থী শ্রোতা বন্ধুরা রয়েছেন তাদের জন্য রইল কিছু কাজের খবর। পশ্চিম ত্রিপুরার জিরানিয়াস্থিত চম্পকনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অস্থায়ী ভিত্তিতে দুজন প্রশিক্ষক নিয়োগ করা হবে। এর মধ্যে একজন যোগব্যায়াম বা যোগা প্রশিক্ষক এবং একজন নাট্য বা থিয়েটার প্রশিক্ষক নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের সাদা কাগজে আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করে বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 31 জুলাই 2026। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য বিদ্যালয় কার্যালয়ে স্কুল চলাকালীন সময়ে যোগাযোগ করা যাবে। আরও একটি কর্মখালী বিজ্ঞপ্তি রয়েছে, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরায় বিভিন্ন শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছে। নিয়োগ করা হবে আইন বিভাগের প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং সমাজবিজ্ঞান বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে। নিয়োগ হবে নিয়মিত ভিত্তিতে। বেতনক্রম এবং শিক্ষাগত যোগ্যতা ইউজিসি এর নির্ধারিত নিয়ম অনুযায়ী হবে। যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে আবেদনপত্র সংগ্রহ আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য, যোগ্যতার মানদণ্ড এবং অন্যান্য নির্দেশাবলী জানতে পারবেন। অনলাইনে আবেদনপত্র প্রকাশ হয়ে গেছে 17 জুন 2026 এবং পূরণ করা আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হল 5 জুলাই 2026। বিস্তারিত তথ্যের জন্য আপনারা লগ ইন করুন www.nluthripura.ac.in এই ওয়েবসাইট। আবেদনের শেষ তারিখ কিন্তু 5 জুলাই 2026। তাছাড়া আরও একটি কর্মবিজ্ঞপ্তি রয়েছে, ভারত সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীনে ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের ইন্টিগ্রেটেড ডিজিজ সার্ভিলেন্স প্রোগ্রাম এ চুক্তিভিত্তিক একাধিক শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। নিয়োগ করা হবে 3 জন কনসালটেন্ট মাইক্রোবায়োলজিস্ট, 5 জন কনসালটেন্ট অ্যাপিডেমিওলজিস্ট, 1 জন প্রোগ্রাম ম্যানেজার কাম অ্যাডমিনিস্ট্রেটর, 1 জন কনসালটেন্ট আইটি, 1 জন কনসালটেন্ট ফিনান্স এবং 1 জন ট্রেনিং ম্যানেজার এবং 1 জন কনসালটেন্ট প্রকিউরমেন্ট পদে। নিয়োগ হবে সম্পূর্ণ চুক্তিভিত্তিক। প্রাথমিকভাবে চুক্তির মেয়াদ থাকবে সেপ্টেম্বর 2026 পর্যন্ত। প্রয়োজন এবং কর্মদক্ষতার ভিত্তিতে পরবর্তীকালে কিন্তু চুক্তির মেয়াদ বছর ভিত্তিক বৃদ্ধি করা হতে পারে। প্রার্থী নির্বাচন করা হবে স্ক্রিনিং, শর্টলিস্টিং, লিখিত পরীক্ষা এবং সাক্ষাৎকারের মাধ্যমে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীদের আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথিপত্র ইমেইলের মাধ্যমে পাঠাতে হবে, আর আবেদন পাঠানোর মেইল আইডি হল idsp-omc@nic.in। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 30 জুন 2026। জানিয়ে দিলাম কর্মপ্রার্থী শ্রোতাদের জন্য কিছু কাজের খবর।
0: এবারে আজকের আবহাওয়াটা কেমন থাকতে পারে একবার দেখে নিই। আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকে।

0: থাকবে এবং বজ্র বিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয় 23.5°C এবং গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33°C। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 33°C-এর কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 25°C-এর কাছাকাছি। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাপ 102.0 mm। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা পরিলক্ষিত হয় 98% এবং সর্বনিম্ন 65%। রাজ্যের সবকটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
1: শ্রোতা বন্ধুরা, বর্ষাকালে সুস্থ থাকতে খাবার এবং পানীয়ের প্রতি বিশেষ যত্ন নেওয়া জরুরি। সবসময় বিশুদ্ধ এবং ফুটিয়ে ঠান্ডা জল পান করুন। বাইরের খোলা এবং অস্বাস্থ্যকর খাবার খাওয়া থেকে বিরত থাকুন। খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পরে অবশ্যই সাবান দিয়ে ভালোভাবে হাত ধুয়ে নিন। জ্বর, সর্দি, কাশি এবং পেটের সমস্যাকে অবহেলা করবেন না। অসুস্থ বোধ করলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। মনে রাখবেন, সামান্য সচেতনতাই পারে আপনাকে এবং আপনার পরিবারকে সুস্থ রাখতে। সুস্থ থাকুন এবং সচেতন থাকুন।
0: ঘড়ির কাঁটা কিন্তু ইশারায় বলছে আজকের মতো এই সকালবেলার মধুময় অনুষ্ঠান অভিজ্ঞাপন থেকে আমাদের বিদায় নিতে হবে।
1: আশা করি আজকের এই ছোট্ট আয়োজন আপনাদের ভালো লেগেছে। আপনাদের দিনের শুরুটা হোক ইতিবাচকতার আলোয় ভরা। আপনাদের সকাল হোক সুন্দর এবং শান্তিময়।
0: আজ অভিজ্ঞাপন উপস্থাপনায় ছিলাম আমি নিতাই
1: এবং আমি সুস্মিতা আচার্য।

নমস্কার যুব বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? উৎসবের মরশুম যেন শেষই হতে চাইছে না। জামাই ষষ্ঠীর পর এবার আমরা সবাই অপেক্ষা করছি অম্বুবাচী মহোৎসবের জন্য। আষাঢ়ের এই রিমঝিম বর্ষায় আজ আমরা মেতে উঠব এক পরম পবিত্র, অলৌকিক এবং আধ্যাত্মিক উৎসবে। হ্যাঁ, তোমরা তো শুনেই ফেলেছ, আমি কথা বলছি অম্বুবাচী মহোৎসবকে নিয়ে। আজ আমাদের বিশেষ আয়োজন শব্দ তরঙ্গে কামাখ্যা। আসামের নীলাচল পাহাড়ে মা কামাখ্যার মন্দিরে আজ থেকে শুরু হয়েছে এক মহামিলন মেলা। তাহলে চলো আমরা হারিয়ে যাই মায়ের সেই অচিনপুরে। আচ্ছা, তোমরা কি জানো এই অম্বুবাচী শব্দের অর্থ কী? অম্ব মানে জল আর বাঁচি মানে প্রকাশ। সহজ কথায়, বর্ষার এই সময়ে পৃথিবী বা মা ধরিত্রী ঋতুমতী হন বলেই সনাতন ধর্মে বিশ্বাস করা হয়। পৌরাণিক কাহিনী বলে, সতীর দেহত্যাগের পর মহাদেবের তাণ্ডব থামাতেই ভগবান বিষ্ণু যখন সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ খণ্ড বিখণ্ড করেছিলেন, তখন মায়ের যোনি মুদ্রা এসে পড়েছিল এই আসামের গৌহাটির নীলাচল পাহাড়ে। তাই এটি একান্ন পীঠের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ তান্ত্রিক ও শক্তিপীঠ। অম্বুবাচীর এই তিন দিন মায়ের গর্ভগৃহের দরজা বন্ধ থাকে, কোনো পূজাই হয় না। ভক্তরা বিশ্বাস করেন এই সময়ে ধরিত্রী বা মা পৃথিবী নতুন সৃষ্টিশীলতার জন্য প্রস্তুত হন। অম্বুবাচীর এই দিনগুলোয় কামাখ্যাধামের রূপটাই বদলে যায়। সারা দেশ, এমনকি বিদেশ থেকেও লক্ষ লক্ষ সাধু সন্ন্যাসী অঘোরী তান্ত্রিকরা এসে ভিড় জমায় নীলাচল পাহাড়ে। লাল কাপড়ে মোড়া চারদিক, ধূপধুনুর গন্ধ আর বাতাসে ভেসে আসা জয় মা কামাখ্যা ধ্বনি এক অলৌকিক পরিবেশ তৈরি করে।

এতদিনে যখন মন্দিরের দরজা খোলা হয় তখন ভক্তদের দেওয়া হয় রক্তবস্ত্র বা অঙ্গবস্ত্র প্রসাদ। মনে করা হয় এই প্রসাদ ঘরে রাখলে সব বিপত্তি কেটে যায়। আধুনিক বিজ্ঞানের যুগে দাঁড়িয়েও এই উৎসব আমাদের শেখায় প্রকৃতির প্রতি, নারী শক্তির প্রতি এবং ধরিত্রী মায়ের প্রতি পরম শ্রদ্ধা জানাতে। তবে গৌহাটির সাথে সাথেই কিন্তু আমাদের রাজ্য মহা উৎসাহে অম্বুবাচী পালিত হয়। এই চারদিন গৃহের দেবতা পূজিত হন আমদুধ দিয়ে, আর মহিলারা মেতে ওঠেন সিঁদুর খেলায়।

0: এবারে চলে যাব আমাদের আরেক বন্ধু আরজে রাতুলের কাছে।
1: যুব শ্রোতা বন্ধুরা, যুববাণীর আজকের এই পর্বে তোমাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। যোগ মাত্র দুটি অক্ষরের একটি শব্দ, কিন্তু এর মধ্যে লুকিয়ে আছে সুস্থ শরীর, শান্ত মন আর সুন্দর জীবন গড়ে তোলার এক অনন্য দর্শন। আজকের দিনে আমরা সবাই কোনো না কোনো দৌড়ের মধ্যে আছি, কেউ পড়াশোনার চাপে, কেউ চাকরির প্রস্তুতিতে, কেউ আবার কাজের ব্যস্ততায়। এমন সময়ে যোগ কিভাবে আমাদের শরীর ও মনকে সুস্থ রাখতে পারে সেই বিষয়ে আজকের আলোচনা। আর এই আলোচনা আরও সমৃদ্ধ করতে আজ আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন বিশিষ্ট যোগাচার্য ডক্টর লিপিকা সাহা। ম্যাডাম, যুববাণীতে আপনাকে আন্তরিক স্বাগত।
2: অনেক অনেক ধন্যবাদ। এখানে আসতে পেরে আমি নিজেও অত্যন্ত খুশি অনুভব করছি।
1: আচ্ছা ম্যাডাম, প্রথমেই জানতে চাই যোগ বলতে আমরা ঠিক কি বুঝি, কারণ অনেকেই মনে করেন যোগ মানে কিছু ব্যায়াম বা শরীরচর্চা। আসলে যোগের প্রকৃত অর্থটা কি?
2: আসলে যোগের প্রকৃত অর্থ হচ্ছে চিত্তবৃত্তি নিবৃত্তি।
1: আচ্ছা,
2: তো চিত্তবৃত্তি মানে কি? মানে চিত্ত হচ্ছে যে আমাদের মন, বৃত্তি হচ্ছে মনের মধ্যে উঠা যায় আমাদের যে বিভিন্ন সংশয়, বিভিন্ন ভাবনাগুলি। নিবৃত্তি মানে এইগুলিকে কন্ট্রোল করার যে শক্তি, সেই শক্তিটাই হচ্ছে যোগ।
1: আচ্ছা আচ্ছা ম্যাডাম, আজকাল আমরা অনেক পড়াশোনা, চাকরি কিংবা ব্যক্তিগত জীবনে নানা চাপের মধ্যে থাকি, আমি যুবদের কথা বলছি, এই মানসিক চাপ কমাতে যোগ কতটা কার্যকর?
2: কিছুদিন আগে আমি দেখলাম একটি নিউজ পেপারে, দেখলাম একটি সমীক্ষায় বলছে যে ভারতবর্ষে যুবকদের মধ্যে যে ডিপ্রেশন, টেনশন যেটা তুমি বলছো, যে এটা মহামারীর আকার ধারণ করে ফেলছে। বিশেষ করে করোনার পরে এই সমস্যাটা যেন আরও বেশি বেড়ে গেছে, কারণ মানুষ নিজেকে চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ বেশি করে ফেলেছে। তো যোগ কিন্তু আমাদের প্রকৃতির সাথে আমাদের মানে একটা কানেকশন তৈরি করে। আর আমার মনে হয় এই যে ডিপ্রেশন বা যেটাই তুমি বলো, অ্যাংজাইটি, ডিপ্রেশন, কাজের চাপ, যেটাই বলো, এটার সাথে একমাত্র আমরা যোগার মাধ্যমেই আমরা এটার সাথে আমরা খুব সহজভাবে মোকাবিলা করতে পারবো।
1: এই ডিপ্রেশন যেটা বললেন, এটা কিন্তু যুবাদের মধ্যে, আজকাল যুবরা যারা রয়েছে, যারা পড়াশোনা করছে, চাকরি বাকরির জন্য অনেকটা টেনশনে আছে, তাদের মধ্যে কিন্তু এই ডিপ্রেশনটা অনেকটা, তো তারা কিভাবে যোগার মাধ্যমে তারা এর থেকে বেরিয়ে আসবে?
2: প্রচুর পরিমাণে আমার নিজের পার্সোনাল ইনস্টিটিউট রয়েছে স্লিম অ্যান্ড ফিট নামে, ওইখানে মানে দেখা যাচ্ছে যে অনলি শুধু মাধ্যমিক এক্সামের সময় ওই টেনশনটাই নিতে পারছে না এবং সে সেন্সলেস হয়ে পড়ে গেছে। তখন ডক্টরের কাছে যাবার পর বলল যে ওর স্ট্রেসের থেকে, ওর প্যানিক অ্যাটাকের থেকে ওর এরকম অবস্থা, নার্ভের অবস্থা। বর্তমানে ওর বয়স 26 এবং ওই 10 বছর ধরে সে ঘুমের মেডিসিন, ডিপ্রেশনের মেডিসিন, নার্ভের মেডিসিন, গ্যাসের মেডিসিন, এইগুলি তার চলেই যাচ্ছে। কিন্তু দেখা গেল যখন সে আমাদের এখানে ইনস্টিটিউটে আসার 7 ডেজ যোগ করার পরেই তার ওই মেডিসিনগুলি সম্পূর্ণরূপে সে বন্ধ করতে পেরেছে এবং সে উইদাউট মেডিসিন সে ঘুমাতে পারছে। যেখানে সে একের অধিক ঘুমের মেডিসিন নিয়েও তার ঘুমের সমস্যা হতো।
1: তাই
2: তার মানে যোগ এখন তো, এটা তো যেহেতু সবাই শুনতেই পারছে, দেখতে পারছেন না, তাই আমি বলবো যে শুধু কেবল দিনের কিছুটা সময় সকালে ঘুম থেকে উঠে নিজের শ্বাসের দিকে ধ্যান দেওয়ার চেষ্টা করুন। বিশেষ করে যুবকদের উদ্দেশ্যে আমি বলছি যে একটা ডিসিপ্লিনে, একটা ঘুমের একটা ডিসিপ্লিন টাইম রাখুন, যে ফোন হাতে নিয়ে ঘাটলাম, ঘুম যখন আসবো তখন ফোন পড়ে গেল না। ঘুমের আগে একটু আমাদের নিজের শ্বাসের দিকে ধ্যান দেওয়া উচিত, যখন আমাদের ঘুম ভাঙবে তখন আমাদের একটু শ্বাসের দিকে ধ্যান দেওয়া উচিত। তো ডিপ ব্রিথ, ইনহেল, এক্সহেল এবং কিছু প্রাণায়াম ও সূর্য নমস্কার, আমরা যারা শুনতে পাচ্ছেন, আমরা বর্তমানে সবার হাতে হাতে ফোন, আমরা ফোনে সার্চ করলেই আমরা সূর্য নমস্কারের 12টি ধাপ মন্ত্র আস

0: বুঝছেন, ওইগুলিও যদি আমরা যদি প্র্যাকটিস করি তাহলেও আমার মনে হয় যে আমরা অনেক অনেকটা আমরা নিজেকে সুস্থ ও সবল রাখতে আমরা অনেকটাই আমরা পারব।
1: আচ্ছা, খাবারের কি কোনো রকম রুটিন আছে?
0: 100% যেটাই বললাম তোমাকে যে প্রকৃতির সাথে, তো আমাদের এমন খাবার গ্রহণ করা উচিত যে যেই খাবারটা ডাইরেক্ট প্রকৃতি থেকেই আসে, এটাকে একদম মানে নষ্ট করে না। যেমন আর্টিফিশিয়াল, যেমন মনে করো যে এখন একটা অ্যাপেল, ডাইরেক্ট প্রকৃতি থেকে আসা অ্যাপেলটা তুমি খাও, ওইটা তোমার হেলথের জন্য যতটা তোমার ভালো। তুমি ওই অ্যাপেলটাকে তুমি এখন এটাকে এখন বললো যে অ্যাপেল জুস, অ্যাপেল কাটার সময় নেই, খাবার সময় নেই, অ্যাপেল জুস মার্কেট থেকে কিনে এনে খেয়ে নিলাম, তো ওই অ্যাপেল জুস আর অ্যাপেলের মধ্যে কিন্তু রাত্র আর দিন তফাত থাকে। তো যত তুমি এরকম হেলদি খাবার, যে খাবারটা ধরো তুমি ফেলে দিয়েছ এবং এটা খুব তাড়াতাড়ি প্রকৃতির সাথে মিশে যাচ্ছে, ওই খাবারটা আমাদের জন্য অনেক বেস্ট। আমরা যত আর্টিফিশিয়াল খাবারের দিকে যাব ততই আমাদের হেলথ খারাপ হবে, এবং প্রকৃতি থেকে যতই আমরা দূরে থাকবো, মানে ফ্রেশ ফ্রুট, ফ্রেশ ভেজিটেবল, ফ্রেশ প্রোটিন সোর্স যত আমরা না নেব, আর্টিফিশিয়ালের দিকে যতই আমরা যাব, আমাদের শরীরে তার একটা আর্টিফিশিয়াল প্রভাব পড়বেই।
1: মানে ফ্রুটস আর ভেজিটেবল খাওয়ার জন্য বলছেন আপনি?
0: ফ্রুটস ভেজিটেবল, তুমি প্রোটিন সোর্স যাই তুমি তোমার যেমন রব যে প্রোটিন সোর্সটা আসছে ওইটা, যেমন তুমি ডিবি থেকে প্রোটিন পাউডার খেয়ে নিলে তুমি এটা একরকম তোমার বডিতে কাজ দেবে, কিন্তু তুমি র ধরো তুমি পনির খেয়ে নিলে, টফু খেয়ে নিলে, তুমি এখন ছোলা খেয়ে নিলে, চানা খেয়ে নিলে, চিকপি খেয়ে নিলে, তুমি ননভেজ হলে তুমি এগ, ফিশ, চিকেন, র প্রোটিনটা তুমি যখন মানে রভাবে মানে মানে বয়েল করে বা খুব অল্প তেলে রান্না করে হেলদি ওয়েতে যখন তুমি সেই প্রোটিনটা গ্রহণ করবে, সেটা তো আমার মনে হয় যে তোমাকে আরও বেশি তোমাকে দীর্ঘজীবী করে তুলবে, তোমাকে আরও বেশি সুস্থ করে তুলবে। এই যে ইঞ্জেকশনের মাধ্যমে বডিতে এনার্জি পুশ করা বা আর্টিফিশিয়ালভাবে প্রোটিন প্রোটিন শেক নেওয়া, ওইগুলি থেকে আমার মনে হয় বিরত থেকে ন্যাচারালভাবে যদি আমরা আমাদের ঘরের খাবার দাবারের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখতে পারি, একটু প্রকৃতির সাথে একটু ডিপ ব্রিথ ইনহেল, সকালে ঘুম থেকে উঠে একদম মন খুলে একটু শ্বাস নেওয়া, একটু শ্বাস ছাড়া, নিজের চোখ বন্ধ করে নিজের হার্টবিটটাকে একটু শোনা, তো ওই জিনিসগুলি অনেকটা আমাদেরকে মানে মানসিক ও শারীরিকভাবে দুনোভাবেই আমাদের শক্তিশালী করে তুলবে।
1: ম্যাডাম, অনেকেই যোগ শুরু করতে চায় কিন্তু কোথা থেকে শুরু করবে বা কীভাবে করবে তারা বুঝে উঠতে পারছে না, যারা একেবারেই নতুন তাদের জন্য আপনার কী পরামর্শ থাকবে?
0: দেখো, যোগ কিন্তু আমরা মানে মাতৃগর্ভে থাকাকালীনই আমরা যোগা পোজেই থাকি, একটা পোজেই থাকি। আমরা যে রাত্রে ঘুমাই এটা যখন আমরা সোজাভাবে ঘুমাই এটা শবাসন, এই যে আমরা চেয়ারে যে বসে আছি চেয়ারটা পিছন থেকে যদি সরিয়ে নেওয়া হয় এটা ও হয়ে গেল উৎকাটাসন।
1: আচ্ছা,
0: হ্যাঁ, তা আমরা কোনো কিছু উপর থেকে কোনো কিছু বিশেষ করে ধরো কোনো উঁচু গাছ থেকে ফল পাড়তে যাও তুমি বা কোথাও উঁচুতে যখন তুমি তোমার বডিকে লেগ আপ করে উঠো তখন কিন্তু অনেকটা বৃক্ষাসনের প্রয়োজ হয়ে যায় তোমার। তো যোগ কিন্তু আমাদের সাথে মানে আমরা প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তেই কিন্তু আমাদের সাথে জড়িত। তো যারা, তুমি কি প্রশ্নটা করেছিলে আরেকবার যদি রিপিট করো।
1: মানে যোগ যারা শুরু করতে চায় তারা মানে কীভাবে শুরু করবে?
0: হ্যাঁ, প্রথমে আমি বলবো যে ঘুমের একটা টাইম, ঘুম থেকে ওঠার একটা টাইম আগে ডিসিপ্লিন করো, একটা সেট করো, তারপর তোমার নির্দিষ্ট সময়ে তোমার আহারের টাইমটা সেট করো, তারপর তুমি সকালে যেতে, প্রথমে যেটা বললাম যে সকালে উঠে একটু একটু প্রকৃতিকে চোখ খুলে দেখো। আমরা কী করি, ঘুম চোখ খুলেই ফোনটাকে আগে দেখি, কার কার মিস কল এসছে, রাত্রে একটা ফটো পোস্ট করেছি এটাতে কত ভিউয়ার্স এসছে, আমরা উঠেই চোখ বন্ধ করে প্রকৃতি না দেখে ফোন দেখি, তো তুমি দেখবে যে এখন ছোট ছোট বাচ্চাদের চোখের সমস্যা কি পরিমাণে বেড়ে গেছে। তো ঘুম থেকে উঠেই আমরা একটু দরজা জানলা খুললাম, একটু সবুজ গাছগুলি দেখলাম, একটু বাইরের যে সূর্যের আলোটা নিলাম শরীরে, একটু বাইরের ফ্রেশ হাওয়াটা একটু উপলব্ধি করলাম, এখান থেকেই শুরু হয়ে যায় আমাদের যোগের শুরুয়াত। তারপর ধীরে ধীরে ধীরে ধীরে তুমি পাঁচ, এই যে বললাম যে ইউটিউব দেখো, ভিডিও দেখো, সূর্য নমস্কার 5 বার করো, 10 বার করো, এইভাবে ধীরে ধীরে তুমি তোমার টাইম বাড়াও। মেয়েদের জন্য তো আমি বলবো, মেয়েদের যেহেতু মেয়েদের উপরে মানে ফিজিক্যালে একটা সার্কেলের মধ্যে থাকে যে আমাদের 28-30 ডেজের একটা পিরিয়ডসের একটা সার্কেল থাকে।

0: মেয়েদের মধ্যে হরমোনাল ইনব্যালেন্সটা একটু বেশিই দেখা দেয়। তো মেয়েদের জন্য তো যোগ মানে আমি কি বলবো, মানে বরদান, ভগবানের বরদান। আর অ্যাকচুয়ালি এই যোগের সূচনা কে করেছে জানো? ভগবান শিব। ভগবান শিব রচয়িতা যোগের। তো ভগবান শিব যে জিনিসের রচনা করেছেন সেই জিনিস আমাদের প্লাসই দেবে। যোগ শব্দের অর্থই হচ্ছে প্লাস। তুমি যখন থেকে যোগ শুরু করবে, তুমি একটা শুধু অনলি একটা ডিপ ব্রিথ নাও অ্যান্ড কিছুটা সময় ধরে রাখো আর এক্সেল করো। শুধু একটা ব্রিথেও তুমি যদি মেডিকেল যদি তুমি যদি মানে যদি দেখা যায় যে একটা ডিপ ব্রিথে তোমার বডিতে কী হয়েছে, নিশ্চয়ই কিছু ব্যাটারি হবে। তো যোগ মানে প্লাসই।
1: সর্বশেষ আমাদের যুব বন্ধুদের উদ্দেশ্যে আপনি যদি একটা ছোট্ট করে বার্তা দিতে চান তাহলে কী বলবেন, একদম ছোট্ট করে?
0: আমি এক কথায় আমি বলবো, তুমি যতই ব্যস্ত থাকো শরীর হচ্ছে সব থেকে তোমার অমূল্য সম্পদ। তুমি গাড়ি বাড়ি টাকা পয়সা তোমার প্রিয় মানুষকে হ্যাপি করার চাহিদা, তোমার ফ্যামিলি তোমার সন্তান তোমার মা বাবা সমস্ত কিছু দুনিয়ার সমস্ত ইচ্ছাকে তুমি তখনই পূর্ণ করতে পারবে যখন হেলথ তোমাকে সাথ দেবে। একবার হসপিটালগুলিতে একবার একটু ওয়াক করে এসো, ওইখানে কি ছোটো বাচ্চা কি বয়স্ক কি ইয়ং, যখন তাদের একবার জিজ্ঞেস করো গিয়ে দেখো তাদের কোটি কোটি টাকা কিন্তু তাদের ওই আহার দিনে দু বোতল স্যালাইন আর সীমিত মেডিসিন। তো নিজের আগে এই কথাটা একটু বুঝো যে শরীর হচ্ছে আমাদের আসল সম্পদ, আসল মন্দির, আসল ঘর। তোমার তুমি যখন হেলদি থাকবে, তোমার শরীর যখন সুস্থ থাকবে, দুনিয়ার জয় করার সেই ক্ষমতা তোমার মধ্যে থাকবে। তোমার শরীর যখন তোমার সঙ্গ দেবে না, এই দুনিয়াও তোমার সঙ্গ দেবে না, তোমার প্রিয় মানুষটিও একটা সময় বিরক্ত হয়ে যাবে। তাই সবার আগে নিজের শরীর সুস্থ আছে, তুমি কথা বলতে পারছো, শ্বাস নিতে পারছো, হাঁটতে পারছো, সবার আগে ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ দাও এবং ওই জিনিসটাকে যেন আরও দীর্ঘস্থায়ীভাবে তুমি করতে, দীর্ঘদিন নিজেকে কীভাবে সুস্থ রাখবে ওই জিনিসটা একটু ট্রাই করো, একটু ডিপ ব্রিথ নাও, একটু সময় বের করে একটু যোগা ট্রাই করো।
1: অসংখ্য ধন্যবাদ ম্যাডাম এত সুন্দর সুন্দর বিষয়গুলি আমাদের সামনে তুলে ধরার জন্য।
2: এবারে আমরা শুনে নেব গল্পপাঠ এভারেস্ট বিজয় নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায়ের।
1: যুব শ্রোতা বন্ধুরা, যুববাণীর আজকের এই পর্বে

0: ভারবাহী শেরপাদের বাদ দিয়ে হিমালয়ের এই শেষ অভিযানে কর্নেল হান্টের নায়কত্বে 13 জন নির্বাচিত পর্বতারোহী ছিলেন। এই 13 জনের মধ্যে একজন হলেন ভারতীয় তেনজিং আর 2 জন হলেন নিউজিল্যান্ডবাসী, বাকি সকলেই ইংরেজ। এভারেস্ট অভিযানের যাত্রা কেন্দ্র হল নেপালের রাজধানী কাঠমান্ডু। এখানেই নানা দিক থেকে অভিযাত্রীরা সকলেই সম্মিলিত হলেন এবং এখান থেকেই কুলিদেরও সংগ্রহ করা হয়। আগেকার অধিকাংশ অভিযানের মতো এই অভিযানও আলপাইন ক্লাব আর ইংল্যান্ডের জগৎবিখ্যাত রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটির যুক্ত তত্ত্বাবধানে গঠিত হয়।
1: ইতিমধ্যেই তেনজিংয়ের কাছে আমন্ত্রণপত্র পৌঁছে গিয়েছিল। তেনজিংকে বাদ দিয়ে কোনো এভারেস্ট অভিযানই গঠিত হতে পারে না। কিন্তু সুইস অভিযান থেকে ফিরে আসার সঙ্গে সঙ্গে তেনজিং অতি কঠিন ম্যালেরিয়া রোগে শয্যাশায়ী হয়ে পড়েন। তাঁর শরীর রীতিমতো দুর্বল হয়ে যায়, কিন্তু এভারেস্টের আমন্ত্রণ পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি দেহ মন থেকে সমস্ত জড়তা ঝেড়ে ফেললেন। ঘরে শান্ত স্নিগ্ধ মমতার জীবনকে পেছনে ফেলে রেখে তিনি ছুটলেন মৃত্যু সংকুল সেই ভয়ঙ্কর পথে।
0: ভয়ঙ্কর যাদের ডাকে কোনো বন্ধনই আর তাদের ধরে রাখতে পারে না, তিনি কাঠমান্ডুতে এসে অভিযাত্রীদের সঙ্গে যোগদান করলেন এবং প্রথমেই কর্নেল হান্টকে জানালেন তিনি এই অভিযানে যোগদান করার জন্য এসেছেন, কিন্তু তার একটি শর্ত আছে। সেই শর্ত মেনে

0: না নিলে তিনি এই অভিযানে যোগদান করবেন না। সে শর্ত হলো তাঁকে পুরোপুরি অভিযাত্রী বলে মেনে নিতে হবে এবং যদি তিনি সক্ষম হন তাহলে তাঁকে একাই এভারেস্টের চূড়ার দিকে অগ্রসর হবার অধিকার দিতে হবে। কাঠমান্ডুর ব্রিটিশ অ্যাম্বাসিতে এ নিয়ে সভা বসলো এবং সভায় স্থির হলো তেনজিং এর শর্ত স্বীকার করা হবে। তেনজিং আনন্দে অভিযানের কাজে আত্মনিয়োগ করলেন। চারদিক থেকে কুলিরা আসতে লাগলো, তেনজিং তার ভেতর থেকে বাছাই করতে লাগলেন।
1: সমস্ত আয়োজন শেষ হয়ে গেল, দুই দলে অভিযানকে ভাগ করা হলো। প্রথম দলে রইলেন 9 জন অভিযাত্রী, আর রইল 162 জন ভারবাহী আর 18 জন শেরপা। দ্বিতীয় দলে রইলেন স্বয়ং কর্নেল হান্ট আর 3 জন অভিযাত্রী, সঙ্গে থাকল 200 জন ভারবাহী আর 2 জন শেরপা। সমস্ত মালের ওজন হল 1700 পাউন্ড।
0: কাঠমান্ডু থেকে অভিযান যাত্রা করল নামচে বাজারের দিকে। কাঠমান্ডু থেকে 170 মাইল দূর এই নামচে বাজার থেকে প্রকৃত পক্ষে শুরু হল আসল অভিযান। এই 170 মাইল পথ এত দূরহ আর দুর্গম যে অভিজ্ঞ নেপালি শেরপারা ছাড়া এই পথ দিয়ে কেউ অগ্রসর হতে পারে না। অন্য পথ দিয়ে অবশ্য নামচে বাজারে পৌঁছানো যায়, কিন্তু তাতে সময় লাগে ঢের বেশি।
1: থায়াংবক থেকে শুরু হয়েছে এভারেস্টের তুষার ক্ষেত্র, একটা বিরাট গ্লেশিয়ারের প্রান্তেই থায়াংবক। এখানেই সমস্ত অভিযান 3 সপ্তাহ অপেক্ষা করে রইল, কারণ এইখানে হিমালয়ের তুহিন প্রকৃতির সঙ্গে অভিযাত্রী আর শেরপাদের নিজেদের অভ্যস্ত করে তুলতে হয়। তাছাড়া এইখান থেকেই শুরু হয় পথঘাট জরিপ করে দেখা, নতুন কোনো ভালো পথ খুঁজে পাওয়া যায় কিনা, সামনের পথের অবস্থা কি রকম, পরবর্তী তাঁবু কোন জায়গায় স্থাপন করা সম্ভব হবে, সব এইখান থেকেই নির্ধারিত হয়।
0: থায়াংবকে এক বৌদ্ধ মঠ আছে, ভাবলে আশ্চর্য হয়ে যেতে হয় হিমালয়ের এই দূর দুর্গমতার মধ্যে অনন্ত তুষারের রাজ্যেও সর্বত্র মঠ আর মন্দির আছে, আর সে মঠ ও মন্দির যুগ যুগান্তর ধরে ইষ্টদেবের আরাধনা চলছে। থায়াংবক মঠের সামনে থেকে শুরু হয়েছে বিশাল খুম্বু গ্লেশিয়ার বা হিমবাহ। এই হিমবাহ পেরিয়ে অগ্রসর হতে হবে। এখান থেকেই বাতাস খুব পাতলা হয়ে আসে, তাই এখানে কয়েকদিন বাস করে এই পাতলা বাতাসকে স্বচ্ছ করে নিতে হয়। আকাশে তেনজিং আর হিলারি 7 নম্বর তাঁবু থেকে যাত্রা করলেন। তাঁরা ঠিক করলেন সোজা এভারেস্টের চূড়ার দিকে অগ্রসর না হয়ে তাঁরা যত উঁচুতে পারেন গিয়ে এমনভাবে 8 নম্বর তাঁবু ফেলবেন যাতে রাত্রের বিশ্রামের শেষে পরের দিন সকালবেলায় তাঁরা শেষ 300 কে 350 ফুট জয় করে ফিরে আসতে পারেন। এই উচ্চতায় তাঁদের সঙ্গে একজন তরুণ শেরপাও ছিলেন, তাঁর নাম আঙ্গনিমা। তাঁদের দুজনকে সাহায্য করার জন্য গ্রেগরি লাউই ও আঙ্গনিমাকে পাঠানো হয়। 7 নম্বর তাঁবু থেকে পথ প্রায় খাঁড়া সোজা উপর দিকে উঠে গিয়েছে। প্রত্যেক পদে নিজের হাতে বরফ কেটে থাপ তৈরি করে সেই খাড়া পথে উঠতে তাঁদের দুজনেরই মেরুদণ্ড যেন ভেঙে পড়তে লাগলো। তার উপর তারা ভীত হয়ে দেখলেন তাদের অক্সিজেন যন্ত্রের অক্সিজেন প্রয়োজনীয় মাত্রা থেকে অনেক কমে গিয়েছে। তখন বাধ্য হয়ে তারা কম মাত্রায় অক্সিজেন নিতে লাগলেন।
1: কিন্তু এই খাড়া পাহাড়ের গায়ে কোথাও একটু তাঁবু ফেলবার মতন সামান্য জায়গাও পাওয়া গেল না। গত বছর তেনজিং সুইডিশ অভিযাত্রীদের সঙ্গে এই পথেই এসেছিলেন। সেই সময় তিনি একটা জায়গা লক্ষ্য করেছিলেন। বহু খোঁজাখুঁজির পর তেনজিং সেই জায়গা খুঁজে বার করলেন এবং 27,800 ফুট উঁচুতে 8 নম্বর তাঁবু ফেললেন।
0: এর আগে এত উঁচুতে আর কোনো তাঁবু ফেলা হয়নি। এই তাঁবুতে কোনো রকমে একজন মানুষ ধরে। তেনজিং আর হিলারি সেই ছোট্ট তাঁবুতে কোনো প্রকারে রাত কাটাবার ব্যবস্থা করলেন।

0: সঙ্গে যে সাহায্যকারী এসেছিলেন তারা ফিরে গেল। তেনজিং আর হিলারি সেই তুষার নীড়ে কম্পিত বুকে রাত প্রভাতের অপেক্ষায় রইলেন। উনত্রিশে ভোর 6টা বাজতেই তেনজিং আর হিলারি শেষ অভিযানের জন্য সজ্জিত হয়ে বেরিয়ে পড়লেন। 9টার সময় তারা দক্ষিণ চূড়ায় এসে উঠলেন। সেখান থেকে এভারেস্টের মূল চূড়া হলো আর আধ মাইল মাত্র। সেখানে এসে মিনিট দশেক তানা একটু বিশ্রাম নিলেন, মুখ থেকে অক্সিজেন নেবার মুখোশটা খুলে ফেললেন। দেখলেন বিশেষ কোনো অসুবিধা হচ্ছে না। অক্সিজেন যন্ত্রের দিকে চেয়ে তারা ভীত হয়ে উঠলেন। যেটুকু অক্সিজেন আছে তা মোটেই পর্যাপ্ত নয়, স্বাভাবিক মাত্রায় যদি নেওয়া হয় তাহলে চূড়ায় পৌঁছাতে না পৌঁছাতেই ফুরিয়ে যাবে। তখন হিসেব করে তারা অক্সিজেনের মাত্রা কমিয়ে দিলেন। তাতে অবশ্য নিঃশ্বাস নিতে একটু অসুবিধা হতে লাগলো, কিন্তু দুর্জয় পঞ্জাদের মনে তাঁরা সব অসুবিধার ওপর দিয়েই দাঁড়াতে পারেন। সেখান থেকে আধ মাইল পথ অতিক্রম করতে আড়াই ঘন্টা লাগলো। 11:30 সময় তেনজিং এভারেস্টের চূড়ায় গিয়ে বসলেন। তারপর হিলারিকে হাত বাড়িয়ে ওপরে তুলে নিলেন। 50 বছর ধরে মানুষের অবিরাম অবিশ্রান্ত সাধনা সেদিন জয়যুক্ত হল। এভারেস্টের চূড়ায় কে প্রথম উঠেছিলেন এই নিয়ে বহু বাদানুবাদ হয়। একথা নিঃসন্দেহ যে তেনজিংই প্রথম এভারেস্টের চূড়ায় পদার্পণ করেন।
1: চূড়ায় পদার্পণ করে তেনজিং নতজানু হয়ে ভগবান বুদ্ধকে স্মরণ করলেন। সঙ্গে যে চকলেট আর বিস্কুট ছিল তারই অর্ঘ মাটিতে রেখে ইষ্ট দেবতাকে নিবেদন করলেন। তারপর নেপাল আর ভারতের পতাকা সেখানে পুঁতলেন। তার এক বাঙালি বন্ধু একটি ছোট্ট ত্রিবর্ণ পতাকা তাঁর হাতে দেন। বন্ধুর সেই ছোট্ট পতাকাটুকু রাখল ভারত রাষ্ট্রের সম্মান।

0: দেশবন্ধনা অনুষ্ঠানে শুনলেন দেশাত্মবোধক গান সমবেত কণ্ঠে। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল কলকাতায় সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তিনটি জাহাজ দেশবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। তিনি বলেছেন, ভারতের নৌবাণিজ্যের ঐতিহ্যে বাংলার বড় অবদান রয়েছে। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের দুদিনের বৈঠক আজ নতুন দিল্লিতে শুরু হচ্ছে। পশ্চিমবঙ্গে নতুন সরকারের আজ প্রথম বাজেট পেশ। চলতি বছরের প্রথম ইউজিসি নেট পরীক্ষা আজ শুরু হয়েছে। ইরানের সঙ্গে আলোচনায় ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত জানালেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। এখনও চলছে রুদ্ধদ্বার বৈঠক। বিশ্বকাপ ফুটবলে আজ মিশর নিউজিল্যান্ডকে 3-1 গোলে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল কলকাতায় সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তিনটি জাহাজ আইএনএস দুনাগিরি, আইএনএস সংশোধক এবং আইএনএস অগ্রয় দেশবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। নৌবাহিনীর ওয়ারশিপ ডিজাইন ব্যুরোর নকশা করা এই যুদ্ধজাহাজগুলি নির্মাণ করেছে গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স। এই জাহাজগুলি নৌসেনার যুদ্ধকালীন তৎপরতা, জললেখচিত্র সংক্রান্ত সমীক্ষা অর্থাৎ হাইড্রোগ্রাফিক সার্ভে এবং সাবমেরিন বিরোধী যুদ্ধক্ষমতাকে আরও শক্তিশালী করবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশীয় নকশা ও প্রযুক্তিতে নির্মিত জাহাজগুলি ভারতের আত্মনির্ভরতার প্রতীক। ভারতের নৌবাণিজ্যের ঐতিহ্যে বাংলার বড় অবদান রয়েছে।
2: जब समुद्री विरासत की बात होती है तो बंगाल का नाम स्वाभाविक रूप से सामने आता है। यह भारत के समुद्री संपर्कों की भी महत्वपूर्ण भूमि रही है। हुगली की धाराओं ने इतिहास को बदलते हुए देखा है, व्यापार के नए अध्याय देखे हैं, विकास की नई यात्राएं देखी है और संयोग देखिए, ये पोर्ट बंगाल के ही सपूत देश के पहले उद्योग मंत्री डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी के नाम पर है।
1: নতুন দিল্লিতে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের দুদিনের বৈঠক আজ শুরু হচ্ছে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এই বৈঠকে পৌরোহিত্য করবেন। ভারত সহ ব্রিক্স গোষ্ঠীর 11টি সদস্য দেশের নিরাপত্তা প্রধানরা অংশ নিতে চলেছেন এই বৈঠকে। বৈঠকের মূল ভাবনা, বর্তমান বিশ্বে অপ্রচলিত নিরাপত্তা সমস্যা, এতে

0: জাতীয় নিরাপত্তা সমস্যাগুলির দ্রুত পরিবর্তনশীল প্রকৃতি এবং নিরাপত্তা ঝুঁকিতে নতুন প্রযুক্তির ভূমিকা নিয়ে আলোচনা হবে। প্রতিনিধিরা সাইবার নিরাপত্তা, ডিজিটাল দুর্বলতা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত সমস্যার বিষয়গুলিও পর্যালোচনা করবেন। উল্লেখ্য, ভারত চতুর্থবারের মতো ব্রিকসের সভাপতির দায়িত্ব পালন করছে। পশ্চিমবঙ্গের নতুন সরকার আজ তাদের প্রথম বাজেট পেশ করবে। দুপুর ১২টায় চলতি আর্থিক বছরের বাকি আট মাসের জন্য পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। অষ্টাদশ বিধানসভার প্রথম বাজেট ঘিরে রাজ্যজুড়ে ব্যাপক আগ্রহ। নতুন সরকারের আর্থিক রূপরেখার ইঙ্গিত মিলতে পারে বাজেটে। পাশাপাশি বিভিন্ন প্রতিশ্রুতির বাস্তবায়ন ও রাজ্যের ঋণের বোঝা সামাল দিতে বাজেটে নতুন সরকার কোন দিশা দেখাবে সেদিকে তাকিয়ে আছেন রাজ্যের মানুষ। একটি প্রতিবেদন,
1: ভোটের আগে দেওয়া একাধিক প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রথম বড় পরীক্ষার মুখে পড়তে চলেছে শুভেন্দু অধিকারীর সরকার। তার উপর কেন্দ্রের তরফে বিপুল আর্থিক সহায়তার আশ্বাস এবং ডবল ইঞ্জিন সরকারের সুবিধা সব মিলিয়ে মানুষের প্রত্যাশাও এবার অনেক বেশি। নির্বাচনী সংকল্পপত্রে বিজেপি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল তার মধ্যে সবচেয়ে বেশি নজর রয়েছে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএর উপরে। একই সঙ্গে নজরে রয়েছে মহিলাদের জন্য আর্থিক সহায়তা, প্রবীণদের ভাতা, কৃষকদের সহায়তা বৃদ্ধি, যুবকদের কর্মসংস্থান এবং নতুন শিল্পে বিনিয়োগের মতো বিষয়গুলি। জনকল্যাণ শিবির, অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থা এবং সরাসরি পরিষেবা প্রদানের জন্য অতিরিক্ত বরাদ্দ হতে পারে বলে মনে করা হচ্ছে। পরিকাঠামো উন্নয়নও বাজেটে অন্যতম কেন্দ্রবিন্দু হতে পারে। শিল্প ও কর্মসংস্থানের ক্ষেত্রেও বিশেষ নজর দেওয়ার সম্ভাবনা রয়েছে। কৃষক সম্মান, সেচ ব্যবস্থা, ফসল সংরক্ষণ, মৎস্যচাষ এবং গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে নতুন প্রকল্প বা অতিরিক্ত বরাদ্দের আশা করছেন গ্রামীণ এলাকার মানুষ। অন্যদিকে সাধারণ মানুষের প্রত্যাশা আরও সরাসরি মূল্যবৃদ্ধির চাপের মধ্যে স্বস্তি, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, উন্নত স্বাস্থ্য পরিষেবা, ভালো রাস্তা, দ্রুত প্রশাসনিক পরিষেবা এবং সামাজিক নিরাপত্তা প্রকল্পে আরও বেশি সুবিধা। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: রাজ্য বাজেটের দিকে তাকিয়ে সাধারণ মানুষও কর্মসংস্থান সরকারের মূল লক্ষ্য হওয়া উচিত বলে জানিয়েছেন অনেকেই। রাজ্য বাজেটের ডিএ নিয়ে কোনো ঘোষণা থাকে কিনা সেদিকে নজর রয়েছে সরকারি কর্মীদের।
2: বাজেট তো আমাদের কাছে অনেকটা প্রত্যাশার, কারণ দীর্ঘদিন ধরে আমাদের ন্যায্য পাওনা থেকে আমরা বঞ্চিত। অন্তত পুরোটাই ঠিকভাবে দিয়ে দেওয়ার জন্য যেন আন্তরিকভাবে তারা চেষ্টা করেন।
0: চলতি বছরের প্রথম ইউজিসি নেট পরীক্ষা আজ শুরু হয়েছে। সর্বভারতীয় স্তরের এই যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা চলবে ৩০শে জুন পর্যন্ত। প্রতিদিন দুটি শিফটে পরীক্ষা নেওয়া হবে। উল্লেখ্য, জুনিয়র রিসার্চ ফেলোশিপ জিআরএফ, সহকারী অধ্যাপক পদে নিযুক্তির জন্য যোগ্যতা অর্জন এবং পিএইচডি কোর্সে ভর্তির লক্ষ্যে আগ্রহী প্রার্থীদের জন্য ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ ইউজিসি নেট পরীক্ষাটি আয়োজন করে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ মঙ্গোলিয়া এবং দক্ষিণ কোরিয়া সফরে যাচ্ছেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে ডক্টর জয়শঙ্কর মঙ্গোলিয়ায় সেদেশের বিদেশমন্ত্রী বি বাতসেৎসেক সহ শীর্ষ নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ এবং বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে বার্তালাপ করবেন। বিদেশমন্ত্রী চলতি মাসের ২৪ ও ২৫ তারিখে দক্ষিণ কোরিয়া যাবেন। সফরকালে তিনি সেদেশের বিদেশমন্ত্রী চো হিউনের সঙ্গেও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। জুন মাস ছানি নিবারণ মাস হিসেবে চিহ্নিত। ছানিজনিত সমস্যা ও তার প্রতিকার এবং সার্বিকভাবে চক্ষুরোগ ও তার চিকিৎসা নিয়ে এবারের আজকের প্রসঙ্গে বিশেষ আলোচনা চোখের আলোয়ে। চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাক্তার ভাস্কর মুখার্জির সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মণ্ডল। অনুষ্ঠানটি শোনা যাবে দুটি পর্বে। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত এই অনুষ্ঠানের প্রথম পর্ব সম্প্রচারিত হবে আগামীকাল ২৩শে জুন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। ডিটিএইচ পরিষেবা ও আমাদের সোশ্যাল মিডিয়াতেও এটি শোনা যাবে। দ্বিতীয় তথা শেষ পর্ব প্রচারিত হবে ৩০শে জুন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স বলেছেন ইরানের সঙ্গে আলোচনায় ইতিবাচক অগ্রগতি হচ্ছে। সুইজারল্যান্ডে বার্গেনস্টক রিসর্টে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের প্রতিনিধি দল তেহরানের পরমাণু কর্মসূচি ও আঞ্চলিক নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনার জন্য রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হয়েছে। আলোচনা এখনও চলছে বলে খবর। ইরানের পারমাণবিক কর্মসূচি ছাড়াও ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতির বিষয়টি নিয়েও এই বৈঠকে কথা হবে বলে মনে করা হচ্ছে। লেবাননের পরিস্থিতি এবং সেখানে ইসরায়েলের সামরিক অভিযান সম্পর্কে এক প্রশ্নের জবাবে ভ্যান্স বলেন, কূটনৈতিক বার্তালাপে ইতিবাচক ইঙ্গিত মিলছে, তবে দীর্ঘস্থায়ী সমাধানের ব্যাপারে এখনও মতপার্থক্য রয়ে গেছে। কলম্বিয়ার রাষ্ট্রপতি নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয়ী হয়েছেন দক্ষিণপন্থী তথা রক্ষণশীল দলের প্রার্থী অ্যাবেলার্দো দেল এসপ্রিলা। তিনি অত্যন্ত সামান্য ব্যবধানে বামপন্থী সেনেটর ইভান সেপেদাকে পরাজিত করেছেন। প্রাথমিক ভোট গণনার ফলাফল অনুযায়ী এসপ্রিলা পেয়েছেন প্রায় 1,29,00,000 ভোট, যা

ভোটের প্রায় 49.7%। অন্যদিকে সেপেদা পেয়েছেন প্রায় 1,27,00,000 ভোট, যা মোট ভোটের প্রায় 48.7%। এসট্রিলার এই জয়কে স্বাগত জানিয়েছেন আর্জেন্টিনার জাভিয়ের মিলেই এবং চিলির হোসে আন্তোনিও কোস্তের মতো ল্যাটিন আমেরিকার অন্যান্য দক্ষিণপন্থী রাষ্ট্রনেতারা। এবার ফুটবল বিশ্বকাপের খবর।

0: ফিফা ফুটবল বিশ্বকাপে গ্রুপ জির ম্যাচে আজ মিশর নিউজিল্যান্ডকে 3-1 গোলে হারিয়ে দিয়েছে। ফিন সুরম্যান 15 মিনিটে গোল করে নিউজিল্যান্ডকে এগিয়ে দেন। এরপর মিশরের মোস্তাফা জিকো 58 মিনিটে, মোহাম্মদ সালাহ 67 মিনিটে এবং ট্রেজেগুয়ে 82 মিনিটে গোল করে দলকে জয়ের রাস্তায় ফিরিয়ে আনেন। এদিকে গতরাতে গ্রুপ এইচের ম্যাচে মিয়ামি স্টেডিয়ামে উরুকুয়ে কাবোভার্দের মধ্যে খেলাটি 2-2 গোলে ড্র হয়। গ্রুপ জির ম্যাচে লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে বেলজিয়াম ইরানের মধ্যে খেলাটি গোলশূন্যভাবে শেষ হয়েছে। গ্রুপ এইচের খেলায় স্পেন সৌদি আরবকে 4-0 গোলে হারিয়ে দিয়েছে। গ্রুপ জের ম্যাচে আর্জেন্টিনা অস্ট্রিয়ার মুখোমুখি হবে। ডালা স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 10:30। অন্যদিকে গ্রুপ আই এর ম্যাচে ফ্রান্স ইরাকের বিরুদ্ধে খেলবে। ফিলাডেলফিয়া স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 2:30। মহিলাদের FIH নেশনস কাপ হকিতে ফাইনালে ভারত নিউজিল্যান্ডকে 2-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। ভারতের হয়ে গোল করেছেন নবনীত কর এবং সুনেলিতা টপ্প। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় মহিলাদের এই জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। পুরুষদের FIH প্রো লিগ হকিতে রটারডামে অনুষ্ঠিত শেষ ম্যাচে গতকাল ভারত নেদারল্যান্ডসকে 3-2 গোলে হারিয়ে দিয়েছে। ভারতের হয়ে গোল করেন যুবরাজ সিং, অভিষেক এবং রাজিন্দর সিং। অধিনায়ক হার্দিক সিং ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল কলকাতায় সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি 3টি জাহাজ দেশবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। তিনি বলেছেন, ভারতের নৌবাণিজ্যের ঐতিহ্যে বাংলার বড় অবদান রয়েছে। পশ্চিমবঙ্গে নতুন সরকারের আজ প্রথম বাজেট পেশ। চলতি বছরের প্রথম UGC নেট পরীক্ষা আজ শুরু হয়েছে। ইরানের সঙ্গে আলোচনায় ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত জানালেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। এখনও চলছে রুদ্ধদ্বার বৈঠক। খবর শেষ হল, এরপর স্থানীয় সংবাদ 10:10।
1: আকাশবাণী আগরতলা, এবারে আপনাদের জানিয়ে দেব সংবাদ শিরোনাম। সুস্থ বার্ধক্যের জন্য যোগ, এই ভাবনায় ভারতসহ সারা বিশ্বে গতকাল দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়। কেন্দ্রীয় সাংস্কৃতিক মন্ত্রক ভারতীয় প্রত্নতাত্ত্বিক জারিব বিভাগের সহযোগিতায় ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে অনুসারী 100টি গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ যোগ কর্মসূচির আয়োজন করা হয়। ভারতীয় সেনাবাহিনীর রেড শিল্ড ডিভিশন গতকাল আগরতলায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করেছে। কর্মসূচিতে অংশ নেন সেনার বিভিন্ন ইউনিটের জওয়ান এবং আধিকারিকরা। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু চরিলামের ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে গতকাল সিপাহীজলা জেলাভিত্তিক আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করেছেন। সিপাহীজলা জেলা প্রশাসন এবং জেলা যুব বিষয়ক এবং ক্রীড়া কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে রাজ্যপাল বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দূরদর্শী নেতৃত্ব এবং অক্লান্ত প্রচেষ্টার ফলে আন্তর্জাতিক যোগ দিবস বাস্তবের রূপ পেয়েছে। আজ থেকে শুরু হচ্ছে অন্যতম শক্তিপীঠ আসামের কামাখ্যা মন্দিরের 4-দিনব্যাপী অম্বুবাচী উৎসব। ত্রিপুরাতেও অম্বুবাচী উৎসবে সামিল হচ্ছেন রাজ্যের হিন্দু ধর্মাবলম্বী মহিলারা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, শিক্ষার্থীদের জন্য সৃজনশীল চিন্তাভাবনা, বৈজ্ঞানিক মানসিকতা এবং সহউদ্যোগের মনোভাব গড়ে তোলার উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব। মধ্যপ্রদেশের জব্বলপুরের রানী দুর্গাবতী বিশ্ববিদ্যালয়ের 36তম সমাবর্তন অনুষ্ঠানে গতকাল তিনি একথা বলেছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, বর্তমানে রাজ্যে স্বেচ্ছায় রক্তদান এক সামাজিক আন্দোলনের রূপ লাভ করেছে। আগরতলা পুর নিগমের 39নম্বর ওয়ার্ডের কমিউনিটি হলে গতকাল আয়োজিত এক রক্তদান শিবিরের উদ্বোধন করে তিনি কথা বলেছেন। ঊনকোটি জেলা প্রশাসন নয়াদিল্লিতে 108তম সামিটের মঞ্চে সম্প্রতি স্কচ পুরস্কার পেয়েছে। ঊনকোটি জেলার জেলাশাসক মেঘা জৈন এবং সদ্যবিদায়ী জেলাশাসক ডক্টর তমাল মজুমদারের হাতেই পুরস্কার তুলে দেওয়া হয়। জানিয়েছেন ঊনকোটি জেলার অতিরিক্ত জেলাশাসক সাগর শোভন দেবনাথ। আগরতলার গতকাল রাজ্যের ঐতিহ্যবাহী উমাকান্ত একাডেমির 1976 ব্যাচের পুনর্মিলন উৎসব 2026 বৃক্ষরোপণ সহ নানা কর্মসূচিতে আয়োজিত হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী

অধ্যাপক ডক্টর মানিক সাহা, আগরতলা পুর নিগমের মেয়র ও বিধায়ক দীপক মজুমদার সহ বিদ্যালয়ের প্রাক্তনীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। 2026 ফুটবল বিশ্বকাপের সর্বশেষ তিনটি ম্যাচে স্পেন 4-0 গোলে পরাজিত করেছে সৌদি আরবকে। অন্যদিকে বেলজিয়াম এবং ইরানের মধ্যে ম্যাচটি গোল শূন্য ড্রয়ে শেষ হয়েছে। আগামী 24 ঘন্টায় সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। শুনলেন সংবাদ শিরোনাম।

এবারই আপনাদের জানিয়ে দেব আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি সম্পর্কে। সকাল 9:30 বাংলা আধুনিক গান শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে, সকাল 10:00 শুনবেন হিন্দি ছবির গান, সকাল 10:30 শুনবেন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান, সকাল 11:00 শুনবেন বাংলা ছবির গান, বেলা 12:00 ককবরক অনুষ্ঠান নুগুল, বেলা 12:55 চাষের কথা, 1:05 রবীন্দ্রসঙ্গীত শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে, বেলা 1:40 লোকগীতি শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে, বেলা 1:50 শুনবেন নজরুল গীতি শিল্পী অঞ্জলি মুখোপাধ্যায়, বিকেল 5:10 হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি, বিকেল 5:45 শুনবেন চাকমা গান, সন্ধে 6:05 শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠান, সন্ধে 6:30 ঘর গৃহস্থীর আসর শুনবেন আপনারা, পরে লোকগীতি শুনবেন সুখবিলাস বর্মার কণ্ঠে, সন্ধে 7:00 শুনবেন ককবরক অনুষ্ঠান, রাত 8:05 শুনবেন সংবাদ বিচিত্রা, রাত 8:15 শুনবেন হিন্দি ছবির গান, রাত 8:30 আধুনিক গান শুনবেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে, রাত 9:00 শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী দেবাশিস ইন্দু, রাত 9:15 দিল্লি কেন্দ্রের অনুষ্ঠান স্পটলাইট, রাত 9:30 ক্রীড়া প্রসঙ্গ, রাত 10:10 শুনবেন কর্মখালী বিজ্ঞপ্তি, এবং রাত 10:15 আপনারা শুনবেন সুপ্রতীক দাসের কণ্ঠে আধুনিক গান। শুনলেন আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি সম্পর্কে আকাশবাণী আগরতলা। এবারে আপনারা শুনবেন আধুনিক গান। অনুষ্ঠানের প্রথম গানটি আপনারা শুনবেন শ্যামল মিত্রের কণ্ঠে।

গানটি শুনলেন গীতা দত্তের কণ্ঠে। বিভিন্ন শিল্পী কণ্ঠে আপনারা শুনছেন আধুনিক গান। এবারের গানটি আপনারা শুনবেন মান্না দের কণ্ঠে।

গানটি শুনলেন কৃষ্ণা গঙ্গোপাধ্যায়ের কণ্ঠে। বিভিন্ন শিল্পী কণ্ঠে শুনছেন আধুনিক গান। আর এবারে অনুষ্ঠানের একেবারে সর্বশেষ গানটি আপনারা শুনবেন শৈলেন মুখোপাধ্যায়ের কণ্ঠে।

0: দিদি চাকরি পেয়ে গেছি।
1: আরে বাহ, অভিনন্দন। এবার প্রচুর শপিং।
0: হ্যাঁ, নতুন মোবাইল, জিন্স, জ্যাকেট।
1: ও রাজপুত্তর, স্যালারির আগে খরচ?
0: ইনস্ট্যান্ট লোন তো পাওয়া যায়।
1: আগে বাজেট বানাতে সে, তারপর খরচ কর।
0: কিন্তু দিদি
1: দেখ, রোজগারের একটা অংশ সব সময় বাঁচানো উচিত, কিন্তু পার্টি দেওয়া থেকে বাঁচবি না তুই।
0: হ্যাঁ দিদি, পার্টি আমার, বাজেট তোর।
2: আরবিআই এই কথা বলে,
3: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।
4: Dynamic performance, sleek design. Explore Maruti Suzuki Alto K10. Comes with a mileage of 24.90 km per liter. Smart Play Studio, 15 plus safety features including 6 airbags, next gen K series 1.0 liter dual jet, dual VVT engine and spacious interiors.
5: Get attractive offers up to ₹67,500.
6: Offer till stock lasts. Visit your nearest Maruti dealership today. Terms and conditions apply.
7: Akashbani Agurtala. এবারে আপনারা শুনবেন হিন্দি ছবির গান বিভিন্ন শিল্পী কণ্ঠে। অনুষ্ঠানের প্রথম গানটি আপনারা শুনবেন দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে ছবি থেকে, লতা মঙ্গেশকর এবং উদিত নারায়ণের দ্বৈত কণ্ঠে।

গানটি শুনলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে ছবি থেকে। এবারে পরের গানটি আপনারা একই ছবি থেকে শুনবেন উদিত নারায়ণের কণ্ঠে।

গানটি শুনলেন আশা ভোঁসলে এবং অভিজিতের দ্বৈত কণ্ঠে দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে ছবি থেকে। এবারে অনুষ্ঠানের একেবারে সর্বশেষ গানটি আপনারা শুনবেন

এতক্ষণ শুনছিলেন হিন্দি ছবির গান বিভিন্ন শিল্পী কণ্ঠে। আকাশবাণী আগরতলা, এবারে আপনারা শুনবেন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান।

গানখানি শুনছিলেন হীরক জয়ন্তী এই ছবি থেকে আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে, শুনছিলেন বিভিন্ন শিল্পী কণ্ঠে বাংলা ছবির গানের অনুষ্ঠান। পরবর্তী গানখানি শুনুন একই ছবি থেকে, শিল্পী ভূপিন্দর সিং।

গানখানি শুনছিলেন কবিতা কৃষ্ণমূর্তির কণ্ঠে ছোট বউ এই ছবি থেকে। পরবর্তী গানখানি শুনুন একই ছবি থেকে, শিল্পী আশা ভোসলে এবং মোহাম্মদ আজিজ।

0: এইচআইভি এইডস ন অসৈ ক্রিয়াকারে এইচআইভি তে এইডস ন সে কাহাম কে সিনা নাঙ্গ হামজাক মা বাই বাহেকে এইডস ন কা সোনানি আবসে সিদি
1: এইডস ন সে শেলিং দি এইডস মানজাক নে বরক নয়া এইডস ন কা সোনানি আবসে শৈলামা
0: কাহাম কে সিনা বাগে টোল ফ্রি নাম্বার 1097 ফোন খাইদি হাসতেনে জুদা জুদা আমচে ফিয়ক জাক জুবা মং থানি জুবা জু নাদি
1: ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি শা খামতাই নহু হামক্রাই নাইখুম ত্রিপুরা হাফাং বাই লুকো হামক্রাই নি বাগে আওয়াই জাক তাবুক ফানো এইডস ন কা সোনা টিকা করি খো এইডস ন কা সোনা তংসানো লামা আবো উংখা এইডস ন সিনানি
0: কন্ডম থুবি আবো ইসাস মাইতা টংলাইদি থেই রুফুরতে নাফ্রো সিরিঞ্জ কেতাল ন কারে সাগতা থেপাদি
1: সুচি কংসা বাই ড্রাগস তা নালাইদি তাই সুচি কংসা বাই সাকুর টেটু বতারিক জাগদি
0: সাকদেরিয়া বরি রক চেরাই অক্সিং তংফ্রো কাহাম কে সাকমা নাই জাক নাই
1: লাংমান হামজাকি এইডস ন কা সুদি ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি সাকহামতে নুকুং হামক্রাই নাইখুং ত্রিপুরা হাফাং বাই লুকো হামক্রাইনি বাগৈ আওয়াই যাক

গানখানি শুনছিলেন আশা ভোসলের কণ্ঠে ছোট বউ এই ছবি থেকে। পরবর্তী গানখানি শুনুন দান প্রতিদান এই ছবি থেকে, কুমার শানু এবং মলি চৌধুরীর কণ্ঠে।

গানখানি শুনছিলেন সাধনা সরগমের কণ্ঠে দান প্রতিদান এই ছবি থেকে। পরবর্তী গানখানি শুনুন একই ছবি থেকে, শিল্পী কল্লোল বন্দ্যোপাধ্যায়।

গানখানি শুনছিলেন সুনয়নী ছবি থেকে রাজকুমারের কণ্ঠে। পরবর্তী গানখানি শুনুন একই ছবি থেকে শিল্পী আশা ভোঁসলে।

0: आकाश पनि आकुर्तला ताबुक सँगसँगको तिनीनी दिवर चरानी कक पुरुक पान्दा
1: এইচআইভি এইডস ন অসৈ ক্রিয়াকারে এইচআইভি তে এইডস ন সে কাহামকে সিনানাঙ্গ হামজাক মা বাই বাহেকে এইডস ন কা সোনানি আবশে সিদি
2: এইডস ন সে শেলিং দি এইডস মানজাক নে বরক নয়া এইডস ন কা সোনানি আবশে শৈলামা
1: কাহামকে সিনাবাগে টোল ফ্রি নাম্বার 1097 ফোন খাই দি হাস্তিনে জুদা জুদা আমচে ফিয়ক জাক জুবা মং থানি জুবা জু না দি
2: ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি শাক হামতাই নকু হামক্রাই নাইকু ত্রিপুরা হাফং বাই লুকো হামক্রাই নি বাগে আওয়াই যা
0: আকাশ মানে আগরতলা তাবুক খোনাবাই বুড়ি রোগনি পান্ডা নগুল

0: খনাই টংনাই খাপাং যত লোকরং লাম সুগো চিনি তিনি ব্রী রকি পান্ডা নুগুলো সঙ্গতিনি খালাইনাই হায়ং রানী রং সালনারগী তাই সাইকো বাই সাজাগো ইন্টারন্যাশনাল উইডোস ডে অ কগলাম পান্ডাও চৌন সেরে সাইখানারানোর বাকি বরম গনাং জক মঞ্জু দেবন মানো অ পান্ডাও লাম সুগো খুলমকা
1: খুলমকা তিনি ইন্টারন্যাশনাল উইডোস ডে হায়াকে বা হায়ং রান্দি রংনি সাল হই পালাইজাক মানি নতুই ককথাইসা থাইনি চিং দাবুক সালাইনাই তাঙ্গই পালাইজাক খাঙ্কে হায়ং গনাঙ্গই
0: কে অমাহাইতো গবাং মানো তিনি অমাহাই সাল তো বেলাকে নাং কক মানি সাল বিশি ব্রুম ব্রুম ন অ সাল ন পালাইজাগৈ দো বুফুরনি চিমি বা অ সাল ন রান্দি রংনি সাল হই পালাইনানি চেং জাখা তাই তামনি বাকি অ রানী রংনি সাল ন বরম রমানী কলাইখা
1: হায়ং গনাঙ্গই রান্দি রংনি সাল 23 জুন 2010 নি সিমি আবো পালাইজাগি ফায়ো ফিয়াবা 2005 নি সিমি ন আফ্রিকানি প্রেসিডেন্ট আলি বাঙ্গা তে বিনি বিহিক সিলভিয়া বাঙ্গা বরক আবনো হায়ুং গনাঙ্গই বুড়ি রংনি সাল রান্দি সাল পালাইনা বাকি আবো হায়ুং গনাঙ্গই ন বরক আবনো তৈ বরক প্রচার খাই দমানি তে আবনো প্রচার খাইমানি আগুলো 21 ডিসেম্বর 2010 রাষ্ট্রসংঘ বা ইউএনই নই যে জাতিসংঘ ও বরক্তি সামানি উল আবন আফ্রো ব্রিটিশ প্রেসিডেন্ট নি বিনি বিহিক আফ্রো জাতিসংঘনি ব অজামা তংমানি টনি ব্লেয়ার বা বিনি বিহিক ব বরক আফ্রো আবন 192 জন বরক আবন বুথ রমানি বিসিংটি খাই 23 জুন 2010 আবন পালাইজাক নাই বা পালাইজাকথুম হই আফ্রো আবনি স্বীকৃতি মাংখা হাই তাঙ্গই তিনি অ বরই রান্দিনি সাল হই মা খাইকা হাম্বা চিনি ভারত হানি ন খরকসা বংশদূত হঞ্জাগ ব রাজ লুম্বা হই খরকসা আব লুম্বা ফাউন্ডেশননি প্রেসিডেন্ট বিনি বুফা থৈপ্রো বিনি বুমানি উমর হাই 37 দমানি হাই আফ্রো বিনি বুমা ন রিগনাই বা বিনি রি কানমারক

0: আবর যত নরই কুফুর নমা কান্নাই আমটি হাইকাই রেজাক্ষা
1: কালারফুল
0: নরজাক্ষা তে বরি রক বসাইথি মানে ইয়াগুলো হংকাই বেলাই খাইন সাতক পিতক তে নাসিকমানি ওয়ানসুকমানি খ্লাইজাকমানি বেলাই খাইন নরজাকমানি আমটি হাইনগৈ রাজলুম্বা লুম্বা ফাউন্ডেশননি গৈ আফরো ও যে জাতিসংঘ বরক লুম্বা ফাউন্ডেশননি বিশিংতি খাই ন আফরো রহরমানি ইয়াগুলো ন যিনি বুড়ি রক বা রান্দি বুড়ি রংনি সাল পালাইজাংনানি স্বীকৃতি মাংখা আফ্রুন সিমি চ্যাং জাখা
1: গাইতাং
0: টেন নি সিমি তেইশ তারিখ জুন ন আব গসে ওইনাহার জাখা আপনি ইয়াগুলো হায়ুং গনাঙ্গই আফ্রুনি সিমি ন যে বুড়ি রক রান্দি বুড়ি রংনি সাল বা ইন্টারন্যাশনাল উইডোস ডে হই যত হায়ুঙ্গন আব পালি জাগি টঙ্গ
1: হিকা সঙ্গে মুচুঙ্গ ও যে রানি রংনি সাল পালাইজাক মানে কাইসা নাসিক মুঙ্গ হিংকে বরকনি ওব যে বসাইথি মানে যে বরংনি বোখাও খা কষ্টং টংমানি আবনো তৈ সিমদা পালাইজাক তাই তামনি বাকি বরং বরম রোজাখা তাই তাই সে সঙ্গনা মুচুঙ্গ বিশি ব্রুম ব্রুম ন বরংনি কক বোখাক হেকবা থিম সেলাইজাক মু নকজাগো তাকলাইনি থিম বা তামো তাই বরংনি ও যে বসাই থিজাক মানে যে খা কষ্ট খাও আবনত উঠালি দে রেফি নাকি তামনি বাকিবা অবন সালনবা আস কতর্কে নগুই হায়ং গনাঙ্গই টুয়েন্টি থার্ড জুন পালাইজাকি গলাইখা
0: আও আবো তাকলাইনি বিশি ব্রুম ব্রুম ন কক বখা আব সেলাইজাগ গাই তাকলাইনি কক বখা গাই জাস্টিস ডিগনিটি এন্ড ইকোনমি পাওয়ার ফর উমেন আবং গাই নাই তাবুক বুড়িয়ংনি নাই বিচার তে বিনি সম্মান বা মর্যাদা তে বিনি আর্থিক যে রাং পয়সা আবরং ন তাকলাইনি থিম বেলাইখেন অবনতই ন চিনি যে রান্দি বুড়িরংনি বাকি খ্লাইজাকাই হই বিশি ব্রুম ব্রুম ন মৈতো নারগনানি বাকি ন অ সাল আবহাই পালাইজাগো তাঙি হিংগাই বিশি ব্রুম ব্রুম ন আবো পালাইমানি কক নংখা যেসাশিনি বোখাও কতাল খাই আবন তিসাওই চে খরকসা তামহিনাই বরই রান্দি জগ্রক যে চিনি সমাজ রগ চিনি দফায়া পন বইনি দফা পন যত দফাও ন চিনি হাকত রব চগ বসাই বসা থেমানি ইয়াগুল আগি রগ বসাই থেকে নসে বিহিকব বসাইনি গথৈনি লগে লগে সে বনব হর কথাংপ্রা পড়াসে সগৈ রাজাকমানি আমটি হাই আগি নুকজাখা গা আবন আগিনি আগিনি যে জরাও হংকাই তাঙি হংকাই বুড়ি রগ্ন লেখা সরংটিনি হংকাই যে তাবো অর তাকলাইনে থিম যে সামাহাই জাস্টিস ডিগনিটি আবর অগ্রজাজ্ঞা আগি রগ গা আপনি বাকি ন আ জরা রগ বসাই থেকে ন অ যে বিহিকনি তে কোনো বাসি টংনানি সে রোজাগিয়া গা আবো সে আগিনি যে টমুং টংমানি গাই আবরং ন চিনি হাকত রব রাজা রামমোহন রায় ন পইলা আমটি আবন অ আইন আবো হাই খ্লাইয়াউই বুড়ি রংনি ব কাইসা বসাই থুইপ ইমাং আবন তে কতাল খাইনাই আচারি ফিকা যে বসাই থিজাক বুড়ি রক তৈসা কাইজাগি মাননাই ব বসাই থিকেন থইনা নাঙ্গিয়া বুড়ি লেখা সরংটিনি থাংমাননাই বুড়ি সামুং খাইটিনি থাংমাননাই বুড়ি যে টংনাম বসংতুই টংমাননাই কানমুং চুনমুং ব আকুফুন কানমুং কানা নাংনাই চামা নংমা ব আগি বসাই বসা থিকাই অব মাতায়া অ জায়গা মা থাঙিয়া অ সামুং মা খাইয়া আবো হাই গবাং মা বরক রাইদা আগি রগ খাই মানিতা গাই তাবুক
1: তাবুক নিয়ে জরা রগ গাঙ্গে

0: 아기님 말 따보 사람한테 관계 따봉니 어 사인신 주고 소이 시머니 조라워 아기니 란디 즉 바이 따봉니 란디 즉 펠라이머니 가방만 녹자고 그러니까 아기니 하이 따봉 보다 마네 제 따봉 담하나이 슈퍼스테이션 제 따봉 고 송스카 제 동마니 앞으로 보다 클라이작 마니 록 녹자
1: প্রিয়া বা বুইলানো সানাই আগি হিংকাই বুড়ি রং ন বেলাই খাইন নক নি চিনি যে নক বিশিঙ্গ ন সবই তন্মা হাই নকলাইজ যে লেখা সরংরিয়া মা থাঙিয়া মা হিমিয়া আবুনি বাকি ন আ জরা রগ বুড়ি রগ ব খরাংটি সানা রঙিয়া বা সিয়া হিংকাই যে সাতক জাকতই যে পিতক জাকতই নতঙ্গ ফিয়া বা আবুনি পইলা কক গাই চং শিক্ষা বা সরংনানি সিনানি যে আবু সে পইলা নাংকুংমানি বা গাই তাবু গাই ফিয়া বা চিনি বুড়ি রকব শিক্ষাও নিনি টাংথিনি লোপথিনি খালাইথিনি যত জাগানো চালাবাই বাক্সা থাঙ্গই হিমই খালাইমাবাই বিশেষকৈ শিক্ষা যে শিক্ষানো কাইসা জাতিন উচ্চগতি সানাই ওয়ানসংমা কতর বিনি বোখা বকোয়ার যত তুরক তুরক আব সিমুং আফরু ফাইসিনাই আবুনি বাকি ন আগি বুড়ি রক শিব সিয়াবা লেখা পড়া বকরি যাবা হংকাই শুধু বৃহিনীয়া আ জরা রগ চিনি দফানি বরক ফনঙ্কা বা চিনি হাকতনি বড় রক ফনঙ্কা গাই ওয়ান ছকমানি আছে কুয়ার ওয়ান ছকিয়ানি বাকি ন কতর ওয়ান ছকমানি বাকি ন আজরা রগ বড়ি রং ন রান্দি রং ন বেলাই খন নাহারমানি নাহারমানি বেলাই চায়া ওয়ান ছকমানি বেলাই চায়া আমটি হাই নুকজাগু ফিয়াবা তাবুক চিনি তাম হাই হায়ুং গ চিনি হাস্তে হায়ুং হা কতর যত জাগান চিনি লেখা সরংটিনি নিনি কুসুক বেরেম বুড়ি রক দেব সালাবাই বাক্সা সরংলায়ী থাংলায়ী খালায়ী টংমা বাকি ন ফিয়াবা তাবক আগিনি বাই তাবক কোনো সোনানি গরই আগি হিংকাই হর হাই তাবুক হিংকাই সাল হাই তাবুক হিংকাই বেলাই খাইন চিনি হা কতর গব চংলুখা রানী লক্ষ্মী বাই ব খরকসা বুড়ি ব বুড়ৈঙ্গই যে বখরকসা ফ্রিডম ফাইটার তে চিনি ভারত হাকতনি পইলা প্রধানমন্ত্রী যেমন চং সাইমানো বুড়ৈ ইন্দিরা গান্ধী হংকাই নিনি গবংমা আমতিহাই আফ্রো বুড়ি রকব নিনি পলিটিশিয়ান বংখা নিনি তামহনাই থংগরঙ্গ বংখা হংকাই লেখা সরংটিনি বংখা উচুক বেরামো ত্রুক ত্রুক থাংরক থাংনি বাগৈ তাবুক চিনি বুড়ি রক বা চিনি রান্দি বুড়ি রক আগি যে নাহার জাকমা হাই সমাজ কাইসা মিটিং গাকাই রান্দি জগ মা থাঙ্গিয়া কাইসা মন্দির পন হিন্দি নিনি সামুং কাহাম পন হিন্দি কাইলাই পান্ডা পন হিন্দি গাই নিনি থমা বুসাউই পুইলা আমতি হাই রান্দি জংমানো ন খাইছে আব আদিন আসাল চায়া আমতে হাইকে ওয়ান ছক জাগ ফিয়াবা তাবুক হুঙ্কাকাই যং আবরং ন যত উগলুগ খিবি ওই তাবুক চিনি দফা বংখা বুনি দফা বংখা তরুক তরুক আবরং ন যং পগৈসে থাংরে রক্ষা আবনে কাইসা ন বিনি নাহারমানি হিংকাই ওয়ান ছকমানি হিংকাই লেখা সরংমানি ইয়াগুলো বুড়ি রকব কুসুম কুসুক বেরেম থং করং সই করং লেখা করং যত কুসুক বেরাম থাঙ্গে রোগনি বাকি ন আ জরা বাই তাবুনি জরা হর তে সাল হাই অংরে রেখা
0: গে আং সঙ্গনা মসমানি তাইসা তাবুনি যে ওর গবাং মানো গপেন্ড রং বাইব কেসা রাইডা খাই রে যাগো বরনি মানথাই শক তাই রংনা তৈ কিসা সঙ্গনানি মজমো
1: আও বেলাই খে নাঙ্কুক মানি কক ন আগি রোগ হঙ্গাকাই বসাই থেকে হঙ্গাকাই আ জরা রগ হঙ্কাই আ বিহিকনি বরানি জংমানি বিনি কোনো বিনি মানথাই অধিকার করুই আফুর হঙ্কাই বিনি বুয়াই ফনঙ্কা বকরা ফনঙ্কা বকরা জগ ফনঙ্কা 제 루트이 제 사르트이 제

0: pia bu phani bu mung no thui thang bau thui thang ngai phonani busajak busajala am tui se hanja go ba pia ba randi jung ma busuk khai bini sajak sajala no busai busa yakare krang mani yagulo bono lekha phurung dini phonong thung tong mung kaham samung kaham thung kurung rung kurung sikurung slung khlai thini o je randi jak buma busuk khai bono phurungi tu khana phia ba chaya khai prung ga kai chaya phonung kha phia ba amti hai chaya bong go chaya ang phurung kai buma randi ya jik ya di ba randi ga dandi amti ro boro ro wan chok la yo ba atam hinai bo apro kai amti bo hunja go jora jora wo je tam hinai buri ro ni bumung apro kai buma phurung ma kroi buma ni chaya ও সঞ্জাগো কামনি বগিন ফিয়াবা রান্দি জগ রখাই তেবসে আসিতারা ওয়ান ছুক জাকতি সাজাকতিঙ্গো ঠিক আগি নিছে ততাবক বেলাই খাইন সলাই জাকা ফিয়াবা সলাই জাকমনো কিসা মিসা আবো টংরগই থাঙ্গো গাই
1: আও হঙ্কে আং তাকিসে সুমানি কে বরুনো তাবক ওম হাইরো কোনো পাতারক রেজাক যে কংনি কক চাকরি খাইনি নি বিহেক থেকে থাকা তো আবো তো কাছে উমর খাজাক তঙ্গো হিকে বিহেক ন চাকরি মানে থাঙ্গো দায়ন হার্স রোগ হিকে তাই কেসে কক হিকে বরণে চাকরি খেলায় হিকে বাতার রক্ত তং আমি হাই রক
0: আও তাবো খরকসা চাকরি খাইনাই উমর বিসিবি নি পঞ্চাশ নি পঞ্চাশ নি তলাও হাই
1: থা
0: থইমানি যদি বিনি উমর পঞ্চাশ নি লাইয়া খো আপন সে পঞ্চাশ অংয়া খো হাই বিনি লগি সং বা বিনি সাজলা বা বিনি সাজক আমটি হাই যে উমর অংজাক মান্নানি কাইসা জরা খাজাগক আবো উমর লেখা কেরং ফনংখা বা বিনি উমর অংখাংকাই সাজক ফোন মানি মানো সাজলা ফোন মান মানো বিনি লগি সং ফোন বা বিহেক যে রান্দিজেক বরই ব ফোন মানি মানো ফিয়াবা আপনি বসাজক বা বসলানো রক্ষা আঙ্কাই বোমা আপুরো বিনি চাকরিনি পেনশন ব মানি থানাই ফিয়া বসলাব বা বসাজক ব চাকরি মান থানাই গাই যদি বসাজক বা বসাজলা গ্রই বা তাম হাই উমর সকসগিয়া হাই বিহিং আম তিহাই চাকরি না হাকা হাই ব বসাইনি পেনশন ব মানাই তাই ব বিনি চাকরি ব যে বিনি বিসি বিনি বিসি তামহিনাই পেনশন থানানি সাইট কায়া সাক জরা ব খালাই মাননাই তেই যদি চাকরি খাইয়া চাকরি খাইয়া ফন হাইন খরকসা তাঙিসা নাইনি ভিক ফোন অংখা রান্দি জংখা অংকাই ব আবো হাই ইন্দিরা গান্ধী বিধবা বার্তা হই আবো সরকার জি এন ডাব্লিউ পি এস আবো ইন্দিরা গান্ধী বিধবা বার্তা হই আবো রোজাগৈ দঙ্গো আমটি হাই হাই তাবুক তেবর কতাল খাই আবো হাই ন্যাশনাল ফেমিলি বেনিফিট স্কিম এন এফ বি এস নেই ব আবো তাবুক চেংজাগৈ কতাল খে আগিনি আবো তো অনেক গাম ইন্দিরা গান্ধী বিধবা বাতা হই তাবো কতাল যে তাবুকনি কতাল ওয়ানসং মুংনি বিসিংটি খাই আবো হাই সেপ রক রোজাগৈ দঙ্গুতেই বারা আমচাই রগব জানি যা যিনি প্রধান বা নিনি পঞ্চায়েত রগব বাকথিনি রথিনি গবং মা জাগানো আমটি হাই যে রান্দি জুক বুরুই বরংন ন পুইলা আবো হাই সেপ রোজাগৈ দঙ্গু মানথাই সক্তাই তামহিনাই আমটি হাই সেপ গবং মা সেপ আমটি হাই সরকারক ব রুই দঙ্গু হাই আবন তামহিনাই চিনি যে বুড়ি রক রান্দি জুগ রকব খরকসা আং রান্দি ফোন রান্দি হানি ওয়ানছুগিয়াওই আনি যে লগি সং করি ফান লগি সংব আং ন আং আনি আং চলা আংন বুড়ি হাই খাই বোখা কোয়ার খাই সাক ন ওয়ান ছং মা চিকন খাইয়াওই আবো চিনি যে বসকাংনি লামা বসকাংনি লামাও জং আবো আং খালাইনা নাংনাই খালাইমানা নাংনাই তিনি আং সাক সাকন বেলা

0: খাইনো উইক বা দাম হিনাই
1: খাকরাক
0: খা নরম খাইয়াউই
1: খাই
0: বা খা গলৈ খাইয়াউই যেন খাকরাক নি বিশিং দি খাই আনি নুখুং নাইটক খাইনাই আনি বসা বুতৈন বরক খাইনাই হইনাই যেন আবন যিনি ইয়াকুং যেন ওয়ানছক ওয়ানছকই যেন ইয়াপ্রি সেউই আমটি হাইখাই যিনি নুখুং বসা বুতৈ তাই যিনি আমচাই রগব পারা রগ ফন হিন্দি যিনি আমচাই বা যে খানে থাঙ্গো যেন খরকসা বসাইনি ওয়ানছকমা বসাইনি যে নাহারমানো নাসিগৈ যংব খালায়ই আবন ফুনগুই থানানি নাঙ্কুগো ওংকাই বুখা আবাইয়াউই
1: আবনো খরকসা ভুমাঙ্গই তাবো থৈনানি তো কেবনি সাইমাইনিয়া যে মতাই রক নন তাগৈ রহকা আশা কেঙ্গা থৈনাই ফেয়াবা কোনো সময়বা কেবাবা সকাং বসাই থিও কেবাবা বিহিক থিও আবতো সারানি থাকাঙ্কে যে মতাই রকনি আশা কেঙ্গা থৈনা নাংনাই হিনে আবতো যত সাজাক ন ফেবাও যা গবাং মানো থাচিং তোসং সান সালাইকা চিনি যে সামাজিক যে চিনি সুশেলি গবাং মানো আমহাই সুপার স্টেশন ওয়ান চক মানে হামিয়া ওয়ান চক লাইও গে অর তৈসা আং সারানি মুচুঙ্গ যে বৈরী রক খালাই মাইনিয়া মানে কোনো তো গরি ফেয়াবা ও জায়গা যেন রান্দি হেনে আসুগৈ নগমান হাবৈ দংখা ও লাসিমানি ও গিরিমানো সিমে যেন ওয়ান চকই খুচরি দংখা গলিয়া গে অব যেন বসকাঙ্গ সুকাংনা নামাই বিন বসা জরাই খরকচা অমহাই বুফা গরিন বুমানো বুফা বঙ্গৈ জরাও গবাং মানো সামুং কারাক মা খাইনাই জহ তসে বুফানে সামুং বুমানো মা খাই অমহাইকে নসারাও কলক কতর খাই গ্রং গ্রং খাই তিসা মানে অমহারব যেন নুগু যে মকল বসকাঙ্গ গবাং মা রান্দি জিগন যে উমেন এম্পাওয়ার ফুনুগু যে বৈরী রক যে উঙ্কলগ টংগিয়া যে বৈরী রক যে রান্দি হিংকে ন যে বসাই খিবিক লঙ্কাঙ্কে ন বরকনি খা বাইয়া আমাহাইকে যেন খানো রাগ সারুই খানো থাংসারুই মাত লংমানি আমাহাইবা গবাং মানে নুগু হিংকে তাও সারা থাকাঙ্কে বৈরী রক তো যেন অধিকার গবাং মানে মানজাক চিনি থাজিং বাই নব সাকা বৈরী রকনি খাই মাইনিয়া অমহাইকে যেন সম অধিকার তো মানজাক হমবানো যেন সুশেলি ও যেন কিসা মা ওয়ান চকতাই অফিসিয়ালি রক যেন তাবো যে চাকরি খাইনাই রান্দি জিগ্রং হে হামিয়া না সিয়া দেবা না আমহাইন খরকচ খরকচ জলা রকব নরম যে বুড়ি রক হে খাকলাই যে বুড়ি হে ন যে বনো যেন বনো বসাইগেরি বা যেন বনো মানথতক ব্রুনি নেগেটিভ ওয়ান চক মু যে বনো না হারমুং সিদ্রাবাই খাও ওয়ান চক হে বনো সিদ্রানো নুকনাই বিনি কানমুং চুমুং ফানো নাসিগিনাই হে বিনি যে বড় রকনি নেগেটিভ মাইন্ড রকনি বনো কাহামচে নুগিয়াঙি থাঙ্গো যে বনো মানথত বনো সতত হে ন ও বুড়ি রং দেরারে অমহাই বাকাই খিবিও গাবান হাইন অমহাই গবাং মা বসাই থেমানি যাগুলো চাকরি রক মানে থাঙি বরকন মানে টংথানি কিসা কেসেপ অমহাই রক যেন খনামানি দঙ্গ গবাং মানো তাবুনি অজরাও তো যেন সিনাই হেমপানো আসুক তো সিজাইয়াকে তো টংবাইখ্যা ফেয়াবা যেন বুড়ি রকনি টংথানি হেঙ্কাঙ্কে গুবৈ গুবৈনিও যেন কিসা কষ্টকে মা দ হিংকে অব জায়গাকে যেন দিনে পালাইলাইমানি অমহাই 23rd জুন যে পালাইলাইমানি হেঙ্কাঙ্কে বুড়ি রকনি বোখানো তাইব থাংজারুই তাইব এওয়ার খালাইরই বরকন যেন খাক রাগ খাই যে চিনি সমাজ যেন বখরকটি সাই বাসাই মানানি হই যে অবনা পালাইলাইমানি যে রাঙরিও বচন যাতেখে যেন রাঙরিও কম করই যে বসানি মানথাই সক্তাই বেবাংন যেন নাহারই আবন কাহামকে যেন চালগৈ থাকমানানি যে সংসার ন যে চিনি নক নুখুং নাইব নাইথক নুখুং খাইতলাংমানানি আমহাইর কেন যেন অমহাই তিনি যে চিনি থিম যে চিনি টপিক 23rd জুন যে হায়ং রানী রংনি সারনা পালাই যাক মানে ইংখা বেলাইখেন কতর খে যেন মা দঙ্গ খাব চিনি তেব যেন থাংসার মানে হাই মা দঙ্গ কেব বরক ন রান্দি হিনই বুমুং খুয়াউই যতন
0: বুকুক
1: বুকুক বরম গনাং বরম রুই মা তনাই গাবন চিনি তো ইয়াফাও বেশি জরাব গরি খাবা পাইথাগ নং যে তাবুক ব রানী রক ন সাক নাইয়া খুক নাইয়া ইংই টংনাই সিদ্রা ওয়ান সমুং না শিক টংনাই লুকু রক ন নং তাম মেসেজ রানানি মুচুং
0: পুইলন আং যত খাই দং

0: Ay, da kok te bukuk song no ang ani kaisa no ang sanamu chungo seng bono chini mokol sitara bai na sigi aboi bo khoroksa sini do phani ani hanok ba ani bibi amti haike nugui seng tebo bo khabai ja khoroksa burino khoroksa logi song kuri burino tebo chung nasik ma kaham wanchuk ma kaham কক কাহাম ফরংমানি বিশিং তৈ
1: চুবাবই
0: চুবামানি বিশিং তৈ হামজাকমানি বিশিং তৈ সং নাসিং না নাংনাই গাই আনি সাজক সাজলা নব আং আমতে হাইকেনো ফরং না নাংনাই হংকাই বব খরকসা অকরাঙ্গৈ খরকসা আমতে হাই ওয়ান ছুমুক সিতরা ওয়ান ছুগিয়া ওই ওয়ান ছুমুং কাহাম ওয়ান ছুংনা নি বাগৈ যত বুমারকন আং কই যাও ফাইদি চং যত বুমা বুফা তারা মনাই যত চং ওয়ানছুংমা কাহামকাই যে ওয়ানছুংমা সিতরা রংনি বাকি ন আবু সাজা গফিয়াবা কিসা মিসা বড় কামতে হাইব তংমাবা ফাইদি চং চিনি দফানি খরকসা বুখোক আমতে হাই রান্দি যে বুখোক ন চং সাকাতি সাউই ব যে রান্দি হিনি খরকসা সাক সাক নরিয়াউই টং না তুই খাই চং বরং ন হামজাগন ওয়ানছুমা কাহাম ওয়ানছুক লাইনে হনই আং যতন আনি অকন আংকে সারু
1: খরকসা খাকবাই বসাই থুই কেন দেশ খাকজা আন্ডার হাই যতন সাবে যে বসাই থুই যাই রক্ত গে বরক তাইব খা থানসারনানি বাকি বরনি খানো তাইব যং খানো মেথাবনানি বাকি যং বরক রক বিশেষ খাই চিনি বুড়ি বাই বুড়ি রক অমহাই চিনি নুকজাগো যে উংগল কক সালাইমানি আবার আংবো সানানি মুচুঙ্গো যে উংগল কক সালাইয়াবই গাছ খরকচা রান্দি হই থাংমাইয়া হিমাইয়া বন খালাইয়াবই যেন বেড়ে পাই বেড়ে নো তিনি নিও বেড়ে রং সাল যেন বেড়ে রকনি নুগল পান্ডাও যেন অকক মা সালাইকা যাতে বেড়ে রকন রান্দি হই বন উংগল খিগলাইয়াবই বি খানো তাইব যেন থাংসারানি মশাই গরি ফানো চং লগিরুই তিনি বসে বসাই রান্দি থুই রান্দি ইংখা নিন কপালো তামং নাই যদি নিনি ব অম হায়ং থাংমা মং তঙ্গ আপনা ওয়ান সুগুন চং কেবন কেব সাক নাই খুক নাই কে মা তং নাই খাইনে আপনা হনু চং কাহাম হংকাহে যতন কাহাম চং যে আসল চিনি বখানো চং সালাইনি নাঙ্গো যিনি ওয়ান সঙ্গমানি কেসে কাহাম বাইন যেন অ হায়ং সলাই মানু আহকে যেন যে খাই টাই যত দাখুক তৈ বুখুক রগ্ন বিশেষ খাই যে রান্দি জগ বুখুক রগ্ন বো চিনি ও রেডিওনি বিং তৈ যেন অম হাই টপিক রক্ত যেন আগে রগব সালাই জায়গা খে নরক খাই টংখানকে নরক তৈ ব খা বাসাথং হই চিনি তিনি নি অ সালাই মং পান্ডা ন অর ন খলপ চিনি হই যত ন চিনি হামজাংমা তৈ খা কাহাম ব্যাপারে পান্ডান আরো নম থাকছেন যতন হামবাই তাই বাইন বা হামবাই
0: হামবাই তাই যতন
1: খুলুমকা
0: খুলুমকা।

0: आसुकजना बुरुक्ने पान्दा नगोल खनाबाइका आकाश पनि आगरतला
1: তাবুক ফানো এইডস নকা শোনা টিকা করি খো এইডস নকা শোনা তুংশানো লামা আবো উংখা এইডস ন শিনানি
2: কন্ডম থু ব্যবহৃত চাষ মাইতা টংলাই দে থে রুফুরুতে না ফ্রো সিরিঞ্জ কেতাল নকারে সাগতা থেপা দে
1: সূচি কংসা বাই ড্রাগস তা নালাই দি তাই সূচি কংসা বাই সাকুর টেটু বতারিক জাগ দি
2: শাক দেরিয়া বড়ি রক চেরাই অক্সিংহ তংফ্রো কাহামকে শাকমা নাই জাকনাই
1: লাংমানো হামজাকি এইডস নকা সুদি ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি শাক হামতাই নখুং হামক্রাই নাইখুং ত্রিপুরা হাফাং বাই লুকো হামক্রাই নি বাগুই আওয়াই যাক
0: আকাশনে আগরতলা তাবো খানা বাইন খেরংবার পান্দা খেরংবার পান্দাও তিনি খানা বাইদি জগশ্রী বংশের খরাঙ্গ রচাপুং বিনি রচাপুং খাঁতক জাগৈ কবঘরকা রাজেশ বংশের শিহরকা আম্বাসা কুলায়নী

samra kering helhe unai sup.

আসকজনা খেরমার পান্ডব পৈলানো রচাবই খাঁড়িখা জগশ্রী বংশের তাবক খাবায়ন ফফরি দেবরমানী খড়ঙ্গ যাদুনি রচাপমু বিনি রচাপমু খাঁতক জাগে কবখরকা বিনোদ দেবরমা শিহরকা খাচিয়া মঙ্গল তেলিয়া মুরানী

আসকজনা খেরংবার পান্দাও পাইথক রোচাবই খানারিখা মাধবী সিংহা আকাশবাণী আগরতলা অবনী লগিনা পাইখা তিনি দ্বীপর চরানী কক পান্দা

0: আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে চাষের কথা। আজকের প্রসঙ্গ ব্রোকোলি চাষ। ফুলকপির মতোই অনেকটাই দেখতে, কিন্তু পুষ্পমুকুলটি দেখতে গাঢ় সবুজ রঙের। হালকাভাবে রান্না করে বা স্যুপ হিসেবে, স্যালাড এবং মিশ্র সবজি হিসেবে এর গুরুত্ব অনেক। ব্রোকোলির অনেক রকমের জাত রয়েছে, যেমন কেটিসেল ১, পালাম সমৃদ্ধি, পাঞ্জাব ব্রোকোলি, ওয়ালথাম ২৯, লাকি ফিয়েস্তা ইত্যাদি। মূলত শীতকালীন ফসল হিসেবেই ব্রোকোলি প্রসিদ্ধ। ১৫-২০ সেন্টিমিটার তাপমাত্রা এই চাষের জন্য উপযুক্ত। সেপ্টেম্বর অক্টোবর মাসে ত্রিপুরায় এর চারা তৈরি করার উপযুক্ত সময়। স্বল্প দৈর্ঘ্যের মূল বিশিষ্ট এই সবজির জন্য প্রতিনিয়ত জল এবং খাবারের যোগান রাখা আবশ্যক। ৭০-৮০ গ্রাম বীজ প্রতি কানি জমির জন্য প্রয়োজন। ২৩ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বীজ অঙ্কুরোদ্গমের জন্য উপযুক্ত। ব্রোকোলি চাষে নাইট্রোজেন গঠিত সার, শুকনো গোবর। ব্রোকোলি চাষে নাইট্রোজেন গঠিত সার বেশি ব্যবহৃত হয়, তাই হেক্টর প্রতি ২০ মেট্রিক টন শুকনো গোবরের সাথে ১৫০ কেজি নাইট্রোজেন, ৮০ কেজি ফসফরাস এবং ৬০ কেজি পটাশ প্রয়োগ করতে হবে। মাটি পরীক্ষা অনুযায়ী সার প্রয়োগ করা বিজ্ঞানসম্মত। প্রতি ২০ দিন পরপর অনুখাদ্য হিসেবে বোরন, মোলিবডেমান ইত্যাদি পাতায় স্প্রে করলে অনুখাদ্যের অভাবজনিত বিভিন্ন সমস্যার প্রতিকার হয়। লাইন থেকে লাইন এবং গাছ থেকে গাছের দূরত্ব ৬০-৪৫ সেন্টিমিটার হতে হবে। প্রাথমিক বৃদ্ধির সময় জলের অভাব যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। জলদি জাতির ক্ষেত্রে চারা লাগানোর ৫০-৫৫ দিনের মধ্যে এবং মাঝারি জাতের ক্ষেত্রে ৬০-৯০ দিনের মধ্যে ফসল তোলা যাবে। গড় ফসল মোটামুটি ১০-১৫ মেট্রিক টন হেক্টর প্রতি পাওয়া যায়। এতক্ষণ চাষের কথা পর্বে শুনলেন ব্রোকোলি চাষ প্রসঙ্গে কিছু কথা। আকাশবাণী আগরতলা।
1: সাইদেমান এসটিআই উংখা থলাইমা চালাইমা বিশিংতি সলনাই বেমার আবো উংখা আবো হাইকাশা বেমার আবো বুখুক খিলাম শীতিলাম নি বিশিংতি খরকশানি শাক নিতে খরকশানি শাক সলো
2: অবো ব্যাকটেরিয়া ভাইরাস বয়ঙ্গি মানো আবনি বাগিনো বেমানি ইয়াকনি কাতিউই তংনা বাগৈ হিক সাইনো কারৈ কেবো বাই থুইয়াছে আমা তংনাই কন্দম থু বিয়াউইতা চাসমা লাইদি খরকশানি সাই গবাং বরক বাই থুইয়াছে একে তংখে এইচ এবা এইচআইভি বাই মানজিকে তংগি মাননাই
1: ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি শাক হামতেন নখুং হামক্রাই নাইখুং ত্রিপুরা হাফং বাই লুকো হামক্রাইনি বাকি আওয়াইজাব
2: নং সাইদেমান সাকদেরিয়া বোমানি এইচআইভি বিনে অক্সিং নি বসানি সাগব সলোই মানো
1: অক্সিং তংফুরু চেরাই আচাইফুরু এবা বোমানি আবুক্তি চামানি বিশিংতি এইচআইভি সলোই মানো
2: আবনি বাকি যত সাকদেরিয়া বোমা রকনো এইচআইভি দে তং আমজগি মানাই যাগো
1: তুমুং এইচআইভি সাকো মানজাক ফানো ওয়ানানা মুংসা করি সয়া প্রিরমখে জরা তংসানি এআরটি রাইদা তুই ডাক্তার বাই নাইজাকে অক্সিং নিচেরাইনো এইচআইভি নিয়াকনি ফিওগই মানো
2: ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি সাক হামতে নুকুং হামক্রাই নাইখুং ত্রিপুরা হাপাং বাই লুকো হামক্রাইনি বাগৈ আওয়াইজা
0: আকাশবাণী আগরতলা।

গানখানি শুনছিলেন শ্রীকান্ত আচার্যের কণ্ঠে, শুনছেন বিভিন্ন শিল্পী কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। পরবর্তী গানখানি শুনুন একই শিল্পীর কণ্ঠে।

আকাশবাণী খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। বিশেষ বিশেষ খবর হল, পশ্চিমবঙ্গে বিজেপি পরিচালিত নতুন সরকার।

0: রাজ্য বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী ডক্টর অসীম দাস স্বপন দাশগুপ্ত। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও 20% মহার্ঘ ভাতার কথা বাজেটে বলা হয়েছে। রাজ্যে 1,00,000 শূন্যপদ পূরণের করার কথাও ঘোষণা করা হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর দুদিনের সফরে মঙ্গোলিয়া পৌঁছেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে চিতামিত্র এবং সাহারিয়া জনজাতিদের সদস্যদের সঙ্গে মত বিনিময় করেন এবং প্রজেক্ট চিতায় তাঁদের অবদানের প্রশংসা করেন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স বলেছেন, ইরানের সঙ্গে আলোচনায় ইতিবাচক অগ্রগতি হচ্ছে। কাতারে প্রাকৃতিক গ্যাসের এক গুরুত্বপূর্ণ কেন্দ্রে বিস্ফোরণে অন্তত 54 জন আহত এবং নিখোঁজ প্রায় 18 জন। আসছে বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি আধা সরকারি কর্মচারী শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য 20% মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা হয়েছে। বিধানসভায় আজ নবগঠিত সরকারের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বাকি 8 মাসের জন্য পূর্ণাঙ্গ বাজেট পেশ করছেন। অতিরিক্ত ডিএ ঘোষণার ফলে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার পরিমাণ বেড়ে দাঁড়াবে 38%। একই সুবিধা পাবেন পেনশন প্রাপকেরাও। 1 অক্টোবর থেকে এই হার কার্যকর হবে বলেই জানিয়েছেন অর্থমন্ত্রী।
1: আমরা ঘোষণা করছি যে বর্তমানে 18% মহার্ঘ ভাতা দিয়ে ওপর অতিরিক্ত 20% মোট দিয়ে হার হবে 38%। পেনশন প্রাপ্যরা অতিরিক্ত 20% ডিএনএস রিলিফ পাবে। এই দিয়ে ডিএনএস রিলিফের বৃদ্ধি 1 অক্টোবর 2026 থেকে কার্যকরী হবে।
0: আগামী দিনে 1,00,000 শূন্যপদে নিয়োগের কথা ঘোষণা করেছে সরকার। এর মধ্যে পুলিশ বিভাগে 20,000 এবং 50,000 শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ করা হবে। মোট নিয়োগে 33% সংরক্ষিত থাকবে মহিলাদের জন্য। পাশাপাশি অগ্নিবিদদের জন্য নির্দিষ্ট ক্ষেত্রে 10% সংরক্ষণের কথাও জানানো হয়েছে।
1: রাজ্য সরকারি অফিসগুলোতে 1,00,000 শূন্যপদ পূরণ করা যাবে, যার 33% মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। এই শূন্যপদগুলোর মধ্যে 20,000 পুলিশ বিভাগ, 50,000 শিক্ষক কর্মী। সরকারি পদে নিয়োগের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ইতিমধ্যে 5 বছর ছাড় দেওয়া হবে। এই সুবিধা পরবর্তী 2 বছরের জন্য বহাল থাকবে।
0: অর্থমন্ত্রী জানিয়েছেন, বর্তমানে রাজ্যে মোট ঋণের পরিমাণ 8,15,891 কোটি টাকা। এর ফলে একদিকে সামাজিক প্রকল্প, অন্যদিকে আর্থিক শৃঙ্খলা, এই দুইয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করায় সরকারের সামনে সবচেয়ে বড় পরীক্ষা। 60,70,00,000 টাকার ঘাটতি বাজেট পেশ করে অর্থমন্ত্রী দাবি করেছেন, এটি বিকশিত বাংলা গড়ার রূপরেখা। বাজেটে অন্নপূর্ণা যোজনার জন্য 36,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। অগ্রাধিকার দেওয়া হয়েছে বিভিন্ন দপ্তরের উন্নয়নকেও। কৃষি বিভাগে 8,565 কোটি টাকারও বেশি, খাদ্য সরবরাহ বিভাগে 8,053 কোটি টাকা, উচ্চশিক্ষাক্ষেত্রে 7,000 কোটি টাকারও বেশি, স্বরাষ্ট্র পার্বত্য বিভাগে 17,925 কোটি টাকারও বেশি বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। পার্শ্ব শিক্ষকদের বেতন 5,000 টাকা বাড়ানো হচ্ছে। সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ এবং গ্রিন পুলিশ, হোমগার্ড এবং এনডিএফ কর্মীদের মাসিক পারিশ্রমিক 2,000 টাকা বৃদ্ধির কথা ঘোষণা হয়েছে। একই সঙ্গে রাজ্য পরিবহন নিগমে কর্মরত চুক্তিভিত্তিক কন্ডাক্টরদের পারিশ্রমিক বাড়িয়ে 16,000 টাকা করা হবে। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা আশাকর্মীদের জন্য মাসে 5,000 টাকা সাম্মানিক বৃদ্ধির কথাও ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। মিড ডে মিলের রাঁধুনীদেরও 1,000 ভাতা বৃদ্ধির টাকা ঘোষণা হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর দুদিনের সফরে মঙ্গোলিয়া পৌঁছেছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় ডক্টর জয়শঙ্কর এই তথ্য জানিয়ে বলেন যে, ভারত ও মঙ্গোলিয়ার মধ্যে বিশেষ অংশীদারিত্বকে আরও এগিয়ে নিতে ফলপ্রসূ আলোচনায় অপেক্ষায় রয়েছেন তিনি। সফরে বিদেশমন্ত্রী মঙ্গোলিয়ার শীর্ষ নেতৃত্বদের সাক্ষাৎ করবেন, সেদেশে বিদেশমন্ত্রী বি বাৎসেগের সঙ্গে আলোচনা করবেন। বুধ ও বৃহস্পতিবার তিনি দক্ষিণ কোরিয়া সফর করবেন। নতুন দিল্লিতে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের দুদিনের বৈঠক আজ শুরু হচ্ছে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এই বৈঠকে সভাপতিত্ব করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মধ্যপ্রদেশের শ্রীপুর জেলার কুনো জাতীয় উদ্যানে চিতামিত্র এবং

0: পাহাড়িয়া জনজাতির সদস্যদের সঙ্গে মত বিনিময় করেন। তিনি প্রজেক্ট চিতায় তাদের অবদানের প্রশংসা করেন এবং বলেন যে এই উচ্চাকাঙ্ক্ষী সংরক্ষণ কর্মসূচির সাফল্যে স্থানীয় সম্প্রদায়ের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগে রাষ্ট্রপতি কুনো জাতীয় উদ্যান ঘুরে দেখেন এবং চিতা পুনর্বাসন প্রকল্পের অগ্রগতিরও পর্যালোচনা করেন। তিনি চিতা কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার পরিদর্শন করেন। বন আধিকারিকেরা রাষ্ট্রপতিকে জানান যে বর্তমানে ভারতে মোট 52টি চিতা রয়েছে। এর মধ্যে 49টি কুনো জাতীয় উদ্যান এবং 3টি গান্ধী সাগর বন্যপ্রাণী অভয়ারণ্যে রাখা হয়েছে। এছাড়াও চিতাদের জন্য বনের ভেতরে গড়ে তোলার গতিবিধির অনুসরণ বা ট্র্যাকিং ব্যবস্থা, সংরক্ষণ উদ্যোগ এবং পানীয় জলের সুব্যবস্থা সম্পর্কেও তাকে অবহিত করা হয়। 2022 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নামিবিয়া থেকে আনা 8টি চিতাকে কুনো জাতীয় উদ্যানে নিয়ে আসার মধ্য দিয়ে প্রজেক্ট চিতার সূচনা হয়েছিল। পরবর্তীতে দক্ষিণ আফ্রিকা ও বাতসোয়ানা থেকেও আরও চিতা আনা হয়। ধারাবাহিক সংরক্ষণ ও প্রজনন প্রচেষ্টার ফলে কুনতি চিতার সংখ্যা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। এর ফলে ভারতের বন্যপ্রাণী সংরক্ষণ কর্মসূচিতে এক উল্লেখযোগ্য মাইলফলক হিসাবে চিহ্নিত হয়ে আছে। সাংসদ শশী থারুরের নেতৃত্বে গঠিত বিদেশ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি কৌশলগত নিরাপত্তা ও বিদেশ নীতি সংক্রান্ত বিষয়গুলি পর্যালোচনা করতে জম্মু কাশ্মীর ও লাদাখে 4 দিনের সমীক্ষা শুরু করেছেন। জুন মাস ছানি নিবারণ মাস হিসাবে চিহ্নিত। ছানিজনিত সমস্যা ও তার প্রতিকার এবং সার্বিকভাবে চক্ষুরোগ ও তার চিকিৎসা নিয়ে এবারের আজকের প্রসঙ্গে বিশেষ আলোচনা চোখের আলোয়। চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাক্তার ভাস্কর মুখার্জির সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মণ্ডল। অনুষ্ঠানটি শোনা যাবে 2টি পর্বে। আকাশবাণী কলকাতা সংবাদ বিভাগ প্রযোজিত এই অনুষ্ঠানের প্রথম পর্ব সম্প্রচারিত হবে আগামী মঙ্গলবার 23 জুন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। DTH পরিষেবা ও সোশ্যাল মিডিয়াতে এটি শোনা যাবে। দ্বিতীয় তথা শেষ পর্ব প্রচারিত হবে 30 জুন। শুনছেন আকাশবাণী থেকে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স বলেছেন ইরানের সঙ্গে আলোচনায় ইতিবাচক অগ্রগতি হচ্ছে। সুইজারল্যান্ডের বার্গেনস্টক রিসোর্টে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের প্রতিনিধি দল তেহরানের পরমাণু কর্মসূচি ও আঞ্চলিক নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনার জন্য রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হয়েছে। কাতারের প্রাকৃতিক গ্যাসের গুরুত্বপূর্ণ কেন্দ্রে বিস্ফোরণে অন্তত 54 জন আহত হয়েছেন এবং নিখোঁজ প্রায় 18 জন। সরকারি সূত্রে জানা গেছে আঞ্চলিক সমস্যার জেরে সৃষ্ট বিঘ্ন কাটিয়ে কাজকর্ম পুনরায় চালুর চেষ্টার সময় গতরাতে বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি কেন্দ্র রাস লাফান শিল্প এলাকায় এই বিস্ফোরণ ঘটে। এর ফলে বারজান গ্যাস সরবরাহ কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয় এবং উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে চলে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও অস্পষ্ট। বিস্ফোরণের কারণ অনুসন্ধানে কাতার সরকার তদন্ত শুরু করেছে। বিস্ফোরণের পিছনে কোনো নিছক দুর্ঘটনা নাকি নাশকতার ঘটনা আছে তা খতিয়ে দেখা হচ্ছে। আগামী 14 জুলাই থেকে শুরু হতে চলা ইংল্যান্ড সফরের জন্য ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড BCCI 15 সদস্যের ওয়ানডে দল ঘোষণা করেছে। শুভমান গিলের নেতৃত্বে ঘোষিত এই দলে ফিরেছেন বিরাট কোহলি ও জসপ্রীত বুমরার মতন অভিজ্ঞ খেলোয়াড়েরা। দলের সহ অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শ্রেয়াস আইয়ার। এছাড়াও দলে রয়েছেন রোহিত শর্মা, কেল রাহুল, ঈশান কিশান ওয়াশিংটন সুন্দর, অক্ষয় প্যাটেল, নীতিশ কুমার রেড্ডি, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা, প্রসিদ্ধ কৃষ্ণা, হরসিদ্ধ রানা, অর্শদীপ সিং এবং গুরনুর ব্রার। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরেকবার। পশ্চিমবঙ্গে বিজেপি পরিচালিত নতুন সরকারের রাজ্য বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী ডক্টর স্বপন দাশগুপ্ত। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও 20% মহার্ঘ ভাতার কথা বাজেটে বলা হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর 2 দিনের সফরে মঙ্গোলিয়া পৌঁছেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে চিতামিত্র এবং সাহারিয়া জনজাতির সদস্যদের সঙ্গে মত বিনিময় করেন এবং প্রজেক্ট চিতায় তাদের অবদানের প্রশংসা করেন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স বলেছেন ইরানের সঙ্গে আলোচনায় ইতিবাচক অগ্রগতি হচ্ছে। কাতারের প্রাকৃতিক গ্যাসের এক গুরুত্বপূর্ণ কেন্দ্রে বিস্ফোরণে অন্তত 54 জন আহত হয়েছেন এবং নিখোঁজ 18 জন। খবর শেষ হল স্থানীয় সংবাদ। এরপরে
1: আকাশবাণী আগরতলা, এখন শুনবেন লোকগীতি বিভিন্ন শিল্পী কণ্ঠে। প্রথম গানখানি শুনুন দুলাল দীর কণ্ঠে।

গানখানি শুনছিলেন তাপসী চট্টোপাধ্যায়ের কণ্ঠে। সেই সাথে শেষ হলো লোকগীতির আসর আকাশবাণী আগরতলা। এবারে শুনবেন নজরুল গীতি শিল্পী অঞ্জলি মুখোপাধ্যায়।

শুনছিলেন নজরুলগীতি শিল্পী অঞ্জলি মুখোপাধ্যায়, আকাশবাণী আগরতলা। এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে রিলে করে প্রথমে ইংরেজি সংবাদ এবং পরে হিন্দি সংবাদ।

0: খেলে।
1: সংক্রমিত ব্যক্তিকে জড়িয়ে ধরলে বা তাকে স্পর্শ করলে,
0: একসাথে গল্প করা, খেলাধুলা করা বা একই বিছানায় ঘুমোলে,
1: সংক্রমিত ব্যক্তির শৌচালয় স্নানঘর ব্যবহার করলে,
0: একই জামা কাপড় বা একই গাড়িতে চলাফেরা করলে সংক্রমিত হবার ভয় নেই।
1: মশার কামড়ের মাধ্যমেও এইচআইভি ছড়ায় না।
2: আকাশবাণী আগরতলা।

আকাশবাণী আগরতলা, এবারে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। বিকেল 5:10 হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি, বিকেল 5:45 চাকমা গানের শিল্পী ম্যাগনোলিয়া চাকমা, সন্ধে 6:05 শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে ষষ্ঠ শ্রেণীর সমাজবিদ্যা থেকে পৃথিবীর স্থান নির্ধারণ বিষয়ে পাঠ দেবেন তারাপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা সুপ্তি দেবনাথ। সন্ধে 6:30 ঘর গৃহস্থের আসরে আধুনিক কৃষিতে ন্যানো প্রযুক্তি, এ প্রসঙ্গে অঞ্জন সেনগুপ্তের সাক্ষাৎকার প্রচারিত হবে। পরে লোকগীতি শুনবেন সুখবিলাস বর্মার কণ্ঠে। সন্ধে 7:00 ককবরক অনুষ্ঠান, সন্ধে 7:45 ককবরক সংবাদ, সন্ধে 7:55 স্থানীয় বাংলা সংবাদ, রাত 8:05 সংবাদ বিচিত্রা, রাত 8:15 শুনবেন হিন্দি ছবির গান, রাত 8:30 আধুনিক গান শুনবেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে, রাত 9:00 রবীন্দ্রসঙ্গীতের শিল্পী দেবাশিস এন্দো, রাত 9:15 স্পটলাইট দিল্লি কেন্দ্রের অনুষ্ঠান, রাত 9:30 ক্রীড়া প্রসঙ্গ, রাত 10:10 কর্মখালী বিজ্ঞপ্তি, রাত 10:15 সুপ্রতীক দাসের কণ্ঠে শুনবেন আধুনিক গান। প্রয়োজনে শেষ মুহূর্তে অনুষ্ঠানের পরিবর্তন হতে পারে। আকাশবাণী আগরতলা, জানিয়ে দিলাম আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি।

আকাশবাণী আগরতলা এবারে জানিয়ে দিচ্ছি আবহাওয়ার খবর। আবহাওয়া তার পূর্বাভাসে জানানো হয়েছে যে আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায়। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23.5 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে। আগামী 24 ঘণ্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাপ সর্বোচ্চ 96% এবং সর্বনিম্ন 72%। 24 ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাপ রয়েছে 102 মিলিমিটার। আবহাওয়া দপ্তরের এক সতর্কবার্তায় জানানো হয়েছে যে ত্রিপুরার বিভিন্ন জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, তার সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ত্রিপুরার রাজ্যের প্রায় সবকটি জেলায়। জানিয়ে দিলাম আবহাওয়ার খবর আকাশবাণী আগরতলা। আকাশবাণী আগরতলা আমাদের প্রথম অধিবেশনের সমাপ্তি এখানেই। পরবর্তী অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। স্টুডিওর ঘড়িতে এখন সময় দুপুর 2:45 হয়ে 25 সেকেন্ড।

0: As Jay Shankar today met his Mongolian counterpart, Batsetseg Batmung, in Ulaanbaatar. In a social media post, Dr. Jay Shankar said that the discussions reflected the warmth, strength and promise of the India-Mongolia strategic partnership. The two leaders reviewed the progress in bilateral cooperation in development projects, capacity building, culture, education, security and multilateral fora. During the meeting, both the sides also talked about opportunities in mining, clean energy and agri-processing. In the second leg of his visit, Mr. Jay Shankar will go to South Korea. During the visit, the minister will hold discussions with Foreign Minister Cho Hyun. He will also deliver the keynote address at the Jeju Forum for Peace and Prosperity in Jeju on Thursday. The Aadhaar app has crossed over 31 million downloads since it was launched in January this year. The Ministry of Electronics and Information Technology said that the growing adoption reflects people's confidence in the app for bringing services at their fingertips. UK Prime Minister Keir Starmer has resigned from the post as well as the leader of the Labour Party, ending his tenure at the Downing Street amid growing internal pressure from the party. In the FIFA World Cup 2026, Argentina will take on Austria in Group J fixture tonight at Arlington in US. The match will begin at 10:30 p.m. Indian Standard Time. In another clash, France will lock horns with Iraq in the Philadelphia at 2:30 a.m. later tonight. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী আগরতলা।
2: জানেন তো কিভাবে একজন এইচআইভিতে আক্রান্ত হন?
3: সংক্রমিত সঙ্গীর সঙ্গে অসুরক্ষিত যৌন মিলনে,
2: সংক্রমিত ব্যক্তির ব্যবহার করা সূচ দিয়ে শিরাপথে মাদক বা ইনজেকশন ব্যবহার করার মাধ্যমে,
3: অপরীক্ষিত সংক্রমিত রক্ত অন্য ব্যক্তির শরীরে সঞ্চালন করা হলে,
2: সংক্রমিত গর্ভবতী মহিলা থেকে গর্ভস্থ সন্তান বা সদ্যজাত শিশুকে সংক্রমিত। মনে রাখবেন, এইচআইভি এবং এইডস বিষয়ে সত্যটা আমাদের জানতে হবে।
3: বর্তমানে এইডস এর কোনো প্রতিরোধক টিকা নেই। এইডস বিষয়ক সেমিনার, পথসভা, শিক্ষামূলক কর্মশালা, বিভিন্ন প্রচার মাধ্যমের প্রচার দ্বারা শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক এবং জনসাধারণের মধ্যে সচেতনতা গড়ে তোলাই হবে এইডস এর প্রতিরোধ কর্মসূচি।
2: এছাড়াও যে সকল ঘটনাক্রম বা ব্যবহার মানুষকে এইডস আক্রান্ত হওয়ার ঝুঁকির দিকে ঠেলে দেয়, তা থেকে বিরত থাকাই এইডস প্রতি।
4: Dynamic performance, sleek design. Explore Maruti Suzuki Alto K10. Comes with a mileage of 24.90 km per litre. Smart Play Studio, 15 plus safety features including 6 airbags, next gen K-Series 1.0 litre dual jet, dual 50 engine and spacious interiors.
5: Get attractive offers up to ₹67,500.
6: Offer till stock lasts. Visit your nearest Maruti dealership today. Terms and conditions apply.
4: Superior handling, stylish look. Explore Maruti Suzuki Brezza. Comes with Superstar 9-inch Smart Play Pro Plus with Surround Sense by Archimis. It has 6-speed automatic 360-degree camera view, latest technology, electric sunroof, special safety features like 6 airbags, ABS, ESP, and also offers attractive mileage too. 19.89 km per litre in petrol and 25.51 km per kg in CNG.
5: Get attractive offers up to ₹55,000. Offer till stock lasts. Visit your nearest Maruti dealership today. TNC apply.
2: জানেন তো কিভাবে একজন এইচআইভিতে আক্রান্ত হন?
3: সংক্রমিত সঙ্গীর সঙ্গে অসুরক্ষিত যৌন

আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে চিত্রগীতি অনুষ্ঠানে হিন্দি ছায়াছবির গান। প্রথম গান শুনুন এক দুজে কে লিয়ে ছবি থেকে। প্রথম গানটি শুনুন এসপি বালসুব্রহ্মণ্যমের কণ্ঠে।

গানটি শুনলেন লতা মঙ্গেশকর এবং অনুপ জালোটার দ্বৈত কণ্ঠে এক দুজিকে নিয়ে ছবি দেখে। চিত্রগীত অনুষ্ঠানে শুনছেন হিন্দি ছায়াছবির গান। এবারের গানটি শুনুন লতা মঙ্গেশকর এবং এস পি বালসুব্রহ্মণ্যমের দ্বৈত কণ্ঠে এই গানটি।

0: গানটি শুনলেন এসপি বালসুব্রমণিয়াম এবং অনুরাধা পরোয়ালের দ্বৈত কণ্ঠে এক দুজেকে লিয়ে ছবি থেকে।
1: জানেন তো কিভাবে একজন এইচআইভিতে আক্রান্ত হন?
2: সংক্রমিত সঙ্গীর সঙ্গে অসুরক্ষিত যৌন মিলনে,
1: সংক্রমিত ব্যক্তির ব্যবহার করা সুচ দিয়ে শিরাপথে মাদক বা ইনজেকশন ব্যবহার করার মাধ্যমে,
2: অপরীক্ষিত সংক্রমিত রক্ত অন্য ব্যক্তির শরীরে সঞ্চালন করা হলে,
1: সংক্রমিত গর্ভবতী মহিলা থেকে গর্ভস্থ সন্তান বা সদ্যজাত শিশুকে সংক্রমিত মায়ের বুকের দুধ খাওয়ানোর মাধ্যমে।
2: তাই সতর্ক থাকুন, জীবনকে ভালোবেসে এইডসকে প্রতিরোধ করুন।
1: মনে রাখবেন, এইচআইভি এবং এইডস বিষয়ে সত্যটা আমাদের জানতে হবে।
2: বর্তমানে এইডস এর কোনো প্রতিরোধক টিকা নেই। এইডস বিষয়ক সেমিনার, পথসভা, শিক্ষামূলক কর্মশালা, বিভিন্ন প্রচার মাধ্যমের প্রচার দ্বারা শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক এবং জনসাধারণের মধ্যে সচেতনতা গড়ে তোলাই হবে এইডস এর প্রতিরোধ কর্মসূচি।
1: এছাড়াও যে সকল ঘটনাক্রম বা ব্যবহার মানুষকে এইডস আক্রান্ত হওয়ার ঝুঁকির দিকে ঠেলে দেয়, তা থেকে বিরত থাকাই এইডস প্রতিরোধের উপায়। এইচআইভি এইডস এর বিষয়ে বিস্তারিত জানতে হলে 1097 টোল ফ্রি নম্বরে যোগাযোগ করুন।

গানটি শুনলেন লাভ স্টোরি ছবি থেকে লতা মঙ্গেশকরের কণ্ঠে। এতক্ষণ চিত্রগীতি অনুষ্ঠানে শুনলেন হিন্দি ছায়াছবির গান আকাশবাণী আগরতলা। এখন শুনবেন চাকমা গান, শিল্পী ম্যাগনোলিয়া চাকমা।

0: बैठक के बाद श्री नवीन ने कहा कि श्री जोहल के साथ बातचीत में कृषि के मुद्दों पर अमूल्य जानकारी प्राप्त हुई।
1: मैं मानता हूं कि ऐसी शख्सियत जिसने किसानों की भावनाओं को समझा, कृषि को समझा और कृषि को कैसे एक सही रूप से आगे बढ़ाया जाए, इस चीज को उन्होंने एक रिसर्च के रूप में देखा है, तो निश्चित रूप से ऐसे शख्सियत से मिलना मेरे लिए भी सौभाग्य का विषय है।
0: ब्रिक्स राष्ट्रीय सुरक्षा सलाहकारों की 16वीं बैठक से इतर राष्ट्रीय सुरक्षा सलाहकार अजीत डोभाल ने आज नई दिल्ली में ईरान के सर्वोच्च राष्ट्रीय सुरक्षा परिषद के रक्षा मामलों के उपसचिव गदीर निजामीपुर से मुलाकात की। विदेश मंत्रालय ने बताया कि दोनों पक्षों ने पश्चिम एशिया की मौजूदा स्थिति की समीक्षा की। श्री डोभाल ने इथियोपिया के राष्ट्रीय खुफिया सुरक्षा सेवा के विश्लेषण कार्यकारी निदेशक मिलियन लेमा तेदेसे से भी मुलाकात की। दोनों पक्षों ने भारत इथियोपिया रणनीतिक भागीदारी बढ़ाने और सहयोग के नए क्षेत्रों पर विचार विमर्श किया। फीफा फुटबॉल विश्व कप में आज ग्रुप जे में अर्जेंटीना का मुकाबला ऑस्ट्रिया से होगा। मैच रात 10:30 बजे से शुरू होगा। इससे पहले आज खेले गए मुकाबले में मिस्र ने न्यूजीलैंड को 3-1 से हराया। इसके साथ ही ये समाचार बुलेटिन समाप्त हुआ।
2: আকাশবাণী আগরতলা। শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে আজ ষষ্ঠ শ্রেণীর এসএসটি থেকে পৃথিবীর স্থান নির্ধারণ সম্পর্কে পাঠ দিচ্ছেন তারাপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষিকা সুপ্তি দেবনাথ।
3: ছোট্ট বন্ধুরা, ভালো আছো তো সবাই? আর ভালো থাকবেই বা না কেন, এখন তো আমরা সকালের গণ্ডি পেরিয়ে সবাই দুপুরের স্কুলে। ছোট্ট বন্ধুরা, সময় আমাদেরকে দৌড়াচ্ছে। আগে ছিলাম সকালে আর এখন হলাম দুপুরের স্কুলে। আগে আমাদের 4টি বিষয় নিয়ে পড়তে হতো, এখন কিন্তু তার সাথে আরও অনেকগুলি বই যোগ হয়ে গেছে। আর এখন তো শুধু আমাদের জ্ঞানের বিকাশ নয়, সব দিক, শারীরিক, মানসিক, প্রক্ষোভিক, অর্থাৎ হোলিস্টিক ডেভেলপমেন্টের কথা বলছে শিক্ষা দপ্তর, তাই তো? আমাদের সাবজেক্টগুলির মধ্যে রয়েছে খেলযাত্রা, কৌশলবোধ, শারীরিক বিকাশ ও অনেক কিছু। ছোট্ট বন্ধুরা, তোমরা জানো কি তোমাদের সমাজবিদ্যা বইটির নাম কি? হ্যাঁ, আমাদের সমাজবিদ্যা বইটির নামই হলো সমাজের অন্বেষণ, ভারত ও বহির্বিশ্ব। হ্যাঁ, আজ আমি তোমাদের এই সমাজবিদ্যা বইয়েরই ভূগোলের প্রথম অধ্যায় পৃথিবীর স্থান নির্ধারণ নিয়ে আলোচনা করব। তোমাদের কাছে সব নতুন লাগবে, পাশাপাশি মজাও লাগবে কি নতুন নতুন জিনিস সব জানতে পারবে। তাহলে চলো আর দেরি না করে আজকের ক্লাসটি শুরু করি। হাতের সামনে বইটি নিয়ে নাও এবং বইয়ের প্রথম চ্যাপ্টার পৃথিবীর স্থান নির্ধারণ বের করে নাও। আমরা আগে জেনেছি পৃথিবী একটি গ্রহ যার মধ্যে আমাদের বাস। এই গ্রহের 3 ভাগ জল দ্বারা বেষ্টিত, তাই উপর থেকে দেখতে এটি নীল দেখায়, তার জন্য তাকে নীল গ্রহ বলা হয়। এখন আমরা জানব পৃথিবীতে কিভাবে স্থান মানে জায়গা নির্ধারিত করা হয় আর পৃথিবীটা দেখতেই বা কেমন। বিখ্যাত বৈজ্ঞানিক আর্যভট্ট বলেছিলেন, পৃথিবীর গোলকটি মহাকাশে দাঁড়িয়ে আছে, জল, পৃথিবী, আগুন এবং বাতাস দ্বারা গঠিত এবং গোলাকার, স্থলজ এবং জলজ বিভিন্ন প্রাণী ও উদ্ভিদ দ্বারা বেষ্টিত। আমরা জানি স্থান নির্ধারণ করার ক্ষেত্রে সবথেকে আগে যে জিনিসটি প্রয়োজন হয় তা হলো স্কেল। মানচিত্র, স্থানাঙ্ক, অক্ষাংশ, দ্রাঘিমাংশ, টাইম জোন সম্পর্কে আমাদের একটা পরিষ্কার ধারণা থাকতে হবে, তবেই আমরা কোনো জায়গার স্থান নির্ধারিত করতে পারব। তাহলে সবার আগে আমরা চলে আসছি ম্যাপ বা মানচিত্র কি। মানচিত্র হলো সমগ্র ভূপৃষ্ঠ বা ভূপৃষ্ঠের যে কোনো অংশকে আমরা যদি নির্দিষ্ট একটি স্কেলের সাহায্যে সমতলে বা কাগজের মধ্যে সঠিকভাবে আঁকি বা চিত্র করে রাখি, সেটাই হলো আমাদের মানচিত্র। আর মানচিত্রের মাধ্যমে কি হয়, যেমন ক্ষুদ্র অঞ্চল, মাঝারি অঞ্চল বা বড় অঞ্চল, ধরো গ্রাম, শহর, রাজ্য, জেলা, পৃথিবী, দেশ, অর্থাৎ সব কিছুকেই আমরা একটা নির্দিষ্ট স্কেলের ভিত্তিতে ওর জায়গাগুলোকে আমরা উপস্থাপন করতে পারি। আবার মানচিত্র কিন্তু

বিভিন্ন রকমেরও হয়, প্রাকৃতিক মানচিত্র, রাজনৈতিক মানচিত্র, বিষয়ভিত্তিক মানচিত্র। আর মানচিত্রগুলি আমরা প্রাকৃতিক, রাজনৈতিক এবং বিষয়ভিত্তিক যে ধরনগুলো বললাম তার প্রয়োগও কিন্তু রয়েছে। যেমন প্রাকৃতিক মানচিত্র থেকে আমরা কি জানতে পারি, আমরা জানতে পারি যেমন কোনো দেশ বা অঞ্চলে যে ভূপ্রকৃতি, যে নদ নদী বা প্রকৃতিতে যে গড়ে ওঠা থেকে যে আবহাওয়া বা জলবায়ু, ওই সম্পর্কে আমরা একটা প্রকৃত ধারণা পেতে পারি এই প্রাকৃতিক মানচিত্র থেকে। কোথায় কোন পাহাড় রয়েছে, কোথায় নদী রয়েছে, কোথায় সাগর রয়েছে, সেই সম্পর্কে আমরা একটা ধারণা পেতে পারি। আর রাজনৈতিক মানচিত্র থেকে আমরা কি পাই, রাজনৈতিক মানচিত্র থেকে আমরা পেতে পারি যেমন বিভিন্ন দেশের বা রাজ্যের অবস্থান, তাদের মধ্যবর্তী যে রাজনৈতিক সীমা মানচিত্র বা নির্দেশিকা, এবং কোনো নির্দিষ্ট অঞ্চলের একটি দেশের সাথে আরেকটি দেশের যে মাঝখানে যে বাউন্ডারি বা যে আন্তর্জাতিক যে সীমানা বা প্রশাসনিক যে সীমানা প্রদর্শিত হয়, সেগুলি কিন্তু আমরা সেই রাজনৈতিক মানচিত্র থেকে জানতে পারি। আর সবথেকে গুরুত্বপূর্ণ যে মানচিত্র তা হলো বিষয়ভিত্তিক মানচিত্র, যেটা আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজনে লেগে থাকে, তা হলো বিষয়ভিত্তিক মানচিত্র। এই মানচিত্র থেকে আমরা কি জানতে পারি, যেমন জনসংখ্যা, কোন রাজ্যে কোন জায়গায় কোন গ্রামে কতটুকু জনসংখ্যা, জনসংখ্যার মানচিত্র এবং কী ধরনের সবুজ উদ্ভিদ, স্বাভাবিক উদ্ভিদ, কোথায় কী ধরনের বৃক্ষ জন্মায় সে তার মানচিত্র, এবং কোন রাজ্যে কোন দেশে কোনখানে মধ্যে কী খনিজ সম্পদের ভাণ্ডার সঞ্চিত রয়েছে, এবং কোথায় কয়লা ভালো পাওয়া যায়, কোথায় লোহা ভালো পাওয়া যায়, সেগুলি কিন্তু আমরা বিষয়ভিত্তিক মানচিত্র থেকে একটা প্রাইমারি ধারণা আমরা পেতে পারি। এবং বিভিন্ন প্রকার শিল্পের বন্টন মানচিত্র, পর্যটন মানচিত্র ইত্যাদি থেকেও কিন্তু আমরা বিষয়ভিত্তিক মানচিত্র থেকে আমরা প্রাইমারি ধারণা পাই। আচ্ছা, মানচিত্র কী, মানচিত্র প্রকারভেদ এবং কী কী ধরনের মানচিত্র থেকে আমরা কী কী জিনিস পেতে পারি, এটা তো আমরা জানলাম। এখন আমরা আসলে এই মানচিত্রটা কেন ব্যবহার করা, এটা তো আমাদের মনে প্রশ্ন জাগে না? তো এই প্রশ্নের উত্তর যদি আমরা জানতে চাই তাহলে আমরা কী দেখব, একটা মানচিত্র থেকে আমরা কেন ব্যবহার করব মানচিত্রটা, আমরা তো জায়গাটা সম্পর্কে গেলে বা চিনলে আমরা দেখে নিতে পারবো না, এটা একটা ভুল ধারণা। জায়গা তো চিনবে কিন্তু না, পাশাপাশি তুমি বিশাল জায়গা ঘুরে দেখে যতক্ষণ এবার একটা মানচিত্র দেখে তার সম্পর্কে একটা প্রাথমিক ধারণা আমরা নিতে পারবো। আর মানচিত্রের ব্যবহারগুলি কিসের জন্য ব্যবহার করা হয় যদি আমরা দেখি, তাহলে আমরা কি লক্ষ্য করি যে মানচিত্র পরিকল্পনা, যেমন ধরো বিভিন্ন সামাজিক এবং অর্থনৈতিক পরিকল্পনা তৈরি করা হচ্ছে, বিভিন্ন সামাজিক সংগঠন বা বিভিন্ন প্ল্যানিং করা হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু তোমার মানচিত্রের প্রয়োজন হয়ে থাকে। আবার কোনো কিছু থেকে ডাটা বা কোনো কিছু তুমি খবরাখবর কোনো কাজ থেকে কোনো তথ্য সন্ধান করতে চাইবে, কোনো জায়গার অবস্থান, ওই জায়গার আবহাওয়া কীরকম, ওই জায়গার স্থানের বৈশিষ্ট্য কীরকম, এবং ওই জায়গায় কীরকম উদ্ভিদ জন্মে, তার জন্য কিন্তু আমরা মানচিত্র ব্যবহার করতে পারি। আর ডেভেলপমেন্টের যে জিনিসগুলো, যেমন মানচিত্র থেকে আঞ্চলিক বৈষম্য, মানে একটা অঞ্চল এবং আরেকটা অঞ্চলের মধ্যে কী ধরনের পার্থক্য রয়েছে সে সম্পর্কে আমরা জানতে পারি। যেমন আমাদের দেশের আবহাওয়া বা আমাদের দেশের ট্রেডিশনাল বা কালচারাল বা রিচুয়াল যেগুলো অন্য দেশের বা অন্য রাজ্যের সাথে সেগুলো মিলবে না, এবং সেগুলোর উপর ভিত্তি করে কীরকম ধরনের ডেভেলপমেন্ট হতে পারে বা উন্নয়ন হতে পারে সেটাও কিন্তু আমরা মানচিত্র থেকে একটা প্রাইমারি ধারণা পেতে পারি। আর রিসার্চ বা গবেষণা যদি আমরা দেখি তাহলে আমরা কী দেখব, কোনো স্থানের বা কোনো কোনো একটি নির্দিষ্ট বিশেষ বস্তু বা অবস্থা নিয়ে যদি কোনো গবেষণা বা কেউ রিসার্চেবল কোনো কিছু থাকে, সেই ক্ষেত্রে কিন্তু মানচিত্র ব্যবহার করা থাকে। আর সবথেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা তা হলো পর্যটন। আমরা সবাই ঘুরতে ভালোবাসি, তো ঠিক তেমনি আমরা কোনো জায়গা বা নতুন কোনো জায়গা দেখার জন্য বা জানার জন্য আমরা কী করব, ওই জায়গাটার ম্যাপ বা মানচিত্র ব্যবহার করতে পারি। আর প্রশাসনিক কাজে ক্ষেত্রেও কিন্তু মানচিত্র ব্যবহার করায় থাকে। মানচিত্রে যেরকম ধরো কোনো সৈন্যবাহিনী বা কোনো যুদ্ধ বা সামরিক ক্ষেত্রে বা বিভিন্ন প্রশাসনিক বিভিন্ন কাজেও মানচিত্রের বিশেষ গুরুত্ব আমরা রয়েছে। তো আমরা কী দেখলাম, পরিকল্পনা, তথ্য সংগ্রহ, উন্নয়ন, গবেষণা, পর্যটন এবং প্রশাসনিক কাজেও আমরা মানচিত্র ব্যবহার করে থাকি। আর সবথেকে আমরা যেহেতু এখন ডিজিটালাইজড যুগে চলে এসেছি, আমরা দেখো প্রত্যেকের মোবাইল কিন্তু আমরা ছোটো বড়ো সবাই দেখি না, তো মোবাইলের মধ্যে এখন আমরা একটা অ্যাপস রয়েছে ম্যাপস, যার জিপিএস কানেক্টেড থাকে, তার এর মধ্যে যদি আমরা কী করি, আমরা কোথায় যাচ্ছি, কোন জায়গায় আছি বা আমাদের আশেপাশে কী নদী যাচ্ছে, কী শহর যাচ্ছে, কী দোকান যাচ্ছে, তো সব কিছু সম্পর্কে কিন্তু আমরা খুব সহজেই একটা ধারণা পেতে পারি। তা এর থেকেই বোঝা যায় কি ম্যাপসের খুব গুরুত্ব রয়েছে। এখন প্রশ্ন হলো এই যে ম্যাপসগুলো বা মানচিত্রের যে ভাগগুলো রয়েছে সেগুলি কিসের উপর ভিত্তি করে তৈরি করা হয়ে থাকে, বা এগুলো তৈরি করতে মানচিত্রের মেনলি উপাদানগুলো কী থাকে। আমরা যদি দেখি মানচিত্র

তিনটি উপাদানের উপর ডিপেন্ড করে বা ভিত্তি করে তৈরি থাকে। তার মধ্যে প্রথমটাই হলো দূরত্ব, দ্বিতীয়টা হলো দিক, আর তৃতীয়টা হলো প্রতীক চিহ্ন। দূরত্ব কি? দূরত্ব বা ডিস্টেন্স যদি ভূমির প্রকৃত অবস্থানকে মানচিত্রে প্রকাশ করে, যেমন একটা জায়গা, ধরো না আমরা আগরতলা শহরটাকেই যদি ধরি, আমরা আগরতলা শহরটাকে সম্পূর্ণটাকে যদি আমরা মানচিত্রে প্রকাশ করি, তখন আমরা ধরে নিতে পারি যে আমরা তো জিওমেট্রিক্যালে স্কেল দেখেছি না, আমরা জ্যামিতিক ক্ষেত্রে স্কেল দেখেছি, স্কেলের মধ্যে কী দেখি আমরা, এক সেন্টিমিটার সমান সমান কী দেখি, 500 মিটার। তাহলে আমাদের কী বুঝতে হবে যে ম্যাপের ক্ষেত্রে এই এক সেন্টিমিটার যে 500 মিটার যে দূরত্ব, সেটা ভূমি ভাগের 500 মিটার দূরত্বকে নির্দেশ করে। আরও যদি আমি সহজভাবে বলতে পারি তাহলে বুঝতে পারি যে দুইটি বিন্দুর মধ্যবর্তী যে প্রকৃত দূরত্ব সেটাকে স্কেলের সাহায্যে মানচিত্রের মধ্যে দেখানো হয়ে থাকে। আর মানচিত্রের যে দূরত্ব সেটাকে আমরা তিনটি স্কেলের মধ্যে সাধারণত ভাগ করা থাকে, তা হলো ভগ্নাংশ সূচক স্কেল, দ্বিতীয়টা হলো বিবৃত্তিমূলক স্কেল, আর তৃতীয়টা হলো লৌকিক বা অঙ্কিত স্কেল। তারপরে চলে আসি মানচিত্রের বা ম্যাপের দ্বিতীয় উপাদানটির দিকে। তো দ্বিতীয় উপাদানটি কি? দ্বিতীয় উপাদানটি হলো দিক। আচ্ছা, আমরা তো সবাই দিক সম্পর্কে জানি না, উত্তর পূর্ব, উত্তর দক্ষিণ, পূর্ব পশ্চিম, এই চারটা দিকের সম্পর্কে আমরা সবাই অবগত। কিন্তু এই চারটা দিকের পাশাপাশি আবার আমরা যদি উত্তর আর পূর্ব কোণ নিয়ে ধরি, তাহলে আমরা ধরবো উত্তর পূর্ব, উত্তর পশ্চিম, এভাবেও কিন্তু দিক রয়েছে। মানচিত্রের ক্ষেত্রেও কিন্তু আমরা ঘড়ির কাঁটার মতোই কিন্তু দিকগুলো নির্দেশিত হয় থাকে। যেমন ধরো মানচিত্রে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, এই চারটি প্রধান দিক যেমন রয়েছে, ঠিক তেমনি মানচিত্রের উপরের দিকটিকে আমরা ধরি থাকি উত্তর দিক, আর নিচের দিকটি থাকে দক্ষিণ দিক। আর মানচিত্রের ডান দিকে যে তীর চিহ্ন দেওয়া থাকে তার উত্তর রেখার সাহায্যেও দেখানো হয়ে থাকে। এছাড়া উত্তর পূর্ব, দক্ষিণ পূর্ব, দক্ষিণ পশ্চিম এবং উত্তর পশ্চিম, এই চারটি অপ্রধান দিকও আমরা মানচিত্রের মধ্যে দেখি। আর মানচিত্রের মধ্যে মেইনলি যে জিনিসটা সেটা হলো দিক নির্ণয় যন্ত্র বা সেকটেন্ট কম্পাস, সেটার মধ্যে কিন্তু দিকগুলোকে নির্দেশ করানো থাকে। এখন চলে আসছি মানচিত্রের তৃতীয় উপাদান, প্রতীক চিহ্ন। আচ্ছা, কোনো স্থানের সূক্ষ্ম বৈশিষ্ট্যগুলিকে যদি আমরা মানচিত্রের মধ্যে দেখানো যায়, সেটাই যে চিহ্নগুলির দ্বারা দেখানো হয় সেটাকে আমরা বলি প্রতীক চিহ্ন। একটা বিরাট জায়গা বা বড় জায়গাকে ছোট্ট একটা কাগজের মধ্যে যখন দেখানো হয় ড্রয়িং করে, তো সেই জায়গায় সব কিছুগুলোকে তো আর মানচিত্রের মধ্যে আনা সম্ভব হয় না, তার জন্য কিছু বিশেষ চিহ্ন ব্যবহার করা হয়ে থাকে। এই চিহ্নগুলিকে আমরা প্রতীক চিহ্ন হিসাবে ধরে নিতে পারি। আর আমরা মানচিত্রের যে তিনটি উপাদান, দূরত্ব, দিক আর প্রতীক চিহ্ন, তিনটা সম্পর্কে যখন আমাদের জানানো হয়ে গেছে, এখন আমরা মানচিত্রের মধ্যে আমরা জানব যে মানচিত্রে যে স্থান নির্ধারিত করা হয় বা পৃথিবীর যে বিভিন্ন জায়গা বা স্থানগুলি নির্ধারিত করা হয় সেগুলো কিসের উপর ভিত্তি করে তৈরি করা হয় এটা জেনে গেলাম। এখন কিভাবে নির্ধারিত করা হয়, আমরা কি জানি? আমরা জানি পৃথিবীর যে ভূপৃষ্ঠটা সেটা কি সমান, না সেটা সমতল নয়, তাই একে খুব সহজে ম্যাপ করা বা ড্রয়িং করা নট ইজি টাস্ক, এটা একটু সত্যি একটু কঠিন ব্যাপার। কারণ কি? কারণ পৃথিবী পৃষ্ঠটা প্রায় গোলাকার হলেও এটা কিন্তু গোল নয়, এটা এটা দেখ কিছুটা কি, এটা হলো একটা উপবৃত্তাকার অংশ, আর সেই মেরু অঞ্চলের যে পিছনের জায়গাটা থাকে সেটা হলো কিছুটা চ্যাপ্টা, যে কারণে আমরা তাকে গ্লোবের সাহায্য তার আকার এবং ডেটশিট আমরা উপস্থাপন করতে পারি। বা একটা নতুন শব্দ আমরা শিখলাম না, গ্লোব, কি দেখেছ? প্রত্যেক বিদ্যালয়ে কিন্তু গ্লোব থাকে, বিভিন্ন অফিসের মধ্যে থাকে। গ্লোব কি? একটা গোল বলের মতো থাকে তার মধ্যে এবং একটা ডান্ডার মতো এটা ঘুরতে থাকে, মনে হয় না জিনিসটি দেখতে খুবই সুন্দর? কি সব কঠিন লাগছে না তো? না না, ভয় পাবে না, আমি বলছি শুনো। গ্লোব হলো, গ্লোব শব্দটি এসছে ল্যাটিন শব্দ থেকে, যার অর্থ হলো গোলাকার। আর গোল, গোলাকার বা গোলক কোনো বিশেষ বস্তু। পৃথিবীর ক্ষুদ্র যে একটা প্রতিরূপ, সম্পূর্ণ পৃথিবীটা কীরকম সেটা বোঝাতে কিন্তু আমরা গ্লোবটাকে ব্যবহার করে থাকি। এক ধরে নাও পৃথিবীর একটি ছোট্ট মডেলই হলো গ্লোব। আর গ্লোব দেখেই আমরা পৃথিবীর আকার আকৃতি সম্পর্কে একটা সঠিক ধারণা পেতে পারি। পৃথিবীর উপর অবস্থিত সাগর, মহাসাগর এবং মহাদেশ সম্পর্কেও আমরা গ্লোব দেখে ধারণা নিতে পারি। আচ্ছা, এখন আমরা চলে আসব মানচিত্রের বিভিন্ন কাকে বলে, তার প্রকারভেদ, তার উপাদান এবং সম্পর্কে যখন জানা হয়ে গেল আমাদের, তার নেক্সট আমরা পৃথিবীর স্থান নির্ধারণের ক্ষেত্রে যে পয়েন্টটি গুরুত্বপূর্ণ তা হলো অক্ষাংশ ও দ্রাঘিমাংশ। আচ্ছা, গ্লোবের মধ্যে দেখা যায় না অনেকগুলো ছোট ছোট দাগ কাটা থাকে, অনেক ছোট ছোট দাগ, মনে হয় না এই দাগগুলো কি? তোমরা দেখেছো তো গ্লোবের মধ্যে এই দাগ?

দিকগুলো দেখো, অক্ষাংশ বা লেটিটিউড যে জিনিসটা হলো সেটা হলো পৃথিবীর পূর্ব পশ্চিমে ঘিরে যে কাল্পনিক কতগুলো রেখা আঁকা থাকে সেগুলি হলো অক্ষাংশ। আর অক্ষাংশ পরিমাপের এককই হলো ডিগ্রি, মনে রাখবে 179টি অক্ষাংশ রয়েছে। আর অক্ষাংশের মাঝামাঝি যে একটু বোল্ড করে একটা লম্বা করে একটু মোটা করে একটা দাগ দেওয়া থাকে সেই দাগটাকে আমরা বলবো নিরক্ষরেখা বা বিষুবরেখা, আর যার মান হলো কি 0 ডিগ্রি। আমাদের এই ক্লাসটি যদি ভিজুয়াল হতো বা ক্লাস সামনাসামনি বসে করানো যেত, গ্লোব বা ব্ল্যাকবোর্ড বা প্রজেক্টরের সাথে বিষয়টি একটু ভালোভাবে পরিষ্কার করা যেত, এই নিরক্ষরেখা বা উত্তর দিক থেকে 90 ডিগ্রি পর্যন্ত হলো উত্তর অক্ষাংশ, আর দক্ষিণ দিক থেকে 90 ডিগ্রি পর্যন্ত হলে দক্ষিণ অক্ষাংশ হবে। এখানে একটি জিনিস মনে রাখবে যে কর্কট ক্রান্তি রেখা, এ তার মানগুলো কত সবগুলা কিন্তু একটু ভালো করে মনে রাখবে। কর্কট ক্রান্তি রেখা 30.5 ডিগ্রি উত্তর, আর মকর ক্রান্তি রেখা 30.5 ডিগ্রি দক্ষিণ। সুমেরু বৃত্ত থাকে 66.5 ডিগ্রি উত্তর, আর কুমেরু বৃত্ত থাকে 66.5 ডিগ্রি দক্ষিণ। আচ্ছা, এই যে আমরা অক্ষাংশ পড়ছি, যে পূর্ব পশ্চিমে কতগুলি কাল্পনিক রেখাকে আমরা বলি অক্ষাংশ, আর এই অক্ষাংশ পরে আমাদের কি হবে, আবার আমরা কি করব অক্ষাংশ দিয়ে প্রশ্ন জাগে না আমাদের মনে? এই অক্ষাংশ দিয়ে কোন জায়গাটা গরম, কোন জায়গাটা ঠান্ডা, বা কোন জায়গার তাপমাত্রা কীরকম সেটা কিন্তু আমরা জানতে পারব। পাশাপাশি এটাও মনে রাখবে ছোট বন্ধুরা, নিরক্ষরেখার কাছে গরম আর মেরুর কাছে সবসময় ঠান্ডা থাকে। আর দুইটি মেরু, যেমন সুমেরু মেরু আর কুমেরু, দুইটি মেরুর নিকটবর্তী যে অঞ্চল থাকে সেখানের জলবায়ু কিন্তু সবসময় ঠান্ডা থাকে বা শীতল জলবায়ু হয়ে থাকে। তাহলে অক্ষাংশ আমাদের জানা হয়ে গেল। এখন চলে আসছি আমরা দ্রাঘিমাংশের মধ্যে। পূর্ব পশ্চিমে যে কাল্পনিক রেখাগুলিকে যদি আমরা অক্ষাংশ বলে থাকি, তাহলে গ্লোবের মধ্যে আর কি রয়ে গেল? এখন রয়ে গেল যে উত্তর দক্ষিণে লম্বালম্বি কতগুলো রেখা থাকে। লক্ষ্য করে দেখবে ভালো করে, যদি আজকে পারো তাহলে আজকেই বাড়িতে বা স্কুলে গিয়ে দেখে নেবে যে নিরক্ষরেখার কাছে উত্তর ও দক্ষিণ মেরুর কাছে কিছু কিছু লম্বা কাল্পনিক রেখাগুলি টানা হয়ে থাকে, সেগুলিকে আমরা বলি দ্রাঘিমাংশ। আর দ্রাঘিমাংশের মাঝখানে যে মূল রেখাটা থাকে একটু মোটা করে বোর্ড লিকটু করে দেওয়া থাকে সেটাকে হলো মূল মধ্যরেখা, আর যার মূল মধ্যরেখার মানও কিন্তু 0 ডিগ্রি হয়। ওটা লন্ডনের গ্রিনিচের উপর দিয়ে গিয়েছিল, যে কারণে এই মূল মধ্যরেখা থেকে আমরা পূর্ব 180 ডিগ্রি পর্যন্ত দ্রাঘিমাংশ এবং পশ্চিমেও 180 ডিগ্রি পর্যন্ত দ্রাঘিমাংশ থাকে। এখানে আরেকটা পয়েন্ট রয়ে গেল, যেটা হলো 82.5 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ হলো ভারতের প্রমাণ সময়ের ভিত্তি। কত বললাম? 82.5 ডিগ্রি হলো ভারতের প্রমাণ সময়ের ভিত্তি। এখন আমাদের মনে প্রশ্ন জাগে যে এই দ্রাঘিমাংশ দিয়ে আমরা কী করবো? যেমন অক্ষাংশ দিয়ে আমরা কি একটু আগে কী বললাম, অক্ষাংশ দিয়ে যেমন আমরা কোনো জায়গার আবহাওয়া ঠান্ডা গরম বা তাপমাত্রা সেটা যেমন বুঝতে পারি, ঠিক তেমনি দ্রাঘিমাংশ দিয়ে আমরা কী করতে পারি? দ্রাঘিমাংশ দিয়ে আমরা সময় নির্ধারণ করতে পারি। যেমন ধরো 15 ডিগ্রি দ্রাঘিমায় 1 ঘন্টা সময়ের পার্থক্য হয়ে থাকে, আর আমরা যে এতক্ষণ পড়লাম অক্ষাংশ দ্রাঘিমাংশ, এই দুটি মিলেই কিন্তু পৃথিবীর যে কোনো জায়গার সঠিক অবস্থান বা জিওগ্রাফিক যে কোঅর্ডিনেট সেটা বের করে না। যেমন আমরা আগরতলা শহরটা কোথায় রয়েছে, দিল্লি শহরটা কোথায় রয়েছে সেটা কিন্তু আমরা জানতে পারি। যেমন ধরো দিল্লির অবস্থান কী, দিল্লির অবস্থান যদি আমরা দেখি তাহলে কী দেখব, যে 28.36 ডিগ্রি উত্তর এবং 77.13 ডিগ্রি পূর্বে অবস্থান করছে দিল্লির ল্যাটিটিউড অক্ষাংশ দ্রাঘিমাংশ অনুযায়ী দিল্লির অবস্থান। তাহলে হয়ে গেল আমাদের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ। এখন চলে আসছি টাইম জোন। টাইম জোন কি? আমরা জানি পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে একবার ঘুরপাক খাচ্ছে তার নিজস্ব অক্ষের মধ্যে দিয়ে, আর পৃথিবী একবার ঘুরতে সময় লাগে 24 ঘন্টা, আর ঘূর্ণনটা যে নিজ অক্ষের অরবিটের মধ্যে দিয়ে ঘুরছে সেই ঘোরাটা কি কত ডিগ্রিতে, 360 ডিগ্রিতে ঘুরতে থাকে। তাহলে আমরা কি দেখি, 1 ঘন্টায় পৃথিবী কতটুকু ঘুরে, 15 ডিগ্রি। আর এই জন্য মূল মধ্যরেখা থেকে পূর্ব পশ্চিম দিকে 15 ডিগ্রি পূর্ব পশ্চিম, 30 ডিগ্রি পূর্ব পশ্চিম, 45 ডিগ্রি পূর্ব পশ্চিম এবং 60 ডিগ্রি পূর্ব পশ্চিম করে এভাবে তার প্রায় 180 ডিগ্রি পর্যন্ত ঘুরতে থাকে। তাহলে আমরা কি দেখব, যেহেতু আমরা দ্রাঘিমারেখার সঙ্গে 1 ঘন্টা স্থানীয় সময়ের পার্থক্য হয়, বা তাহলে আমরা কি দেখব, যদি ধরো গ্রিনউইচের মেন সময় থাকে 12টা, তাহলে আমরা যদি 12টা 15 ডিগ্রি পূর্ব হয় তাহলে তার সাথে কিন্তু স্থানীয় সময় 1 ঘন্টা যোগ হবে। আর এই জায়গার মধ্যেই যদি গ্রিনউইচের স্থানীয় সময় দুপুর 12টা 15 ডিগ্রি পশ্চিম হয় তাহলে কিন্তু সেখানে স্থানীয় সময় 1 ঘন্টা মাইনাস হবে। তাহলে

0: ১২টা হলে পূর্ব, 15 ডিগ্রি পূর্ব হলে আমরা পাবো কি, 1 ঘন্টা যোগ করব হয়ে যাবে একটা, আর 15 ডিগ্রি পশ্চিম হলে 1 ঘন্টা মাইনাস করব তাহলে হয়ে যাবে 11টা। তবে অনেক সময় কিন্তু স্থানীয় সময়টা আকাশে সূর্যের অবস্থান দেখেও নির্ধারণ করে থাকে। এখানে ছোট বন্ধুর আরও কতগুলো ছোটো ছোটো পয়েন্ট বা আছে রয়েছে, সেগুলো তোমরা একটু দেখে নেবে। যেমন আন্তর্জাতিক তারিখ রেখা কি, জিএমটি কি, জিএমটি মানে কি গ্রিনউইচ মিন টাইম, এগুলো কিন্তু তোমরা একটু চোখ বুলিয়ে নেবে। নাতিশীতোষ্ণ মণ্ডল কি, হিমমণ্ডল কি, নিরক্ষরেখা কি, এবং দ্রাঘিমারেখা এবং অক্ষরেখার মধ্যে পার্থক্য কি, এবং স্থানীয় সময় ও স্ট্যান্ডার্ড সময়ের মধ্যে দ্রাঘিমারেখার সঙ্গে কীভাবে একটা সম্পর্কিত হয়, এগুলো ছোটো ছোটো অঙ্কর মাধ্যমে কিন্তু আমাদের পরীক্ষায় আসে। আশা করব আজকের ক্লাসটা থেকে তোমরা অক্ষরেখা, দ্রাঘিমারেখা, অক্ষরেখা ও দ্রাঘিমারেখার মধ্যে কী পার্থক্য, পৃথিবীর স্থান কীভাবে নির্ধারিত হয়, ম্যাপ কী, গ্লোব কী, ম্যাপের উপাদানগুলি কী, এবং ম্যাপ কী কাজে লাগে, এবং ম্যাপের প্রকারভেদ কী, সে সম্পর্কে একটা ছোট পরিষ্কার ধারণা তোমরা পেতে পেরেছ। বইটা খুলে আরও এক দুইবার পড়ে নেবে, তাহলে তোমাদের ধারণাটা আর একটু পরিষ্কার হয়ে যাবে। সামনেই তোমাদের পিরিয়ডিক 1 পরীক্ষা, ভালো করে পরীক্ষা দেবে। আশা করি এই ক্লাসটি থেকে পরীক্ষার মধ্যে কিছু আনসার করতে পারবে। সবাইকে ধন্যবাদ, সুস্থ থেকো, ভালো থাকো।
1: শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে এতক্ষণ ষষ্ঠ শ্রেণীর SST থেকে পৃথিবীর স্থান নির্ধারণ সম্পর্কে পাঠ দিলেন তারাপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষিকা সুপ্তি দেবনাথ। আকাশবাণী আগরতলা জানিয়ে দিচ্ছে আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। সন্ধে 6:30 ঘর গৃহস্থের আসর, পরে শুনবেন আসরের লোকগীতি সুখবিলাস বর্মার কণ্ঠে। সন্ধে 7:00 ককবরক অনুষ্ঠান, রাত 8:05 সংবাদ বিচিত্রা, রাত 8:30 আধুনিক গানের শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়, রাত 9:00 রবীন্দ্রসঙ্গীত শুনবেন দেবাশিষ এন্দুর কণ্ঠে, রাত 9:30 অনুষ্ঠান ক্রীড়া প্রসঙ্গ, রাত 10:10 কর্মখালী বিজ্ঞপ্তি, রাত 10:15 আধুনিক গানের শিল্পী সুপ্রতীক দাস। শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি।

আকাশবাণী আগরতলা আবহাওয়ার বিজ্ঞপ্তি। আগরতলা ও তার পার্শ্ববর্তী এলাকার পরবর্তী চব্বিশ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন থাকবে, বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজ্যের কোনো কোনো স্থানে। আগামীকালের সম্ভাব্য সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 33 ডিগ্রি সেলসিয়াস এবং 24 ডিগ্রি সেলসিয়াস। আজকের দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে যথাক্রমে 32.4 ডিগ্রি সেলসিয়াস এবং 23.5 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 96%, সর্বনিম্ন 71%। আবহাওয়া দপ্তর থেকে বিশেষ সতর্কবার্তায় জানানো হয়েছে, সিপাহীজলা, গোমতী ত্রিপুরা এবং খোয়াই ও ধলাই জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি।

0: বাচ্চায় এইডস এর প্রধান কয়েকটি উপসর্গ দেখা যায়।
1: খুশখুশে কাশি, জ্বর,
0: টানা সময় ধরে পেটের গন্ডগোল,
1: শরীরের ওজন হঠাৎ কমে যাওয়া,
0: মুখে ও গলায় ঘা,
1: রক্তের সেতু।

0: মনে রাখবেন, এইচআইভি সংক্রমণের বিভিন্ন পর্যায়ে এইডস এর প্রধান কয়েকটি উপসর্গ দেখা যায়।
1: খুশখুশে কাশি, জ্বর,
0: টানা সময় ধরে পেটের গন্ডগোল,
1: শরীরের ওজন হঠাৎ কমে যাওয়া,
0: মুখে ও গলায় ঘা,
1: রক্তের শ্বেতকণিকার সংখ্যা দ্রুত হ্রাস পাওয়া,
0: ঘুমের সময় অতিরিক্ত ঘাম,
1: এছাড়াও কিছু যৌন লক্ষণও থাকতে পারে।
0: এই উপসর্গগুলো নজরে এলে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন।
1: প্রয়োজনে এইডস হেল্পলাইন নাম্বার 1097 এ ফোন করুন। মনে রাখবেন, যেসব কারণে এইচআইভি সংক্রমণ ছড়ায় না,
0: সংক্রমিত ব্যক্তির কাপ চামচ থালাবাটি ব্যবহার করলে,
1: সংক্রমিত ব্যক্তির হাতে খাবার খেলে,
0: সংক্রমিত ব্যক্তিকে জড়িয়ে ধরলে বা তাকে স্পর্শ করলে,
1: একসাথে গল্প করা, খেলাধুলা করা বা একই বিছানায় ঘুমোলে,
0: সংক্রমিত ব্যক্তির শৌচালয় স্নানঘর ব্যবহার করলে,
1: একই জামা কাপড় বা একই গাড়িতে চলাফেরা করলে সংক্রমিত হবার ভয় নেই,
0: মশার কামড়ের মাধ্যমেও এইচআইভি ছড়ায় না। মনে রাখবেন, এইচআইভি সংক্রমণের বিভিন্ন পর্যায়ে এইডস এর প্রধান কয়েকটি উপসর্গ দেখা যায়।
1: খুশখুশে কাশি, জ্বর,
0: টানা সময় ধরে পেটের গন্ডগোল,
1: শরীরের ওজন হঠাৎ কমে যাওয়া,
0: মুখে ও গলায় ঘা,
1: রক্তের শ্বেতকণিকার সংখ্যা দ্রুত হ্রাস পাওয়া,
0: ঘুমের সময় অতিরিক্ত ঘাম,
1: এছাড়াও কিছু যৌন লক্ষণও থাকতে পারে।
0: এই উপসর্গগুলো নজরে এলে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন।
1: প্রয়োজনে এইডস হেল্পলাইন নাম্বার 1097 এ ফোন করুন। মনে রাখবেন, যেসব কারণে এইচআইভি সংক্রমণ ছড়ায় না,
0: সংক্রমিত ব্যক্তির কাপ চামচ থালাবাটি ব্যবহার করলে,
1: সংক্রমিত ব্যক্তির হাতে খাবার খেলে,
0: সংক্রমিত ব্যক্তিকে জড়িয়ে ধরলে বা তাকে স্পর্শ করলে,
1: একসাথে গল্প করা, খেলাধুলা করা বা একই বিছানায় ঘুমোলে,
0: সংক্রমিত ব্যক্তির শৌচালয় স্নানঘর ব্যবহার করলে,
1: একই জামা কাপড় বা একই গাড়িতে চলাফেরা করলে সংক্রমিত হবার ভয় নেই,
0: মশার কামড়ের মাধ্যমেও এইচআইভি ছড়ায় না।

0: জয়।
1: মুদ্রার আয়ু বেশি হয় বলে একই মূল্যাঙ্কের বিভিন্ন মুদ্রা পাশাপাশি চলতে থাকে, তাই মিথ্যে রটনায় তান না দিয়ে সেগুলি নির্দ্বিধায় লেনদেনের কাজে ব্যবহার করুন।
2: ব্যাংকগুলিতেও নির্দেশ দেওয়া হয়েছে গ্রাহকদের থেকে মুদ্রা স্বাচ্ছন্দ্যে গ্রহণ করার জন্য।
0: মুদ্রা চলবে নিশ্চয়ই।
1: আরবিআই এ কথা বলে
2: জেনে রাখুন।

0: শুভ সন্ধ্যা প্রিয় কৃষক বন্ধুরা, আপনাদের সকলকে আজকের ঘর গৃহস্থির আসরে অনেক অনেক স্বাগত। কৃষক বন্ধুরা, কৃষিকাজে কিন্তু অনেক ধরনের যে প্রতিকূলতা, সেই প্রতিকূলতার মধ্য দিয়ে আমাদের এগিয়ে যেতে হয়। আর এই প্রতিকূলতা বা অনেক ধরনের অসুবিধার মধ্য দিয়ে আমাদের কাজ করার পাশাপাশি কিন্তু নতুন নতুন প্রযুক্তিও আমাদের মধ্যে চলে আসছে, এবং এরকমই একটি প্রযুক্তি ন্যানো প্রযুক্তি। আজকে আমরা আধুনিক কৃষিতে ন্যানো প্রযুক্তি এই প্রসঙ্গে আলোচনা করব। এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে এই মুহূর্তে রয়েছেন জয়েন্ট ডিরেক্টর, ডিরেক্টরেট অফ বায়োটেকনোলজি, শ্রী অঞ্জন সেনগুপ্ত। নমস্কার শ্রী সেনগুপ্ত।
1: নমস্কার,
0: আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত। এই যে বিভিন্ন রকমের চ্যালেঞ্জ আসে কৃষিতে দিনের পর দিন, কিন্তু সেটা নতুন নতুনভাবে আসছে এবং আমরা সেটা নিরসনও করছি। কৃষিবিজ্ঞানীরা নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন কীভাবে নতুন যে চ্যালেঞ্জগুলো আসছে সেগুলোকে মোকাবেলা করা যায় এবং কৃষিকে এগিয়ে নেওয়া যায়, আরও উন্নততর করা যায় কৃষিকে। এই নতুন প্রযুক্তির মধ্যে একটা ন্যানো প্রযুক্তি নিশ্চয়ই আপনি বলবেন, তো এ নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো প্রথমে আপনি কী বলতে চাইছেন?
1: বর্তমানে সবচেয়ে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে সারা বিশ্ব কৃষিক্ষেত্রে উৎপাদন আর উৎপাদনশীলতা বজায় রাখার জন্য, বিশেষ করে ফসল উৎপাদনের নিশ্চলতা, যেটাকে আমরা বলি স্ট্যাগনেশন ইন ক্রপ ইল্ড, উদ্ভিদ খাদ্য ব্যবহারের দক্ষতা হ্রাস, জৈব পদার্থের হ্রাস, যেটা নাকি ক্রমবর্ধমানভাবে কমেই চলেছে জৈব পদার্থ মাটিতে। এছাড়াও বিভিন্ন রকমের উদ্ভিদ খাদ্যের ঘাটতি, কৃষি জলবায়ু এবং আবহাওয়ার পরিবর্তন, চাষের জমির সংকোচন, সেচের জলের যোগানে ঘাটতি, শ্রমিক ঘাটতি, এই সমস্ত বিভিন্ন বাধা বিপত্তির মধ্যে দিয়ে আধুনিক কৃষি চলছে। তবে এক্ষেত্রে যে একদম সবই নিরাশার কথা তা তো হতে পারে না,
0: নিশ্চয়ই
1: আশার আলো তো অনেক রয়েছে। সেই আশার আলোগুলোর মধ্যে একটা সবচেয়ে বেশি আলোকিত অধ্যায়, সেটা হচ্ছে কৃষিতে ন্যানো প্রযুক্তি। আসলে ন্যানো প্রযুক্তি সঠিকভাবে এইসব সমস্যার চিহ্নিত করে নির্ভুল পরিমাণে উদ্ভিদ খাদ্য এবং শস্য সুরক্ষার ওষুধাবলী যেগুলো রয়েছে খুব স্বল্প মাত্রায় শস্যক্ষেত্রে প্রয়োগ করে উৎপাদন এবং উৎপাদনশীলতা বৃদ্ধি করে।
0: হ্যাঁ, ন্যানো কথাটার মধ্যেই তো সেই সূক্ষ্ম ব্যাপারটা রয়েছে, মানে একেবারে কম দিয়ে বেশি ফলন,
1: কম দিয়ে বেশি ফলন পাওয়া।
0: হ্যাঁ, সে ব্যাপার।
1: এবং আরও একটা বলছি যে এক্ষেত্রে যেহেতু বলেছেন, আমি বলি ন্যানো টেকনোলজি বা ন্যানো প্রযুক্তিতে 1 থেকে 100 ন্যানোমিটার স্কেলে বিভিন্ন উপকরণ তৈরি করা হয় এবং সেই উপকরণগুলোকে ক্যাপসুলের মাধ্যমে অথবা স্প্রের মাধ্যমে কৃষিতে এমনভাবে দেওয়া হয় যাতে করে সার্বিকভাবে আমরা যে একটা বড় অংশের সার বা ওষুধ ব্যবহার করে যে জমির উর্বরতাকে যেরকম স্থিতিশীলতায় নিয়ে যাচ্ছি বা যেরকমভাবেই পরিবেশের বিপর্যয় ডেকে আনছি, ন্যানো প্রযুক্তিতে এই মাত্রায় যখন প্রয়োগ করা হয় শুধুমাত্র যে উৎপাদন বাড়ে তাই নয়, তাতে কিন্তু পরিবেশ বান্ধব যে পরিস্থিতি সেটাও বজায় থাকে। আমি এক্ষেত্রে একটা কথা বলবো, আধুনিক কৃষিবিজ্ঞানে ন্যানো প্রযুক্তিকে আমি বলতে পারি যে ষষ্ঠতম বিপ্লবী প্রযুক্তি, বা এটাকে আমরা বলতে পারি 6th revolutionary টেকনোলজি। যদি এর আগেরগুলো দেখি, 1700 শতাব্দীতে আমরা শুরু করেছিলাম, মানে মধ্যভাগে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন শুরু হয়েছিল। এবারে 1940 সালে নিউক্লিয়ার এনার্জি বিপ্লব হয়েছে, 1960 বা ষাটের মাঝভাগে আমাদের সবুজ বিপ্লব হয়েছে,
0: ষাটের দশক গ্রিন রেভলিউশন। হ্যাঁ,
1: এবারে 1980তে আমাদের তথ্য প্রযুক্তির রেভলিউশন হয়েছে, 90তে আমরা বলি যে বায়োটেকনোলজি রেভলিউশন হয়েছে, জৈব প্রযুক্তির বিপ্লব ঘটে গেছে এবং 2000 সালে, মানে এখন যে সময়গুলো চলছে 2000 এবং তার পরবর্তী সময়টাকে আমরা বলতে পারি ন্যানো প্রযুক্তির বিপ্লব, শুধুমাত্র কৃষিক্ষেত্রে নয় কিন্তু
0: সব ক্ষেত্রে।
1: এবং ন্যানো প্রযুক্তি শুধুমাত্র একটা বিষয় নয়,

0: এর মধ্যে ভৌত বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, জীববিজ্ঞান সব কিছু রয়েছে।
1: সব কিছু রয়েছে। আসলে এই উদ্ভাবনী শক্তিগুলো যদি না থাকতো এবং উদ্ভাবনী চিন্তাভাবনা যদি বিজ্ঞানীদের মধ্যে না আসতো, তাহলে হয়তো বা কৃষির জমি যে নষ্ট হচ্ছে সেই নষ্টর দিকেই যেত, সেটাকে আর তুলে আনা যেত না বা ভালোর দিকে আনা যেত না।
0: হ্যাঁ,
1: বিজ্ঞানীদের এই আবিষ্কার, একের পর এক যে আবিষ্কার হচ্ছে, এই আবিষ্কারগুলো কিন্তু আমাদের ভবিষ্যতের জন্যে, আমাদের বাঁচিয়ে রাখার জন্যেই কী বলবো, একটা আশীর্বাদ রূপে প্রতিফলিত হচ্ছে। তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা আজকে ন্যানো টেকনোলজি নিয়ে কথা বলছি, অর্থাৎ কৃষিতে ন্যানো টেকনোলজি নিয়ে আমরা কথা বলছি। কৃষিতে ন্যানো টেকনোলজির মধ্যে আপনি ফসল উৎপাদনের কথা বললেন, যে বেশি ফসল উৎপাদন করা সম্ভব। এছাড়াও রোগ প্রতিরোধের একটা ব্যাপার রয়েছে, রয়েছে মাটির ব্যাপার, জলের ব্যাপার, পরিবেশ সংরক্ষণের ব্যাপার, সবগুলো বিষয় নিয়ে যদি একটু একটু করে
0: আমি আমি প্রথমে একটু ছোট করে, যেহেতু সবগুলোর কথা বলেছেন সেগুলো একটু বলে নিই, তারপর একটু বিস্তারিত সময় থাকলে আর একটু বলা যাবে। 2005 সালের থেকে বা তারপর থেকে উন্নত দেশগুলোতে এই প্রযুক্তি ব্যবহার শুরু হয়েছে। এবারে কৃষিক্ষেত্রে যেমন গাছের শেকড়ের জন্য ধীরে ধীরে কিন্তু দক্ষভাবে জল ও সার প্রেরণের জন্য আমরা যেটাকে ইউজ করি সেটা হচ্ছে গিয়ে ন্যানোফর্মস জিওলাইট, যাতে মানে মানে সুন্দরভাবে যাতে জলটাকে দেওয়া যায় বা ওটা যাতে ধারণ ক্ষমতা বাড়ে। শুধুমাত্র কৃষিক্ষেত্রে না, কিন্তু কৃষির সঙ্গে কিন্তু প্রাণী সম্পদ বিকাশটাও রয়েছে। এই প্রাণী সম্পদের জন্য ওষুধ ব্যবহারেও ন্যানো টেকনোলজির ভূমিকা রয়েছে, যেমন ন্যানো ক্যাপসিউল। আবার কৃষিতে আরেকটি সমস্যা হচ্ছে গিয়ে আগাছা। এই আগাছা মানে নিয়ন্ত্রণের জন্য ন্যানো হার্বিসাইড বা আগাছানাশক ডেলিভারিও করা হয়েছে। এছাড়াও মাটির গুণমান, যেটার কথা আমি প্রথমেই বলছিলাম যে জৈব পদার্থ ধীরে ধীরে হ্রাস পাচ্ছে অপরিমিতভাবে রাসায়নিক উপাদান ব্যবহারের জন্য, ওই মাটির গুণমান এবং গাছের স্বাস্থ্য মনিটরিং, এটা একটা নতুন বিষয় কিন্তু। এবং রোগ পোকার চিহ্নিত করার জন্য ন্যানো সেন্সর পর্যন্ত ব্যবহার করা হয়। অর্থাৎ আগের থেকে আমি বুঝে যাব যে এতে কী পোকার আক্রমণ হয়েছে বা তার স্বাস্থ্য কতখানি ঝুঁকির মধ্যে আছে এটাকে বার করার জন্য। এছাড়াও নতুন যে পেস্টিসাইডস, শত্রুপোকার জন্য ন্যানো ইনসেকটিসাইডস এবং পোকা তাড়ানোর জন্য ন্যানো পেস্টিসাইডস ব্যবহার, এগুলো আবিষ্কারের কাজ ক্রমপর্যায়ে চলছে।
1: একদমই, মানে এই ন্যানো টেকনোলজির মাধ্যমে আমরা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র যে ব্যাপারগুলো সেগুলোকেও সহজেই আমরা তুলে আনতে পারবো এবং তার যে প্রতিকার সেই প্রতিকারটা আমরা অতি সহজে করে নিতে পারবো, তাই তো?
0: ঠিক, আমি এক্ষেত্রে বলি, যেমন আমি যদি বলি যে বীজ বিজ্ঞানে ন্যানো প্রযুক্তি, আমরা জানি যে প্রত্যেকেই বীজটাকে সর্বোত্তম মানে অগ্রাধিকার দেওয়া হয়, কারণ বীজ হচ্ছে গিয়ে ফসলের উৎপাদন আর উৎপাদনশীলতা নির্ভর করে বীজের উপরে। এখন খুব নতুন যন্ত্রপাতি বেরিয়েছে, নতুন কিছু পরীক্ষা নিরীক্ষা হয়েছে যাতে করে আমরা বলতে পারি যে কোন বীজটায় ভালো অঙ্কুরোদ্গম হবে এবং সেই অনুসারেই এই বীজগুলো কৃষককে দেওয়া হয়। তারপরেও একটা কথা মনে রাখতে হবে যে আমাদের দেশের 60% জমি এখনো বৃষ্টি সেবিত, অর্থাৎ পুরোটাই রেইনফেড এগ্রিকালচার। আমি যদি বলি যে বৃষ্টি সেবিত, অথবা আমি এরকমও বলতে পারি যে 60% জমি সুখা কবলিত, তাহলেও কিন্তু ভুল হবে
1: না।
0: তো সেক্ষেত্রে বীজকে সঠিকভাবে বীজের মধ্যে জল পৌঁছে দেওয়ার কাজটা যদি করা যায় তাহলে তো অঙ্কুরোদ্গম হবে। এক্ষেত্রে যে ন্যানো টেকনোলজির দ্বারা মেটাল অক্সাইড ন্যানো পার্টিকেলস অথবা কার্বন ন্যানো টিউব ব্যবহার করে টমেটো বীজের যে অঙ্কুরোদ্গম বা জার্মিনেশনের হার বাড়ানো হয়েছে, কেন? এটা হচ্ছে গিয়ে যে এই যে আমি যে কথাটা বলছিলাম যে সেটা হচ্ছে কার্বন ন্যানোটিউব, কার্বন ন্যানোটিউবের মধ্যে বেশ কিছু ছিদ্র থাকে যেটা দিয়ে জল বীজে পৌঁছে যায় এবং বীজের যে ভেতরকার যে আবরণ, বাইরের যে আবরণটা আছে সেটা ভেদ করে জলটা ভেতরে পৌঁছে যায়, যার ফলে বীজ অঙ্কুরোদ্গম হওয়াটা অনেক ত্বরান্বিত হয়, তো খুব দ্রুততার সঙ্গে হয়। তো এটা একটা কিন্তু যুগান্তকারী কাজ,
1: একদম,
0: এটা হচ্ছে বীজের ক্ষেত্রে। ঠিক একই রকমভাবে সারের ক্ষেত্রেও রয়েছে। মানে একটা কথা বলতে পারি যে সারের ক্ষেত্রে বলা হচ্ছে যে এমনিতে বাজরা বা ইত্যাদি চাষের জন্য প্রতি হেক্টরে আমার 80 কেজি ফসফরাস সারের প্রয়োজন হয়, কিন্তু আমি ন্যানো পার্টিকেলস যদি ব্যবহার করি মাত্র শুধুমাত্র 680 মিলিগ্রাম ফসফরাস স্প্রে করে আমার একই রকম উৎপাদন।

0: উৎপাদন পাওয়া যায় যেটা নাকি 80 কেজি ফসফরাসে পাওয়া যেত, এবং তাতে করে বীজের আরে এই যে সারের ব্যবহারের অধিক সারের ব্যবহারের ফলে বাকি সারটা তো মাটিকে বন্ধা করছে, সে তো আনএভেলেবেল ফর্মে পাওয়া যাচ্ছে, আর পাওয়া যাচ্ছে না সেটাকে, তো সেটাও কিন্তু কমাচ্ছে এবং পরিবেশকেও সুস্থ রাখছে।
1: সত্যি মানে মাটির নষ্ট হওয়ার চান্সেসটা অনেকটা কমে যাচ্ছে,
0: অনেকটা কমে যাচ্ছে,
1: অনেকটা, কারণ বিরাট ফারাক দেখা যাচ্ছে এর মধ্যে।
0: হ্যাঁ হ্যাঁ
1: নরমাল
0: একদম। হ্যাঁ, যেমন আমি বলছি, যেমন আপনার আগাছার কথা বলছিলাম, আগাছার ক্ষেত্রে কি হচ্ছে, আমরা যে সমস্ত কনভেনশনাল

0: কিন্তু আমাদের জন্য সমস্যা এই কারণে নয় যে এরা বাড়ছে, সমস্যা এই কারণে যে এরা আমার যে মূল ফসল তার খাদ্য, তার আলো, তার সমস্ত কিছু সে নিজে ভাগ করে নিয়ে নিচ্ছে। এবারে ন্যানো ক্যাপসুলের মাধ্যমে যখন আগাছা নাশক ব্যবহার করা হয় তখন ওর রিলিজটা এত সুন্দর হয় যে আগাছাকে একদম জড় পর্যন্ত শেষ করে দেয়, আবার মাটিকেও কিন্তু দূষিত করছে না, সেটা হচ্ছে একটা বড় ব্যাপার।
1: আচ্ছা, ন্যানো সার বা ন্যানো ফার্টিলাইজার, এই ব্যাপারটা কি কোনো আলাদা ধরনের কোনো সার না
0: না
1: চিরাচরিত?
0: আমি যেটা বলেছি ন্যানো সারের ক্ষেত্রে, এমনি সারের ক্ষেত্রে যেই যেটা আমরা ব্যবহার করি, আর ন্যানোর ক্ষেত্রে আমরা কি বলেছি, আমি প্রথমেই বলেছি 1 থেকে 100 ন্যানো স্কেলে, অর্থাৎ খুব ক্ষুদ্র হয় এর এর এর মানে সাইজটা, এবং ন্যানো অর্থাৎ এত ছোট যে এটা ক্যাপসুলেশন করেও এটাকে দেওয়া যায়, কিছুই না। এমনি সারের ক্ষেত্রে তার যে মানে যে কণাগুলো আছে সেগুলোর 15-20 ভাগ কম ছোট হচ্ছে গিয়ে ন্যানো সার। সুতরাং এর পার্কোলেশন এবং এর এফেক্টিভিটি অনেক বেশি
1: নিশ্চয়ই। আর এটা ধীরে ধীরে পুষ্টি সরবরাহ করবে মাটির মধ্যে।
0: হ্যাঁ, ওর মধ্যে একটা, হ্যাঁ ওর মধ্যে এই জিনিসটা রয়েছে, ও স্লো রিলিজ হতে থাকবে এবং ও যেখানে দরকার সেখানেই হবে। এটা অনেকটা অনেকটা মানে এরকম যে বলা যেতে পারে আমরা প্রিসিশন ফার্মিংয়ের কথা বলছি, যে ঠিক যেই জিনিসটা যেখানে লাগবে সেটাই সেখানে। এখন আমার এত সারি যে পরিমাণ সার ব্যবহার হচ্ছে, নাইট্রোজেন, আপনি সারের কথা বললেন, নাইট্রোজেন, ফসফরাস, পটাশ, NPK, এই তিনটেই তো আমরা ব্যবহার করি, তাতে দেখা গেছে যে 35-35% 16-20% এবং 40-45% এই যে সারগুলো NPK সেটা মাটিতে স্থিতিশীল অবস্থায় থাকে। সুতরাং এটা তো লস। এই জায়গায় যদি আমি যেটা বলছিলাম যেখানে 80 কেজি ফসফরাসের দরকার সেখানে 650 বা 680 মিলিগ্রাম দিয়ে হয়ে যাচ্ছে। 80
1: কেজি আর কোথায় 600,
0: একই রকম আমি উৎপাদন পাচ্ছি বাজরার ক্ষেত্রে, তাই পাওয়া গেছে,
1: পাওয়া যায় না সত্যি। আর ন্যানো সারের ক্ষেত্রে যেটা হয় মাটির উর্বরতাটাও অনেকটা বৃদ্ধি পায়, আর তাছাড়া নাইট্রোজেন সার বা কার্যকারিতা নাইট্রোজেন সারের যে কার্যকারিতা সেটাও বৃদ্ধি পায়।
0: আমি এটার একটা ছোট্ট উদাহরণ দিয়ে দিই,
1: পরিবেশ দূষণটাও কম,
0: পরিবেশ দূষণ, আমি একটা অন্য সায়েন্স দিয়ে উদাহরণ দিচ্ছি, সেটা হচ্ছে আমরা কিন্তু জলসেচ দেই কৃষিতে, তো জলসেচের ব্যবস্থা যখন করি দেখা গেছে যে আমরা এমনিতে যে সেচ ব্যবস্থা যাতে ড্রেন করে যখন জল দিই তখন তার থেকে কতটুক জল কাজে লাগে, 40-45%, 50%-এর উপরের জল কিন্তু অপচয় হচ্ছে। তো সেই জায়গায় কী হলো, নতুন একটা সিস্টেম এলো, সেটাকে আমরা বললাম ড্রিপ ইরিগেশন, অর্থাৎ ড্রপ বাই ড্রপ জল, অর্থাৎ ওই যেই আয়তনের আমি জল দিতাম সেটার প্রায় 1000 ভাগের 1 ভাগ করে দিলে ড্রিপ ইরিগেশন আসে। তো এবার ড্রিপ ইরিগেশনে কি হচ্ছে, ড্রপ ড্রপ করে জল সে করে পৌঁছচ্ছে, বেশি উৎপাদনও পাচ্ছি, সময় মতো জলও যাচ্ছে, জল অপচয়,
1: জলের অপচয় হচ্ছে না, মাটির নিচে জলটা সঞ্চিত থাকছে, সবচেয়ে বড় কথা সেটা। হ্যাঁ, কারণ উত্তর ভারতে দেখা গেছে, হরিয়ানা বলুন, পাঞ্জাব বলুন বা উত্তরপ্রদেশ বলুন, হ্যাঁ মাটির নিচে আর জল নেই,
0: হ্যাঁ
1: জল শেষ হয়ে যাচ্ছে,
0: সেই
1: সেচ করতে পারছে না,
0: পারছে না, ভূগর্ভস্থ যে জল সেটা তো সঞ্চিত জলটা শুকিয়ে যাচ্ছে। সেটারও অনেকগুলো কারণ আছে কেন শুকিয়ে যাচ্ছে, সেটা মানে বিভিন্ন কারণ, এটার জন্য বিভিন্ন জিনিস দায়ী এটার জন্য,
1: নিজ থেকে জলটা তুলে নেওয়াটাই তো মূলত
0: সেটাই উদ্দেশ্য। এবারে ড্রিপ ইরিগেশনের পরে একটা নতুন সিস্টেম চলে এলো ড্রিপ ইরিগেশনের সঙ্গে, সেটাকে আমরা বলছি স্প্রিংকলার ইরিগেশন। তো সেক্ষেত্রে ছোট ছোট মিস্টের মাধ্যমে জল বেরোচ্ছে এবং এই সেই জলটা পাতাগুলোকে স্প্রে করে দিচ্ছে, পাতা হচ্ছে রান্নাঘর, সে খাদ্যটা নিয়ে নিচ্ছে, খাদ্যটা তৈরি করতে পারছে। ন্যানো সেই ক্ষেত্রে একই রকম, কিন্তু আমরা বড় আয়তনের যেই জিনিসটা দেওয়ার ফলে আমার প্রায়, আমি বলেইছিলাম যে 35-50% নাইট্রোজেন নষ্ট হচ্ছে, ইউট্রিফিকেশন হয়ে যাচ্ছে, যার ফলে জল দূষিত হয়ে যাচ্ছে জলে, ঠিক আছে, নাইট্রিফিকেশন হচ্ছে, মাটি দূষিত হচ্ছে, সেই জায়গাটা কিন্তু ভীষণ রকমভাবে দমন করতে পারছে। এবং ন্যানো হারে, ন্যানো মানে ছোটর থেকে ছোট, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রাতি কণা, সেটা গিয়ে ওই জায়গাটায় সারের কাজটা করছে এবং অনেক কম লাগছে, মাটি দূষণ হচ্ছে না,
1: সেটাই
0: ব্যয় সংকোচ হচ্ছে,
1: সেটাই। বিজ্ঞানীদের এই যে আবিষ্কারগুলো, আমাদের যে দুশ্চিন্তা ভবিষ্যতে আমরা জল পাবো কি না, বা জল শেষ হয়ে যাচ্ছে, বা কৃষি আমরা ঠিকঠাক করতে পারবো কি না, মাটি নষ্ট হয়ে যাচ্ছে, এই ব্যাপারগুলো থেকে কিন্তু আমাদের এই দুশ্চিন্তাটা অনেকটাই মুক্ত করে দিচ্ছে এই নতুন নতুন আবিষ্কারগুলো।

0: এবং এই যে একটু আগে আপনি বলছিলেন মাটির নিচে ভূগর্ভস্থ যে জল, সেই জলের যে সঞ্চয়টা বা যেটা ছিল জল সেটা একেবারেই শেষ হয়ে যাচ্ছে, সেটাও হয়তো বা এই ন্যানো প্রযুক্তি আসার পরে তার
1: খুব খুব ভালো কথা বলেন। সেক্ষেত্রে আমি বলে নিই, ভূপৃষ্ঠের উপরিভাগের যে জল সারফেস ওয়াটার আর ভূগর্ভস্থ জল যেটা আছে গ্রাউন্ড ওয়াটার এবং অপচয়ী জল যেটা হচ্ছে ওয়েস্ট ওয়াটার, এই তিনকেই ন্যানো প্রযুক্তির সাহায্যে ট্রিটমেন্ট করে তাকে বিষাক্ত ধাতব আয়ন, জৈব এবং অজৈব দ্রবীভূত পদার্থ এবং ক্ষতিকারক যে অণুজীবগুলো রয়েছে সেগুলো থেকে মুক্ত করা যায়। সেটাও কিন্তু ন্যানো প্রযুক্তির আরেকটা মানে ইমপ্লিমেন্টেশন।
0: মানে আমরা তাহলে আশার আলো দেখতে পাচ্ছি।
1: হ্যাঁ,
0: যে আমাদের ভবিষ্যৎ এতটাও অন্ধকার
1: একদমই না, একদমই না।
0: যাই হোক, এছাড়াও আপনি ন্যানো সেন্সরের কথা বলছিলেন একটু আগেই, ন্যানো কীটনাশক নিয়ে একটু বলবেন।
1: ন্যানো কীটনাশকের যদি আমি কথা বলি, সেই একই রকমভাবে আমরা যখন স্প্রে করি, দুটো উপায়ে কীটনাশক স্প্রে করা হয়, কীটনাশক প্রয়োগ করা হয়। একটা হচ্ছে স্প্রে করা হয় গাছে বেশিরভাগ ক্ষেত্রেই, আরেকটা হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে কীটনাশক মাটিতেও প্রয়োগ করা হয়। এবং দুটো ক্ষেত্রেই যখন আমরা স্প্রে করি সেই ক্ষেত্রে কিন্তু স্প্রের একটা অংশ পাতাতে গেল, বাকিটা কিন্তু পুরোটা পরিবেশে মিশে যাচ্ছে। এবং পরিবেশে মেশা মানেই শ্বাসকষ্ট, তারপরে হচ্ছে গিয়ে পেস্টিসাইডের যখন রেসিডিউ থেকে যাচ্ছে পাতাতে, কারণ আমরা ওয়েটিং পিরিয়ড মানছি না, তখন সেটা আমাদের শরীরে যাচ্ছে। আর ন্যানো পেস্টিসাইডের ক্ষেত্রে আবারও বলবো, পেস্টিসাইডস যে ইউজ করা হয়, যে কণাগুলো আছে তার হয়তোবা 15-20-25-30 ভাগের এক ভাগ যে আয়তন, সেটা মানে সেটা দিয়ে ন্যানো পার্টিকলস তৈরি করে পেস্টিসাইড তৈরি করা হয় এবং সেটাকে ক্যাপসুলেশন, ক্যাপসুলে রাখা হয়। সেই ক্যাপসুলটা যখন আমরা প্রয়োগ করি সেই ক্ষেত্রে যেমন কম পেস্টিসাইড লাগে, ঠিক একই রকমভাবে সেই পার্টিকুলার কীটনাশকটা, সেই পার্টিকুলার যে পোকাটা আছে সেটাকে ধ্বংস করে, পরিবেশের কোনো ক্ষতি করে না। সুতরাং ন্যানো টেকনোলজি এগ্রিকালচারে বা কৃষিক্ষেত্রে একদম শুরু থেকে শেষ, অর্থাৎ শুরু থেকে শেষ বলতে বীজ শোধন, বীজের জল দেওয়ার থেকে শুরু করে আপনার আগাছানাশক, তারপরে সার প্রয়োগ, তারপরে কীটশত্রুর দমন, একই রকমভাবে রোগনাশক ক্ষেত্রেও ন্যানো পার্টিকেলস আছে। তারপরে কিছু সেন্সরস আছে যেগুলো নাকি বলে দেবে যে এই রোগটা বা এই পোকাটা হতে পারে বা এই রোগটা বা পোকাটার প্রাদুর্ভাব হয়েছে। তো এটা আমার মনে হচ্ছে যে একটা শিল্ড, একটা পুরো ছাতা এগ্রিকালচারের ক্ষেত্রে, যেই ক্ষেত্রে কৃষিক্ষেত্রে কৃষি উৎপাদন এবং কৃষি উৎপাদনশীলতা শুধুমাত্র বাড়াবে না, কৃষির নামে যে একটা বদনাম আছে যে বেশি সার এবং বেশি পেস্টিসাইড ব্যবহার করে আমরা পরিবেশকে নষ্ট করছি, এই জায়গাটাও কিন্তু থাকবে।
0: আচ্ছা, আমাদের সময় একেবারে কমে এসেছে, শেষে যেটা জানতে চাইব, আমাদের রাজ্যের ক্ষেত্রে বা আমাদের যে কৃষকরা রয়েছেন আমাদের রাজ্যে, তাদের ক্ষেত্রে এই ন্যানো প্রযুক্তি বা ন্যানো টেকনোলজি কতটা প্রযুক্ত হচ্ছে বা কতটা ব্যবহার হচ্ছে এখানটায়?
1: এখনও সেই অর্থে ন্যানো প্রযুক্তি কিন্তু আমাদের রাজ্যে খুব ভীষণভাবে কিন্তু প্রচলিত নয়, তবে ছোট ছোট করে যে শুরু হচ্ছে না সেটা আমি বলবো না। বেশ কিছু জায়গায় আমি জানি অল্প অল্প করে শুরু হচ্ছে, ICRও ন্যানোর উপরে কাজ করছে এবং ন্যানো পেস্টিসাইডস এবং ফাঙ্গিসাইডসের যে কাজগুলো, এগুলো কিছু কিছু ক্ষেত্রে এখনও এক্সপেরিমেন্টের স্তরেও রয়েছে। তো ত্রিপুরা রাজ্যে, আমাদের রাজ্যে অতি দ্রুত আমার মনে হয় এই ন্যানো টেকনোলজির প্রয়োগ শুরু হবে এবং ত্রিপুরার যারা আমাদের কৃষক ভাইরা রয়েছেন ওনারা কিন্তু এই কৃষিক্ষেত্রে যথেষ্ট শিক্ষিত, ওনাদের যথেষ্ট এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা আছেন। আমার মনে হয় কৃষি প্রযুক্তিতে, যে ন্যানো প্রযুক্তি যদি ব্যবহার করা হয় কৃষিক্ষেত্রে, আমাদের যারা কৃষকরা রয়েছেন তারা খুব ভালোভাবে সেটাকে ব্যবহার করতে পারবেন এবং অনতিবিলম্বেই এই ন্যানো প্রযুক্তি কৃষিক্ষেত্রে ত্রিপুরাতে একটা নতুন অধ্যায় শুরু করবে।
0: রাজ্যের কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তর এর উপর কতটা জোর দিচ্ছে?
1: নিশ্চয়ই কাজ করছে কৃষি এবং কৃষি কল্যাণ দপ্তর ন্যানো প্রযুক্তির উপর, কারণ নতুন নতুন প্রযুক্তিকে রাজ্যে আনা এবং কৃষকদের মধ্যে এটাকে মানে জনপ্রিয় করার যে কাজ, সেটা কৃষি এবং কৃষি দপ্তরের রয়েছে এবং ওরা কিন্তু এই ক্ষেত্রে আমি জানি যে ওরা কিন্তু নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছে।
0: আচ্ছা, এক্ষেত্রে কিছু চ্যালেঞ্জও তো রয়েছে ন্যানো প্রযুক্তির ক্ষেত্রে, তার মধ্যে প্রথমেই আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে প্রযুক্তির উচ্চ ব্যয়, এই ব্যয়টা নিয়ে আপনি কিছু বলবেন?
1: আসলে

0: যে কোনো প্রযুক্তি যখন প্রথম শুরু হয়, যখন হাইব্রিড সিড আমরা ব্যবহার করতে শিখি, তখন কিন্তু হাইব্রিড সিডের অনেক বেশি দাম ছিল, এখনও কিন্তু দাম আছে। কিন্তু এখন আস্তে আস্তে প্রযুক্তি যত সরলীকরণ হবে যাচ্ছে, সেগুলো নিয়ে যেহেতু কাজ করার চেষ্টা করে এবং নতুন প্রযুক্তির উপরে ভিত্তি করে প্রজেক্ট করার চেষ্টা করে, যেমন জৈব প্রযুক্তি দপ্তর বা ডাইরেক্টরেট অফ বায়োটেকনোলজি, আপনারা জানেন যে বায়োভিলেজ 2.0 বলে যেই প্রজেক্ট ত্রিপুরা রাজ্যে করছে, সেটা ভারতবর্ষে প্রথম, আমরা মানে ত্রিপুরা রাজ্য ভারতবর্ষে প্রথম যারা নাকি বায়োভিলেজ 2.0 প্রজেক্ট করছে।
1: কম পণ্য দিয়ে বেশি কার্যকারিতা আমরা পেয়ে যাব, পরিবেশ বান্ধব একটি কৃষি ব্যবস্থা আমরা গড়ে তুলতে পারব, সঠিক সময়ে রোগ এবং পোকামাকড় দমনের যে ব্যাপারটা সেটা আমরা খুব কম সময়ের মধ্যেই করতে পারব, জলের অপচয়ও আমরা রোধ করতে পারব। অনেক ধন্যবাদ শ্রী সেনগুপ্ত আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় কৃষক বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন আধুনিক কৃষিতে ন্যানো প্রযুক্তি, এ নিয়ে জয়েন্ট ডিরেক্টর ডিরেক্টরেট অফ বায়োটেকনোলজি শ্রী অঞ্জন সেনগুপ্তর সাক্ষাৎকার।
2: ঘর গৃহস্থের আসরে এখন শুনবেন লোকগীতি শিল্পী সুখবিলাস বর্মা।

0: আকাশবাণী আগরতলা যতনে ফাঁসিং খাপাংনি হামজা ওয়াইয়া ফরে তাবক চ্যাংজাগ চিনি তিনি সানজা জরানি ককবরক আওয়াই পান্দা তিনি খানাবায় না আচো আচানি খাতমানি পান্দা
1: পরাদা পাইছে
2: সৈবাইদ্রুপ
1: দহকে স্রাপচা নানা নগ থাঙ্গই তাল বপিলা লাবা নানা তামখ তং নাইতে নানা বাই স্রাপচা ব ব্রেজেক যা বরক বা বিনি থুয়ামে কেসে রগলাইতে তৈ আগিনি কেরেন কথমা রক সংখনালাই এনে ফাইদি মনাই
2: আও আবলে নাম কক ন ফিয়া তিনি বেলেখেন তাল পিলালা ন থম দিকে কিসা নাই নেলেগে না নানা থাঙ্গই
1: মনাই নিং নানা দগ বুড়ি দু
2: ও নানো নানো
3: ও
2: ও মা তাম কয় চংস
3: খানামা তঙ্গ নতুন কেরং কথমা গরং সানি
1: খানাবাই মাছ পাইছে কিসা তো মনে হয় আগুন সিয়া কই থাকে না হিন্দি
2: খাই
1: দিয়েছে
2: ও নানো নানো
3: দই খর জাগলে এটা ও দা সময় মনে খুমতিয়া
2: দাইপি উকা
3: ও ও সঙ্গ দিল তারমানে গাড়ি কথমা
2: শাশু
3: গাই নাংফো আগে নানা সময় সারলো কেরাম কথমা সাজুবাই তোমা বংফু আবো বতমা বংখা আবো তোমা বোন হিমা সাকাতা
2: কাসকিনি না কেরাম কথমা সে পরতিতি ফানো বকা খে খে বুন তো
3: ওখানা খানানা মুসুমা বাইসানা মুসুমা বাক্সা হামলে
2: নিনা দিন সামানি খানা সুপালিয়া সুমোয়াঙ্গ হরং টকা কই নগ থানানি আর রাংসে বদল কোলাই হুনি মুক্তই
3: খুদ্রগ খাই বং নাগে তো খুদ্রগ সে বলে সুন্দর করে

가시야.

আশিক জোড়া রেখা দেবর মানে খক্তি রেসব জাগ্রসা মুখনা পাইকা আকাশবাণী আগরতলা অর্ণ পাইকা চিনি তিনি হর্ণে ককবর আই পান্দা যতন হর কাহাম এতক্ষণ শুনলেন ককবরক অনুষ্ঠান আকাশবাণী আগরতলা। এখন শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হলো, পশ্চিমবঙ্গে বিজেপি পরিচালিত নতুন সরকারের রাজ্য বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী ডক্টর স্বপন দাশগুপ্ত। রাজ্য সরকারি কর্মচারীদের আরও 20% মহার্ঘ ভাতার কথা বলা হয়েছে বাজেটে। 100,000 পূরণের কথাও ঘোষণা করা হয়েছে। শিবসেনা নেতা মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ সিন্ডে জানিয়েছেন, শিবসেনা উদ্ধব ঠাকরে গোষ্ঠীর 6 লোকসভা সাংসদ শিবসেনায় যোগ দিয়েছেন। উত্তরপ্রদেশের লখনৌয়ের আলীগঞ্জ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে 14 ছাত্রের মৃত্যু। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শোক প্রকাশ। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর 2 সফরে মঙ্গোলিয়া পৌঁছেছেন। তিনি আজ সেদেশের বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার প্রধানমন্ত্রী এবং লেবার পার্টির নেতার পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেছেন। বিশ্বকাপ ফুটবলে আজ আর্জেন্টিনা অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া এবং ফ্রান্স ইরাকের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। রাজ্য সরকার সরকারি আধা সরকারি কর্মচারী, শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য 20% মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেছে। বিধানসভায় আজ পশ্চিমবঙ্গের নবগঠিত সরকারের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বাকি 8 জন্য পূর্ণাঙ্গ বাজেট পেশ করেন। 60,70,00,000 টাকার ঘাটতি বাজেট পেশ করে অর্থমন্ত্রী দাবি করেছেন, এটি বিকশিত বাংলা গড়ার রূপরেখা। অতিরিক্ত ডিএ ঘোষণার ফলে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার পরিমাণ বেড়ে দাঁড়াবে 38%। একই সুবিধে পাবেন পেনশন প্রাপকরাও। 1 অক্টোবর থেকে এই হার কার্যকর হবে। 100,000 নিয়োগের কথাও ঘোষণা করেছে সরকার। এর মধ্যে পুলিশ বিভাগে 20,000 এবং 50,000 শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ করা হবে। সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমায় 5 ছাড়ের কথাও ঘোষণা করা হয়েছে। রাজ্যে 5 নতুন জেলা গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে বাজেটে। এগুলি হল কলকাতা, বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর ও আরামবাগ। কাঁথিতে একটি নতুন পুলিশ জেলা এবং গোপীবল্লভপুরে নতুন মহকুমা গঠনেরও প্রস্তাব দেওয়া হয়েছে। বাজেটে অন্নপূর্ণা যোজনার জন্য 36,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। অগ্রাধিকার দেওয়া হয়েছে বিভিন্ন দপ্তরের উন্নয়নে। পার্শ্ব শিক্ষকদের বেতন 5,000 টাকা বাড়ানো হচ্ছে। সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ ও গ্রিন পুলিশ, হোমগার্ড এবং এনভিএফ কর্মীদের মাসিক পারিশ্রমিক 2,000 টাকা বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে রাজ্য পরিবহন নিগমে কর্মরত চুক্তিভিত্তিক কন্ডাক্টরদের পারিশ্রমিক বাড়িয়ে 16,000 টাকা করা হবে। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা আশা কর্মীদের জন্য মাসে 5,000 টাকা সাম্মানিক বৃদ্ধির কথাও ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। মিড ডে মিলের রাঁধুনিদের 1,000 টাকা ভাতা বৃদ্ধির ঘোষণা। বাগিচা শ্রমিকদের মজুরি, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধানের লক্ষ্যে চা শ্রমিক উন্নয়ন পর্ষদ গঠনেরও প্রস্তাব রাখা হয়েছে। উত্তরবঙ্গের শিলিগুড়িতে কমন টি প্রসেসিং সেন্টার গড়ে তোলা হবে। পরিযায়ী শ্রমিকদের আয়ুষ্মান ভারত স্বাস্থ্য কার্ড এবং এক দেশ এক রেশন প্রকল্পের কথাও ঘোষণা করা হয়েছে। আয়ুষ্মান ভারত প্রকল্পে বরাদ্দ করা হয়েছে 3,100 কোটি টাকা। নতুন বাজেটে জোর দেওয়া হয়েছে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে। পুরুলিয়া, বারুরঘাট ও মালদায় নতুন বিমানবন্দর তৈরি করা হবে। শিলিগুড়ি, দুর্গাপুর, আসানসোলে মেট্রো প্রকল্পের বিষয়েও প্রস্তাব দেওয়া হয়েছে। সুন্দরবনে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে 100 কোটি টাকা এবং বীরভূমে ময়ূরাক্ষী নদীর ওপর 4 ব্রিজ তৈরির জন্য 800 কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। উত্তরবঙ্গে নতুন আইআইটি, আইআইএম, এইমস এবং ক্যান্সার হাসপাতাল তৈরির প্রস্তাব রাখা হয়েছে। আলিপুরদুয়ার ও পশ্চিম বর্ধমানে মেডিকেল কলেজ এবং ঝাড়গ্রামে আদিবাসী বিশ্ববিদ্যালয় তৈরির প্রস্তাবও রাখা হয়েছে বাজেটে। অর্থমন্ত্রী জানান, ভিভিজি রামজি রূপায়ণের লক্ষ্যে সরকার পদক্ষেপ নিচ্ছে।
1: ভিভিজি রামজি রূপায়ণ করা হচ্ছে। আমি রাজ্য সরকারের অংশ হিসেবে এই খাতে 14,000 কোটি টাকা বাজেট বরাদ্দের প্রস্তাব রাখছি। কেওয়াইসি

0: জন্য জব কার্ড হোল্ডারদের জন্য 125 কর্মদিবস সৃষ্টি নিশ্চিত করা হবে।
1: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্য বাজেটকে অন্তর্ভুক্তিমূলক, উন্নয়নমুখী এবং বাস্তবসম্মত বলে বর্ণনা করেছেন। বাংলার অর্থনীতিকে শক্তিশালী করা, কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত করাই বাজেটের মূল লক্ষ্য বলে তিনি জানান। প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশের পর অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তকে পাশে নিয়ে সাংবাদিক বৈঠকে রাজ্যের ভবিষ্যৎ উন্নয়নের রূপরেখা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি দাবি করেন, মাত্র 1.5 মাসের পুরনো সরকার সীমিত সময়ের মধ্যে এমন একটি বাজেট পেশ করেছে যা কর্মসংস্থান, কৃষি, শিল্প, নারী কল্যাণ, শিক্ষা, স্বাস্থ্য ও পরিকাঠামো উন্নয়নকে সমান গুরুত্ব দিয়েছে। বাজেট প্রস্তাবকে স্বাগত জানিয়ে মুখ্যমন্ত্রী বিধানসভায় বলেন, চলতি অর্থ বছরে রাজ্যে বিভিন্ন সরকারি ক্ষেত্রে 1 লক্ষ শূন্য পদে নিয়োগ করা হবে। নতুন নিয়োগের 33% পদই মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে।
2: পরিষ্কার আমরা বলেছি, এই অর্থবর্ষে 1 লক্ষ নতুন নিয়োগ হবে, 20,000 পুলিশে এবং 50,000 শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী, অধ্যাপক। বাকি 30,000 ক্ষেত্রে সরকারি অফিসগুলো ডাটা এন্ট্রি অপারেটর, চুক্তিভিত্তিক লোকেদের দ্বারা চলছে, সেখানেও যে যে দপ্তরে যেমন যেমন ভ্যাকেন্সি আছে তাকে পূরণ করা হবে। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেছেন, নিয়োগে কোনো রাজনৈতিক লোক নিয়োগ কমিটিতে থাকছে না, UPSC-কে ফলো করবে পশ্চিমবঙ্গ সরকার।
1: শিবসেনা নেতা মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে আজ জানিয়েছেন, শিবসেনা উদ্ধব ঠাকরে গোষ্ঠীর 6 জন লোকসভার সাংসদ শিবসেনায় যোগ দিয়েছেন। মুম্বাইয়ে আজ এক সাংবাদিক সম্মেলনে তিনি ওই 6 সাংসদ সঞ্জয় দিনকার পাতিল, সঞ্জয় দেশমুখ, সঞ্জয় যাদব, বাসুদেব ওয়াকচাউড়ে, নাগেশ পাতিল এবং ওম প্রকাশ রাজে নিম্বালকারকে দলে স্বাগত জানান। শ্রী শিন্ডে বলেন, 2022 জুনে 40 জন শিবসেনা সাংসদ বিক্ষুব্ধ গোষ্ঠীতে যোগদানের পর যে আন্দোলনের সূচনা হয়েছিল, আজ তার দ্বিতীয় অধ্যায়ের সূচনা হল। উত্তরপ্রদেশের লখনউয়ের আলীগঞ্জ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে 14 জন ছাত্রের মৃত্যু হয়েছে। আলীগঞ্জের পুরানিয়া এলাকায় একটি দোকানের ওপর কোচিং সেন্টারে এই আগুন লাগে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক বলেছেন, 16 থেকে 18 বছর বয়সী ওই 14 জন ছাত্রছাত্রী কোচিং সেন্টারের অ্যানিমেশন সেন্টারে ছিলেন, সেই সময় এই আগুন লাগে। আরও কেউ আটকে আছেন কিনা দমকলকর্মীরা তা খুঁজে দেখছেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রাণ উদ্ধার কাজ খতিয়ে দেখেন। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তিনি রাজ্য পুলিশের মহানির্দেশক এবং অতিরিক্ত মুখ্য সচিবের সঙ্গে কথা বলেন। দোষীদের কোনোভাবেই রেহাই দেওয়া হবে না বলে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন।
3: मैं उन सभी परिजनों के प्रति जिन्होंने अपने परिवार के उन नौजवानों को खोया है, उनके प्रति मैं अपनी संवेदना व्यक्त करता हूं। और इस पूरे मामले के लिए मैंने उत्तर प्रदेश के पुलिस महानिदेशक और अपर मुख्य सचिव गृह को भी कहा है कि वे स्वयं मौके पे जाकर के इसकी रिपोर्ट प्रस्तुत करें। मैं स्वयं भी वहां के लिए प्रस्थान कर रहा हूं, जिससे इस पूरे मामले की तह में हम जाकर के दोषियों को सजा दे सकें।
1: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লখনউয়ের দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নিহতদের নিকট আত্মীয়কে 1,00,000 টাকা এবং আহতদের 50,000 টাকা করে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। জুন মাস ছানি নিবারণ মাস হিসেবে চিহ্নিত। ছানিজনিত সমস্যা ও তার প্রতিকার এবং সার্বিকভাবে চক্ষু রোগ ও তার চিকিৎসা নিয়ে আজকের প্রসঙ্গে এবারের বিশেষ আলোচনা চোখের আলোয়ে। চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাক্তার ভাস্কর মুখার্জির সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মণ্ডল। অনুষ্ঠানটি শোনা যাবে 2টি পর্বে। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানের প্রথম পর্ব সম্প্রচারিত হবে মঙ্গলবার 23 জুন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। DTH পরিষেবা ও আমাদের সোশ্যাল মিডিয়াতেও এটি শোনা যাবে। দ্বিতীয় তথা শেষ পর্ব প্রচারিত হবে 30 জুন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 28 জুন আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর 2 দিনের সফরে মঙ্গোলিয়ায় পৌঁছেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় ডক্টর জয়শঙ্কর এই তথ্য জানিয়ে বলেন, ভারত ও মঙ্গোলিয়ার মধ্যে বিশেষ অংশীদারিত্বকে আরও এগিয়ে নিয়ে যেতে ফলপ্রসূ আলোচনার অপেক্ষায় রয়েছেন তিনি। এই সফরে ডক্টর জয়শঙ্কর সেদেশের বিদেশমন্ত্রী বি বাতসেগেতের সঙ্গে এক বৈঠকে বসেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রকের অবসরপ্রাপ্ত মহানির্দেশক মেজর জেনারেল আমির বারামের মধ্যে আজ নতুন দিল্লিতে বৈঠক হয়। প্রতিরক্ষা মন্ত্রক সামাজিক মাধ্যমে এক পোস্টে জানিয়েছে, ভারত ইসরায়েল বিশেষ কৌশলগত অংশীদারিত্বের সামগ্রিক কাঠামোর

তাই দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণে ইসরায়েলের প্রতিশ্রুতির বিষয়ে আমির বারাম শ্রী সিংকে অবহিত করেন। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার প্রধানমন্ত্রী এবং লেবার পার্টির নেতার পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেছেন। দলের অভ্যন্তর থেকে ক্রমবর্ধমান চাপের মুখেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। 2 বছর আগে প্রধানমন্ত্রী পদের শপথকে তার জীবনে সবচেয়ে গর্বের মুহূর্ত হিসেবে উল্লেখ করেন স্টার্মার। এখন বিশ্বকাপের খবর। বিশ্বকাপ ফুটবলে আজ গ্রুপ জের ম্যাচে আর্জেন্টিনা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে। ডালাস স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 10টায়। প্রথম ম্যাচে জিতে গ্রুপের শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। বর্তমানে বিশ্বকাপে 16টি গোল করে বিশ্বকাপের গোলদাতা তালিকায় জার্মানির মিরোস্লাভ ক্লোজের সঙ্গে যুগ্মভাবে প্রথম স্থানে রয়েছেন মেসি। অন্যদিকে গ্রুপ আই এর ম্যাচে ফ্রান্স ইরাকের বিরুদ্ধে খেলবে। ফিলাডেলফিয়া স্টেডিয়ামে খেলা শুরু রাত 8টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গে বিজেপি পরিচালিত নতুন সরকারের রাজ্য বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী ডক্টর

0: উল্লেখ করেন স্টারমার। এখন বিশ্বকাপের খবর। বিশ্বকাপ ফুটবলে আজ গ্রুপ জের ম্যাচে আর্জেন্টিনা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে। ডালাস স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 10টায়। প্রথম ম্যাচে জিতে গ্রুপের শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। বর্তমানে বিশ্বকাপে 16টি গোল করে বিশ্বকাপের গোলদাতা তালিকায় জার্মানির মিরোস্লাভ ক্লোজের সঙ্গে যুগ্মভাবে প্রথম স্থানে রয়েছেন মেসি। অন্যদিকে গ্রুপ আই এর ম্যাচে ফ্রান্স ইরাকের বিরুদ্ধে খেলবে। ফিলাডেলফিয়া স্টেডিয়ামে খেলা শুরু রাত 8টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গে বিজেপি পরিচালিত নতুন সরকারের রাজ্য বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী ড স্বপন দাশগুপ্ত। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও 20% মহার্ঘ ভাতার ঘোষণা। উত্তরপ্রদেশের লখনউয়ের আলিগঞ্জ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে 14 জন ছাত্রের মৃত্যু। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শোক প্রকাশ। বিশ্বকাপ ফুটবলে আজ আর্জেন্টিনা অস্ট্রেলিয়া এবং ফ্রান্স ইরাক মুখোমুখি হবে। খবর পড়া আপাতত এ পর্যন্তই। এরপরে শুনুন স্থানীয় সংবাদ 7:50।
1: সাইদেমান এসটিআই উংখা থলাইমা চালাইমা বিশিংতি সলনাই বেমার আবু উংখা আবু হাইকাশা বেমার আবু বুকু খিলাম শীতিলামনি বিশিংতি খরকশানি শাক নিতে খরকশানি শাক সল
2: অবু ব্যাকটেরিয়া ভাইরাস বয়ঙ্গি মানো আবনি বাগিন বেমানি ইয়াকনি কাতিবি তংনা বাগে হিক সাইনো কারে কেব বাই থুয়া সাইদেমান এসটিআই কন্দম থু বিয়ইতা চশমা লাইদে খরকশানি
1: সাইদেমান এসটিআই উংখা থলাইমা চালাইমা বিশিংতি সলনাই বেমার আবু উংখা আবু হাইকাশা বেমার আবু বুকু খিলাম শীতিলামনি বিশিংতি খরকশানি শাক নিতে খরকশানি শাক সল
2: অবু ব্যাকটেরিয়া ভাইরাস বয়ঙ্গি মানো আবনি বাগিন বেমানি ইয়াকনি কাতিবি তংনা বাগে হিক সাইনো কারে কেব বাই থুয়া সাই আমা তংনাই কন্দম থু বিয়ইতা চশমা লাইদে খরকশানি সাই গবাং বরক বাই থুয়া সাই একে তংখে এইচ এবা এইচ আই ভি বাই মাঝে তঙ্গি মান্নাই
1: ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি শাক হামতে নখুং হামক্রাই নাইখুং ত্রিপুরা হাফং বাই লুকো হামক্রাইনি বাকি আওয়াই যাক
2: নং সাউদেমান ফেকজাক বরকনো নং সাউদেমান নং সাউদেমান

আকাশবাণী আগরতলা ককটুমা পরিব চিত্ত দেববর্মা তিনি ককটুমা বুবাগ্র পুঙ্খা রাষ্ট্রবক্ষ দুর্পটি মুর্মু খনা খড়ক দক জীবাণ পদ্মবিভূষণ পদ্মভূষণ তাই পদ্মশ্রী সকার ইয়াফারেনা মন্ত্রীবক্ষর নরেন্দ্র মোদী সাকা থাই বিশিচিনী সোলাই মূ রগ বেবাগ লোক্রং পুজন তাইব ক্রাক খাইনও কতর চাসারি মূখা মন্ত্রীকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা লোক হামক্রাই টংসুনায় টংকরাই বেবাগ বরং মুনিশন বরং মানথনীব সেরাই সেরাইকে টংনে নাগু অরণি থার্ড ডিভিশন লীগ ফুটবল বাতাইলে মঙ্গ তিনি ভারত রত্ন সঙ্গতাই ইকফাই ফুটবল ক্লাব কপলাই ইংখা তাবু ককটমা শুক্রবই রাষ্ট্রবক্ষ দ্রৌপদী মুর্মু খনা ফিল নুইয় যতই খড়ক দক চিবা মুগান বরগ্ন পদ্মবিভূষণ পদ্মভূষণ তাই পদ্মশ্রী সকার ইয়াফারেনা আবনি সিগাং থানায় তাল খড়ক দক চি ডক মুগান বরগ্ন পদ্ম সকার ইয়াফার জাক্কা কক ব্রক রুবাইতাই রুঙ্গ আলাইয়া সামুং তাংমানি মারিও ত্রিপুরানি পদ্মশ্রী সকার মানন নরেশ চন্দ্র দেববর্মা থাই বিচি চিনুয় সোলাই মুরক উংখা আব নাইকল মূ সেপ্তাই নাইকল ফাংনি বক্ষা বেবাক লোকরকনি পৈতনতাই ক্রাক খাইনও কতর চাসর মুহিনী ছাকা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী ব ছাকা লোক হামক্রাই রুজাক জুদা জুদা তাংবুতাংনি সেপ বাই রুজাক রুজাক লোকরকনি লংমানতাইব লাইটেসা নাইমুথং রুজাক তাই বরম গনাং খাই তিসানও অসলাইমু নামা বারজা ইয়াচাক জাকা হডালাম্ব কেন্দ্রনি সনামকর্তাই বানিয়া মন্ত্রী পিজুষ গোয়েলনি সুইজাক কক খাল কাইচা শেয়ার খাই অকন ব ছাকা বতাইব সাকা কাহাম নাইকল মূ যতনি কতর খুনুম পুইংখা লোকরকনি পৈত পিজুষ গোয়েল নি সুইজাক অ কক খাল মন্ত্রীবক্ষরকনি তুইদুল মুংবাই কেন্দ্র হাফাংনি বিশিচনীয় কাহাম নাইকল মূ লোক হামক্রে রুগজাক তাই ক্রিজা লোকরকনি লংমাও কাহাম সোলাইমু উংমা লামন রমুই তিসা জাকা কেন্দ্রনি স্বরাষ্ট্রতাই তাংচ্রু মন্ত্রী অমিত শাহ খনা দিল্লি কতল ন্যাশনেল

এগ্রিকালচার কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়া এবা নাফেডনি টেন্ডার পোর্টালনো চল খাইওয়ানা অ পান্ডব স্বরাষ্ট্রমন্ত্রী নাফেডনি কীাসুক নাকুমা গান ডিজিটাল টাইহুকবার খাইমুং রগ চুবামুংনি সাকথার মূনব চেঙ্গানা হাস্টেপা ইন্দ্র সেনাই রেডি নালু তিনি গুমুটি হাঙ্কনি জুদা জুদা রংটাই চোরাই হামক্রাই গান মতারং বেড়াইনেখ্যা কাকারাবন ব্লকনি আমতলিনি আলুর দিছারি শিশু নিকেতন তাই মাতাবারি ব্লকনি খিলপারা বালক শিশু নিকেতনী চরাইরক বাই হাস্টেপা ককলাম সালাইকা হাস্টেপা আমতলিনি শিশু নিকেতন স্মার্ট ক্লাসরুমনি বাকে রাংখক বাচিছাই চুবাচুরানী সাকলাইকা আবনকারী হাস্টেপা টেপানিয়া ব্লকনি পিএম শ্রী টেপানিয়া কলোনি হাইস্কুল ফাংচরা কাইমনি সামুং বুতাঙ্গব মানজাক্কা মন্ত্রীকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা লোক হামরাই তংসুনাই তংকরতাই বিভাগ বড় মুনসুর বরম মানথানিব সরাই সারিকে তংনাই নাগো তিনি আগর তোলানি রবীন্দ্র শতবার্ষিকী ভবন মানই হামিয়া খি বিমা রাজ্য 2026 জুটা জয় লোক আটং চংজাকায় হদানী মতাটাই ক্লাব রংনি তাংথাই মুঙ্গই সালচনী লয় খেলাইমা পান্ডন চেঙ্গই মন্ত্রীকরা অকক সাকা মন্ত্রীকরা তাইব সাকা সাফসুত্রা তংথানী স্যানিটাইজনী সেবুরক বেলাই নাংকুমানি গান পজাতই সামু টাঙ্গি দো আউলিন সাবসুদাতাই নাইথকাই তনি থানী বরং বেলায় নাকুমানী পজাত দো আর কবি বিশিং ককনারখা আগরতলা পুর নাইক্রাইনী মেয়র এবার এমএলএ দীপক মজুমদার আউলি হামক্রাই নাইকুনি তাংফাং মিলিন্দ রামটেকে আকসং হাস্তে হাপাং লুকু বিলাইমুং সেপন ফানক্রাকাই কতাল খাইন নাহারে সাকথারী সামু টাঙ্গি দো হিনে সাকা চাথাই মন্ত্রী সুশান্ত চৌধুরী তিনি তাংড কত্র চাথাইনাই ককলাম সালাইমা পান্ডব অকং সাকা ককলাম সালাইমাও লুকু বিলি খাইমুং সেপনতে ক্রাক স্রাই স্রাইতে লুকু হামক্রে রুকজাক খাইতি সান ফান বক্সিন জাকা চাথাই মন্ত্রী সালবুরুমনি নাংমা মানে খাতি তনিনা তাই সেবরিমা সেপন কাহাম খাইনা নাংমানি সাক থানা বাকে টাং ফাংরং দাগিকা হাস্তানি মাল মাতা বাবাইও খুরচাজাকাই থাই হামক্রাই হংখা তাই নুইসাই নুইচিবা নুইচি ডক রং বিশু কাহাম মানমারিমুনি মানখা রাও চকু চিচার হিনী সাকা মাল মাতা হামক্রাই মন্ত্রী সুদাংশু দাস তিনি আগরতলাও নাইখুনি হাবানগ নুইসাই নুইচি ডক নুইচিছিনি রং বিশিনি হাস্তে বেরমনি ককলাম সালাইমে পানো ব কক সাকা বটাইব সাকা থাই বিশি কিচাও হাস্তেও আ এরিমাও ব হামক্রাইমা নুকজাকা অ কাহাম মানমারিমুনি উকলগ প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার কতর বাদজা টঙ্গ হিনে বখুর চাকা আকাশবাণী আগরতলা কেন্দ্র নেও ককতমা খাই টংবায়ু আকাশবাণীর ককতমনা আপডেট মানা বাকে লগ ইন খাইডি www.newsonair.com নিউজ অন এয়ার এপ তাই টুইটার বাই ফেসবুক প্লেটফর্ম এয়ার নিউজ এলাটস ইউটিউব নাইডি নিউজ অন এয়ার অফিসিয়াল আপনার কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্র ককতমা আপডেট মানাখাই টুইটার আবার এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এয়ার নিউজ আগরতলা তাই ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলাও নাইনা নাগানে তিনি সিমি চেঙ্গজাগান আসামে কামাখ্যা মান্ডব নখা সালবরী আম্বুবাচি তের ত্রিপুরাও আম্বুবাচি তেরও মানজাগো হাস্তিনী হিন্দু দংথারনা চাজাই বেড়ে রক আপনার গে আগরতলা লক্ষ্মী নারায়ণ বারী উমা মহেশ্বর কালী বারী নখবই জুদা জুদা মান্ডব টংথার চাজনাই রক কথমা নুকজাগো আপনার গে বাণিকব সংসারজাগো তাং নাইখুনি মন্ত্রী টিঙ্কু রায় তিনি তাংন কতনি সেবুক এমপ্লয়িজ স্টেট ইন্সুরেন্স কর্পোরেশন এবার ESIC নি ফিল্টাম রিজনাল বুথনি ককলাম পান্ডব আচুকফাংখা অ ককলাম পান্ডব ESIC নি সেপসাপ মানথকমা বাংরিনা তাই হামক্রাই গান তাং বুতাংরকন সামুও চারিনা বাকে শুক্রবী ককলাম সালাইজাকা বসান জুলাই তালে সাল নুচি নুয় খয়েরপুরনি চিব্রি মতাই মান্ডব শ্রী সিটিনি খাটচি মতাই চেঙ্গানা খাটচি মতাই তাই বানিকনি তিয়ার অংমানতে তিনি সালতাং জেলানি জেলা নাইকল ফাংনি তাংনগ ককলাম পান্ডা কাইসংখা আরও আচুক পাংখা এমএলএ রতন চক্রবর্তী পান্ডব সালতাং জিলা পরিষদনি পজা মানজাক কাজকু বিশ্বজিৎ শিল্প মানজাক্কা থাইমানী ককটমা বিশি নুইসাই নুইচি ডক ফুটবল হায়ুং কাপনি পাইথাক থমুঙ্গ মিশর গোল থাম সাবাই নিউজিল্যান্ডর মেচেনখা আলজিয়ান কেবেঙ্গই কপলাই ইংমাউল তিনি বারো থাকতনি জরা হট দামচি সতী থামচিও গ্রুপ জেও আর্জেন্টিনা বা অস্ট্রিয়া থানে আবন উল গ্রুপ আয় থমুং কাইনগান হরনি দাম নই সতী থামচিও ফ্রান্স বাই ইরাক তাই খনা ফং আচ্রি চিরি দামবা সতী থামচিও নরওয়ে বাই সেনেগাল থাইনা ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন নাইকলজা অরণ থার্ড ডিভিশন লীগ ফুটবল বাতাই মুঙ্গ তিনি থমুং কাইনিংখা উমাকান্ত মিনি স্টেডিয়াম পৈলা থমুঙ্গ ভারত রত্ন সঙ্গ গোল কাইবা বাই সিমনা তমাগারি ফুটবল ক্লাবন মেচেনখা আবনি উল অ থংখলাও
ইকফাই ফুটবল ক্লাব গোল কাইনি বাই স্বামী বিবেকানন্দ ক্লাব।

no mezenka. Buskan dam nichibra hasten jota hankora perankog, kabanka wati wawan and nobato benaka hoja clerica. Canas halni tumari, chako, tamchitam, degrees Celsius, tai kamon nichibri degrees Celsius ganagino, tongana. Dinis halni tumari chako, tamchini dosmi, bri degrees Celsius, kamo, nichiba dosmi, badigri Celsius. Paitiko koktoma, bubagro, tai shapuru. Rastrobokrok, kana korok, dokchibano. পদ্মবিভূষণ পদ্মভূষণ তাই পদ্মশ্রী সকার ইয়াফারনা মন্ত্রী বক্রক থাংনাই বিশিষ্টনীয় সলাই মংরক বেবাগ লোকরঙে পৈতন তাই বক্রাক খলাইনেও কথর চাছর মুংখা মন্ত্রী অকরা সাকা লোক হামক্রাই গনাং টংসনাই টংতে বেবাগ বরমুনসিন বরম মানথানিব সরাই সরাইকে টংনা নাঙ্গনা ককতমা তিনি বাগে অরণ পাইখা উলনি ককতমা আওয়াই ইংগনা খনা পুংতাম চিন ছতি বৃষিও

0: नों सैदेमान फेकजाक बरकनो सिरदुक्तै उया सिरिमानि बिसिंतै एच आई वी मानजाकनि कातिरै मानो ते काहाम करंखे तंगै मानो
1: काहामखे सैमाननि बागै टोल फ्री नंबर 1097 अफ करंदि
2: আপনি কি জানেন শিরাপথে নেশাগ্রস্ত ব্যক্তিকে ওএসটি পরিষেবার মাধ্যমে এইচআইভি ঝুঁকিমুক্ত স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব
3: বিস্তারিত জানতে 1097 টোল ফ্রি নম্বরে ফোন করুন
2: জীবনকে ভালোবেসে এইডস প্রতিরোধ করুন

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হল, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, জনস্বাস্থ্য, পরিবেশগত স্থায়িত্ব এবং সামগ্রিক মানবিক মর্যাদার ক্ষেত্রে পরিচ্ছন্নতা অপরিহার্য। খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেছেন, রাজ্য সরকার গণবণ্টন ব্যবস্থাকে আধুনিকীকরণের লক্ষ্যে আন্তরিকভাবে কাজ করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সরকার গত ১২ বছরে দেশের লক্ষ লক্ষ নাগরিকের জীবনকে নিরাপদ ও মর্যাদাপূর্ণ করে তুলেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল দ্বিতীয় দফায় মোট ৬৫ জন বিশিষ্ট ব্যক্তিকে পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী পুরস্কার প্রদান করবেন। দ্বিতীয় ম্যাচ জিতে নকআউট নিশ্চিত করার লক্ষ্যে আজ মাঠে নামছে আর্জেন্টিনা। এবারে বিস্তারিত সংবাদ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, জনস্বাস্থ্য, পরিবেশগত স্থায়িত্ব এবং সামগ্রিক মানবিক মর্যাদার ক্ষেত্রে পরিচ্ছন্নতা অপরিহার্য। আজ আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা ২০২৬ অন্তর্গত বিভিন্ন নির্বাচিত জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠন এবং ক্লাবগুলির ভূমিকা শীর্ষক একদিনের কর্মশালার উদ্বোধন করে তিনি এই কথা বলেন। তিনি বলেন, সমাজে স্বচ্ছতার প্রকৃত বাস্তবায়নের জন্য প্রত্যেক নাগরিককে সচেতন হতে হবে। এটি রোগ ব্যাধির বিস্তার রোধ করে, স্বাস্থ্যসেবা সংক্রান্ত ব্যয় কমিয়ে অর্থনৈতিক উৎপাদনশীলতা বৃদ্ধি করে এবং উন্নত জীবনযাত্রার মান নিশ্চিত করতে সহায়তা করে। মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্য সরকার আধুনিক ও বৈজ্ঞানিক বর্জ্য ব্যবস্থাপনাকে অগ্রাধিকার দিয়েছে এবং এই ক্ষেত্রে বর্জ্য পৃথকীকরণ, প্লাস্টিক দূষণ হ্রাস এবং শহরাঞ্চলের পরিচ্ছন্নতার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে। তিনি নাগরিকদের পরিচ্ছন্নতাকে অগ্রাধিকার দিতে এবং একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার কমাতে আহ্বান জানান। তিনি বলেন, সারা বছর পরিচ্ছন্নতা বজায় রাখার ক্ষেত্রে পরিচ্ছন্নতা ও স্যানিটেশন কর্মীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি বলেন, শহরকে পরিচ্ছন্ন ও নান্দনিকভাবে সুন্দর রাখার ক্ষেত্রে স্যানিটেশন কর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বক্তব্য রাখেন পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, নগর উন্নয়ন দপ্তরের সচিব মিলিন্দ রামটেকে প্রমুখ। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আজ গোমতী জেলার বিভিন্ন শিক্ষা ও শিশু কল্যাণমূলক প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করেন। কাঁকড়াবন ব্লকের আমতলির আলোর দিশারি শিশু নিকেতন এবং মাতাবাড়ি ব্লকে খিলপাড়ায় বালক শিশু নিকেতনের শিশুদের সঙ্গে মত বিনিময় করেন। শিশুদের আগামী দিনের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কেও তিনি খোঁজ খবর নেন। রাজ্যপাল আমতলি আলোর দিশারি শিশু নিকেতনে একটি স্মার্ট ক্লাস কক্ষের জন্য ৫০,০০০ টাকা আর্থিক অনুদান দেওয়ার কথা ঘোষণা করেন। তিনি টেপানিয়া ব্লকের পিএম শ্রী টেপানিয়া কলোনি হাইস্কুলে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। আগামী ২২ জুলাই থেকে খয়েরপুরের চতুর্দশ দেবতা মন্দিরে ঐতিহ্যবাহী খার্চি পূজা শুরু হবে। খার্চি পূজা ও মেলার প্রস্তুতি নিয়ে আজ পশ্চিম জেলার জেলাশাসকের কার্যালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। পৌরোহিত্য করেন বিধায়ক রতন চক্রবর্তী। বৈঠকে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ আগামীকাল নয়াদিল্লিতে ন্যাশনাল এগ্রিকালচারাল কো

কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশন অব ইন্ডিয়া বা নাফেডের নিলাম পোর্টাল চালু করবেন। নিলাম প্রক্রিয়ায় স্বচ্ছতা, কার্যকারিতা এবং পরিচালনাগত সুবিধা জোরদার করার লক্ষ্যে এই পোর্টালটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী নাফেডের বেশ কিছু গুরুত্বপূর্ণ ডিজিটাল এবং কৃষক কেন্দ্রিক উদ্যোগেরও উদ্বোধন করবেন। এগুলির মধ্যে রয়েছে কৃষকদের সন্তানদের জন্য নাফেড কল্যাণ বৃত্তি, ডাল ও তৈলবীজের মজুদ ব্যবস্থাপনার জন্য দৃষ্টি পোর্টাল এবং শিল্প উদ্যোগ পরিকল্পনা শক্তিশালী করার জন্য এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং পোর্টাল। খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেছেন, রাজ্য সরকার গণবণ্টন ব্যবস্থাকে শক্তিশালী ও আধুনিকীকরণের লক্ষ্যে আন্তরিকভাবে কাজ করছে। আজ সচিবালয়ে খাদ্য দপ্তরের এক পর্যালোচনা বৈঠকে তিনি এই কথা বলেন। বৈঠকে গণবণ্টন ব্যবস্থাকে আরও শক্তিশালী, স্বচ্ছ এবং জনকেন্দ্রিক করে তোলার উপর গুরুত্ব আরোপ করা হয়। খাদ্যমন্ত্রী নিত্য প্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত মজুত রাখতে এবং সরবরাহ ব্যবস্থা সুসংহত করতে সক্রিয় পদক্ষেপ গ্রহণের জন্য আধিকারিকদের নির্দেশ দেন। প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস বলেছেন, রাজ্যে প্রাণী সম্পদের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং 2025-26 অর্থ বছরে সাফল্যের হার দাঁড়িয়েছে 98%। আজ আগরতলায় দপ্তরের প্রধান কার্যালয়ে 2026-27 অর্থ বছরের রাজ্যভিত্তিক পর্যালোচনা বৈঠকে তিনি এই কথা জানান। তিনি জানান, গত কয়েক বছরে রাজ্যে মৎস্য উৎপাদন ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে, তবে চাহিদা বৃদ্ধির কারণে এখনও সম্পূর্ণ যোগাযোগ বা যোগান সম্ভব হচ্ছে না। এই সাফল্যের পেছনে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার বড় ভূমিকা রয়েছে বলে তিনি উল্লেখ করেন। ক্ষেত মাচাও অভিযানের অঙ্গ হিসেবে আজ দক্ষিণ জেলার ভারতচন্দ্রনগর ব্লকের চিত্তামারা কৃষি সেক্টর অফিস এবং পশ্চিম পাইখোলা পঞ্চায়েত হলে কৃষকদের নিয়ে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। সভায় দক্ষিণ জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিশেষজ্ঞ নেহা কুমারী মণ্ডল সুস্থায়ী কৃষি পদ্ধতির প্রসার, মাটির স্বাস্থ্য এবং পরিবেশ বান্ধব কৃষি প্রযুক্তি সম্পর্কে কৃষকদের সচেতন করেন। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ এলার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সরকার গত 12 বছরে জনকল্যাণমূলক প্রকল্পগুলির মধ্যে দেশের লক্ষ লক্ষ নাগরিকের জীবনকে আরও সুবিধাজনক, নিরাপদ এবং মর্যাদাপূর্ণ করে তুলেছে। প্রশাসনের প্রতি জনগণের আস্থা জোরদার হয়েছে। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েলের লেখা একটি প্রবন্ধ সামাজিক মাধ্যমে শেয়ার করে প্রধানমন্ত্রী আজ এই কথা বলেন। শ্রী গোয়েলের লেখা প্রবন্ধটিতে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের 12 বছরের শাসনে সুশাসন, কল্যাণ এবং দরিদ্রদের জীবনে ইতিবাচক পরিবর্তনের যাত্রাপথ তুলে ধরা হয়েছে। গুয়াহাটির নীলাচল পাহাড়ে অবস্থিত বিখ্যাত শক্তিপীঠ কামাখ্যা মন্দিরে আজ থেকে শুরু হচ্ছে 4 দিনব্যাপী অম্বুবাচী উৎসব। ইতিমধ্যে কামাখ্যা মন্দিরে দেশ বিদেশের লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম হয়েছে। রাজ্যীয় অম্বুবাচী উৎসবে সামিল হচ্ছেন রাজ্যের হিন্দু ধর্মাবলম্বী মহিলারা। এ উপলক্ষে আগরতলার লক্ষ্মীনারায়ণ বাড়ি, উমা মহেশ্বর কালীবাড়ি সহ বিভিন্ন মন্দিরে প্রচুর পুণ্যার্থীর সমাগম হয়, মেলারও আয়োজন করা হয়েছে। শ্রমমন্ত্রী টিঙ্কু রায় আজ সচিবালয়ে কর্মচারী এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন বা ইএসআইসির তৃতীয় আঞ্চলিক বোর্ডের বৈঠকে পৌরোহিত্য করেন। তিনি শ্রমজীবী জনগণের সামাজিক সুরক্ষা এবং কল্যাণমূলক কর্মসূচির উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, শ্রমিকদের অধিকার ও জীবিকার সুরক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। বৈঠকে ইএসআইসি পরিষেবার আওতায় বৃদ্ধি এবং কল্যাণমূলক প্রকল্পগুলির বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সোনামুড়া থানার পুলিশ হারিয়ে যাওয়া 23টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিয়েছে। সিপাহীজলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাজীব সূত্রধর জানান, কেন্দ্রীয় সরকারের সেন্ট্রাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার বা সিইআইআর পোর্টালের সহায়তায় গত 1 মাসে মোবাইলগুলো উদ্ধার করা হয়েছে। আগরতলায় মহাত্মা গান্ধী মেমোরিয়াল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে আজ ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়। সাংসদ রাজীব ভট্টাচার্য নবম শ্রেণীতে পাঠরত 24 জন ছাত্রীর হাতে বাইসাইকেল তুলে দেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল দ্বিতীয় দফায় মোট 65 জন বিশিষ্ট ব্যক্তিকে পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী পুরস্কার প্রদান করবেন। এর আগে গত মাসে 66 জন বিশিষ্ট ব্যক্তিকে পদ্ম পুরস্কার প্রদান করা হয়েছিল। ককবরুক সাহিত্য ও শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ত্রিপুরা থেকে পদ্মশ্রী পাচ্ছেন নরেশ চন্দ্র দেববর্মা। 2026 ফুটবল বিশ্বকাপের সর্বশেষ ম্যাচে মিশর 3-1 গোলে হারিয়েছে নিউজিল্যান্ডকে। আলজেরিয়ার বিরুদ্ধে দুরন্ত জয়ের পর আজ ভারতীয় সময়

রাত 10:30টায় গ্রুপ জেতে আর্জেন্টিনা মুখোমুখি হবে অস্ট্রিয়ার। এরপর গ্রুপ আই এর দুটি ম্যাচ রয়েছে। রাত 2:30টায় ফ্রান্স খেলবে ইরাকের বিরুদ্ধে এবং আগামীকাল ভোর 5:30টায় নরওয়ের প্রতিপক্ষ সেনেগাল। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতায় আজ দুটি খেলা হয়। উমাকান্ত মিনি স্টেডিয়ামে প্রথম খেলায় ভারতরত্ন সংঘ 5-0 গোলে শিমনা তমাকারী ফুটবল ক্লাবকে পরাজিত করে। পরে একই মাঠে ইকফাই ফুটবল ক্লাব 2-0 গোলে স্বামী বিবেকানন্দ ক্লাবকে হারিয়ে দেয়। আগামী 24 ঘণ্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.5 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, জনস্বাস্থ্য, পরিবেশগত স্থায়িত্ব এবং সামগ্রিক মানবিক মর্যাদার ক্ষেত্রে পরিচ্ছন্নতা অপরিহার্য। খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেছেন, রাজ্য সরকার গণবণ্টন ব্যবস্থাকে আধুনিকীকরণের লক্ষ্যে আন্তরিকভাবে কাজ করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সরকার গত 12 বছরে দেশের লক্ষ লক্ষ নাগরিকের জীবনকে নিরাপদ ও মর্যাদাপূর্ণ করে তুলেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল দ্বিতীয় দফায় মোট 65 জন বিশিষ্ট ব্যক্তিকে পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী পুরস্কার প্রদান করবেন। দ্বিতীয় ম্যাচ জিতে নক আউট নিশ্চিত করার লক্ষ্যে আজ মাঠে নামছে আর্জেন্টিনা। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:45।

0: আকাশবাণী আগরতলা।
1: আপনি কি জানেন শিরাপথে নেশাগ্রস্ত ব্যক্তিকে ওএসটি পরিষেবার মাধ্যমে এইচআইভি ঝুঁকিমুক্ত স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব?
2: বিস্তারিত জানতে 1097 টোল ফ্রি নম্বরে ফোন করুন।
1: জীবনকে ভালোবেসে এইডস প্রতিরোধ করুন।
3: আকাশবাণী আগরতলা শুরু হচ্ছে সংবাদ বিভাগের সাপ্তাহিক প্রযোজনা সংবাদ বিচিত্রা। আজকের সংবাদ বিচিত্রায় রয়েছে রাজ্যেও দ্বাদশ আন্তর্জাতিক যোগা দিবস পালিত এবং আগামী জুলাই মাসে বছর বাঁচাও পরীক্ষা। দ্বাদশ আন্তর্জাতিক যোগা দিবস রাজ্যেও নানা কর্মসূচির মধ্য দিয়ে রবিবার পালিত হয়। রাজ্যস্তরের মূল অনুষ্ঠানটি হয় রাজধানীর হাঁপানিয়ার আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে। মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা অনুষ্ঠানের উদ্বোধন করে যোগা দিবস পালনের ইতিহাস তুলে ধরেন।
4: আমরা সবাই জানি যে 2015 সাল থেকে সারা বিশ্বে 21 জুন দিনটিকে আন্তর্জাতিক যোগা দিবস হিসেবে পালন করা হয়। এবার আমাদের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিও পশ্চিমবাংলায় তথা কলকাতায় উনি যোগা দিবস পালন করছেন। যোগা যদি আমরা বলি, যোগা মানে যোগ, এখানে বিয়োগের কোনো স্থান নেই। নিজেকে চেনা, নিজেকে জানা, এবং এটা শুধু আজকে বা কালকে এরকম না, এটা বহু যুগ ধরে আমাদের ভারতবর্ষে হয়ে আসছে। আমরা প্রাচীনকাল থেকে আমরা দেখেছি ভারতবর্ষের যারা আমাদের মুনি ঋষিরা দিনের পর দিন এই যোগাসন করে এসছে। আমরা এটাকে বুঝতেও পারিনি যে যোগার মাধ্যমে আমরা এত কিছু এখানে আমরা পেতে পারি। যেটা আমি বললাম যে যোগ, সেটা আজকালকার যারা ছেলে মেয়েরা আছেন তাদের আমার মনে হয় বোঝা প্রয়োজন।
3: আন্তর্জাতিক যোগা দিবস পালনের বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী বলেন,
4: ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলিতে উনি এই 21 জুন দিনটিকে আন্তর্জাতিক যোগা দিবস হিসাবে উনি প্রস্তাব করেন, এবং সেটা প্রথম প্রস্তাবের পাশাপাশি সাথে সাথেই

0: সেটা পাশ হয়ে যায়। সেখানে প্রায় 177টি দেশ এই প্রস্তাবে সহমত পোষণ করেন এবং ভোটাভুটি ছাড়াই এটা কিন্তু পাশ হয়ে যায়। এটাও কিন্তু একটা রেকর্ড বলা যায়। এবং আমরা জানি বা এখানে অনেকেই হয়তো এই বিষয়টা জানেন যে পৃথিবীর উত্তর গোলার্ধে আজকের যে দিনটি 21শে জুন সবচেয়ে বড় দিন এবং তাকে কর্কট সংক্রান্তি বা সামার সলস্টিক্স বলা হয় এবং এর যে সূর্যালোক সেটা আধ্যাত্মিক এবং প্রাকৃতিক তার গুরুত্ব রয়েছে এবং সেই কারণেই মাননীয় প্রধানমন্ত্রীজি 21শে জুন এই দিনটিকে বেছে নিয়েছেন। আর এটা শুধু ভারতবর্ষের না, সারা পৃথিবীর জন্য সবাই করা উচিত।
1: ভারতের আধ্যাত্মিক চেতনার প্রসঙ্গ টেনে তিনি বলেন,
0: ভারতবর্ষের আধ্যাত্মিক যে চেতনা সেটা মানুষের কাছে বোঝানোর চেষ্টা করছেন এবং তার যে প্রচার এবং প্রসার এবং সেটা কিন্তু শুধু ভারতবর্ষের জন্য না, সমস্ত মানুষের জন্যই উনি এই কাজটা করছেন। আমাদের প্রায়ই আমরা কাজের পরে অবসাদ ফিল করি, কিন্তু যেমন হয় প্রচুর কাজ করি, কিন্তু এই যোগার মাধ্যমে অবসাদও দূর হয় এবং কাজ করার যে অনুপ্রেরণা, কর্মক্ষমতা সেটাও কিন্তু বাড়ে, শরীর ও মনও সুস্থ থাকে। আমরা শুধু তাই নয়, এরকমও দেখা গেছে যে মারণ ব্যাধি যেসব রোগগুলো তার থেকেও আমরা কিন্তু এই নিজেদেরকে রক্ষা করতে পারি।
1: রোগ প্রতিরোধে যোগাসনের ভূমিকা নিয়ে যুব সমাজের প্রতি এক আহ্বানে মুখ্যমন্ত্রী বলেন,
0: যোগ যারা নিয়মিত করেন তাদের মধ্যে রোগ কিন্তু আক্রান্ত হওয়ার সুবিধাটা কম। কাজে যেখানে এই ধরনের এত সুবিধা রয়েছে আমরা কেন যোগ করব না? তো আমি বলবো, আজকাল যারা ছেলে মেয়েরা আছেন বেশিরভাগই আজকাল মোবাইলেই বেশি ধ্যান থাকে, তো যোগা ধ্যান করলে মনে হয় বেশি ভালো হবে। সবাইকে আমি আবেদন রাখবো নিয়মিতভাবে এর জন্য যোগটা করে, কারণ সময় চলে গেলে অনেক সময় পরবর্তী সময় ইচ্ছে থাকলেও কিন্তু নিজের শরীরকে আর সেই জায়গায় যোগের মাধ্যমে নিজেকে ফিট রাখা সেটা কিন্তু সম্ভব হয়। এবং এই যোগ যদি আমরা নিয়মিত করি ব্লাড সার্কুলেশনও বেশি বাড়ে এবং যখনই ব্লাড সার্কুলেশন বাড়ে সেখানেই কিন্তু আমাদের বুদ্ধিমত্তারও ব্রেনেও ব্লাড সাপ্লাই বাড়ে। আমাদের সেখানে ব্লাড যখন যায় তো যা যা উপাদানের প্রয়োজন ব্রেনকে উর্বর করার জন্য সেটা হয়, শরীরের পেশিগুলোও কিন্তু অনেক নমনীয় হয়। মাস্কুলিন যোগার অর্থই নয় যে ব্যায়াম করা, শরীরকে মাস্কুলিন করা, যোগার মাধ্যমে আমাদের অনেক উপকার আছে। যেমন বিশেষ করে অর্থোপেডিক্যালি আমাদের খুব প্রয়োজন, এতে করে প্রতিরোধ ক্ষমতাও কিন্তু অনেক বেশি বৃদ্ধি পায়।
1: অনুষ্ঠানে অংশ নিয়ে ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় বলেন,
2: আমরা আমাদের রাজ্যে আজকের দিনে আমরা রাজ্যস্তরীয় এখানে অনুষ্ঠান করছি, পাশাপাশি আমরা প্রত্যেকটা সাব ডিভিশনে প্রত্যেকটা ব্লকে আমাদের সরকারিভাবে আয়োজন করা হয়েছে। এছাড়াও শত শত জায়গায় বিভিন্ন যারা সামাজিক সংস্থা রয়েছেন তারা আয়োজন করেছেন এবং সারা রাজ্যে যদি আমরা দেখি এই যোগাটা শুধুমাত্র একটা সময় আমরা যেভাবে বলতাম মন এবং শরীর ভালো রাখা এই যোগার মাধ্যমে, আজকের দিনে কিন্তু আমরা আমাদের রাজ্যে যারা এখানে উপস্থিত হয়েছেন সকলকে আমার বলতে খুশি হচ্ছে যে যোগাটা আমরা আমাদের রাজ্যে বিশেষ করে আমাদের ছেলেমেয়েদের, আমরা যারা এই নতুন প্রজন্মের ছাত্রছাত্রী তাদের মধ্যে এটার আমরা সারা দেশের সঙ্গে যদি তুলনা করি অনেক বেশি আমরা এগিয়ে আছি, একটা দৃষ্টিনন্দন জায়গায় আমাদের স্থান রয়েছে।
1: বিশালগড়ে দক্ষিণেশ্বরী কালী মন্দিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। দেশে আস্তিকের পরিবেশ নিয়ে তিনি বলেন,
3: ভারতবর্ষের মধ্যে এই যে একটা যেটা আমি বললাম যে আস্তিকের পরিবেশ কিন্তু এখন তৈরি হয়েছে। আমরা আজকে জানি যে মাননীয় প্রধানমন্ত্রী জি কি বলছেন যে বিকাশ বি অর বিরাসত বি, অর্থাৎ উন্নয়ন পাশাপাশি ঐতিহ্য এই দুটো একসাথে আমাদের চলতে হবে। আজকে আমরা শুধু মুখে উনি বলেননি, কাজের মাধ্যমে সেটা আমরা দেখতে পেয়েছি। রাম মন্দিরের কথা যদি বলি, আমরা অযোধ্যাতে আপনারা জানেন যে 500 বছর ধরে এই রামলালা একটা টেন্টের মধ্যে ছিল, সেখান থেকে কত লোক এই রাম মন্দির তৈরি করার জন্য তার যে জায়গা ছিল সেই জায়গায় তাকে নিয়ে যাওয়ার জন্য কত আন্দোলন হয়েছে আপনারা সবাই জানেন।

0: আগামী জুলাই মাসে বছর বাঁচাও পরীক্ষা হবে। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ডক্টর ধনঞ্জয় গণচৌধুরী এ বিষয়ে বিস্তারিত তুলে ধরে জানান,
1: বছর বাঁচাও মানে আগেকার সময়তে যেটা বলতাম আমরা কম্পার্টমেন্টাল পরীক্ষা, সে বছর বাঁচাও পরীক্ষার শুরু হবে জুলাই মাসের 6 তারিখ, শেষ হয়ে যাবে 14ই জুলাই। তারপর পরীক্ষা শেষ হয়ে গেলে সেটা পরবর্তী সময়তে জানিয়ে দেওয়া হবে কবে বছর বাঁচাওয়ের রেজাল্ট আউট হবে। বছর বাঁচাওয়ের রেজাল্ট আউট মানে 2026-এর পরীক্ষার এক্সামিনেশন প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। বছর বাঁচাও পরীক্ষা এবার আমাদের যে হবে আগামী 6 তারিখ শুরু হবে, সারা ত্রিপুরায় মোট 26টা সেন্টার আছে, 26 সেন্টার্স। এর মধ্যে ধলাই জেলাতে হবে 6টা সেন্টার, গোমতিতে হবে 2টো সেন্টার, নর্থে হবে 4টে সেন্টারের পরীক্ষা, সিপাহীজলায় হবে 2 সেন্টার্স 2টো সেন্টার, সাউথে হবে 3টে সেন্টারের পরীক্ষা, ঊনকোটিতে হবে 2 সেন্টার, আর ওয়েস্টে হবে 5টা সেন্টারের পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষা শুরু হবে 6 তারিখ থেকে, 10-এ শেষ হবে, আর দ্বাদশের পরীক্ষা জুলাই 6 তারিখ শুরু হয়ে 14-ই শেষ হয়ে যাবে।
0: সংবাদ বিচিত্রা এখানেই শেষ হলো। সম্পাদনা আদিত্য দত্ত, গ্রন্থনা ও প্রস্তুতি সহায়তায় সরজু চক্রবর্তী।

আকাশবাণী আগরতলা। এখন শুনবেন হিন্দি ছায়াছবির গান। প্রথম গানটি শুনুন নাম ছবি থেকে, লতা মঙ্গেশকরের কণ্ঠে এই গানটি।

গানটি শুনলেন কর্মা ছবি থেকে দিলীপ কুমার, মোহাম্মদ আজিজ এবং কবিতা কৃষ্ণমূর্তির কণ্ঠে। এবারের গানটি শুনুন নাম ছবি থেকে, কবিতা কৃষ্ণমূর্তির কণ্ঠে।

এতক্ষণ বিভিন্ন ছায়াছবির হিন্দি গান শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে, আকাশবাণী আগরতলা। এখন শুনবেন আধুনিক গান, শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়।

0: রবীন্দ্রসঙ্গীত শুনছেন দেবাশিস এন্দোর কণ্ঠে। এবারে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি।
1: আপ সব ইয়ে বক্স দেখ রে হো? ইস বক্স মে আপ সব কে লিয়ে কুছ এনভেলপস হ্যায়। আপ সব ইয়াহাঁ আও অর ইয়ে এনভেলপস লে লো।
2: ম্যাম, মেরে ওয়ালে মে তো এইচআইভি সে রিলেটেড অলগ অলগ মেসেজেস হ্যায় অর ইসমে লিখা হ্যায় কি অসুরক্ষিত যৌন সম্বন্ধ সে এইচআইভি হো সকতা হ্যায়।
3: মেরে ওয়ালে মে নিডলিয়া ইনজেকশন শেয়ার করনে সে এইচআইভি ফেলনে কি বাত লিখি হ্যায়
4: অর ইসমে লিখা হ্যায় কি সংক্রমিত রক্ত অর রক্ত উৎপাদন সে এইচআইভি হো সকতা হ্যায়।
5: মাল্টিপল পার্টনারস মতলব এইচআইভি কা জাদা রিস্ক।
1: হাম আপনি জিন্দেগি মে আচ্ছা বুরা সব জানতে হ্যায় লেকিন ফির ভি কুছ বাতে ইগনোর কর দেতে হ্যায়। তো মেনে সোচা जाते जाते याद दिला जाओ ताकि पूरी जिंदगी इग्नोर नहीं याद रखोगे।
6: HIV AIDS से संबंधित अधिक जानकारी के लिए नजदीकी सरकारी अस्पताल के ICTC में संपर्क करें या नेशनल टोल फ्री AIDS हेल्पलाइन 1097 पर कॉल करें। नैको स्वास्थ्य एवं परिवार कल्याण मंत्रालय द्वारा जनहित में जारी।
0: फिर आसलम विज्ञापन बिरतिर पर।

0: দপ্তর ত্রিপুরা সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
1: বর্তমানে এইডস এর কোনো প্রতিরোধক টিকা নেই, সচেতনতাই এইডস প্রতিরোধের প্রধান উপায়।
0: নিরাপদ যৌন সংস্পর্শ, কন্ডোম ব্যবহার সুনিশ্চিত করা,
1: রক্তদান বা গ্রহণের সময় নতুন সিরিঞ্জ ব্যবহার করা,
0: একই সিরিঞ্জে ড্রাগ নেওয়া ও শরীরের উল্কি আঁকা থেকে সতর্ক থাকা,
1: অন্তঃসত্ত্বা মহিলার সন্তান ধারণের ক্ষেত্রে বিশেষ বিশেষ সময়ে বিশেষ ধরনের চিকিৎসা ও ব্যবস্থা গ্রহণ করা,
2: জীবনকে ভালোবেসে এইডস প্রতিরোধ করুন।
3: আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে অনুষ্ঠান ক্রীড়া প্রসঙ্গ।

আপনাদের অনেক অনেক প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে স্পোর্টস ম্যাগাজিন। শ্রোতা বন্ধুরা, আজকে প্রথম পর্বে শুনবেন খেলাধুলার সংবাদ, পাঠিয়েছেন দেবব্রত চক্রবর্তী। তারপরেই শুনবেন বিশ্বকাপ নিয়ে রাজ্যের প্রাক্তন ফুটবলার দীপঙ্কর দাসের সঙ্গে সাক্ষাৎকার ভিত্তিক একটি অনুষ্ঠান। তাহলে প্রথমেই শুনুন দেবব্রত চক্রবর্তীর পাঠানো খেলাধুলার সংবাদ। উমাকান্ত মিনি স্টেডিয়ামে চলছে তৃতীয় ডিভিশন লীগ ফুটবল। ইতিমধ্যেই ইউবিএসটি উমাকান্ত কোচিং সেন্টার, ইকফাই ইউথ ক্লাব সহ একাধিক দল নজর কেড়েছে। সিমনা, তমাকারি এফসি, স্বামী বিবেকানন্দ ও ভারতরত্ন সংঘ এগিয়ে চলেছে। অন্যদিকে পান্তো স্পোর্টিং ক্লাব ও সুপার লীগের দৌড়ে শক্ত অবস্থানে। জম্পুই জেলা প্রেস সেন্টার নিজেদের পারফরমেন্সে সমর্থকদের আশাবাদী করে তুলেছে। অন্যদিকে সবুজ সংঘ এখনও জয়ের ধারায় ফিরতে পারেনি। পয়লা জুলাই পর্যন্ত চলবে লীগ পর্যায়ের গুরুত্বপূর্ণ ম্যাচগুলো, তারপর অনুষ্ঠিত হবে বহু প্রতীক্ষিত সুপার লীগ পর্ব। দুটি গ্রুপ থেকে সেরা চারটি দল সুযোগ পাবে সুপার লীগে। তবে কোন চারটি দল শেষ পর্যন্ত যোগ্যতা অর্জন করবে তা এখনই বলা যাচ্ছে না। প্রতিটি ম্যাচের ফলাফল বদলে দিতে পারে সমীকরণ। এডিসির ফুটবলপ্রেমীদের প্রত্যাশিত সাফল্য কিন্তু এখনও পুরোপুরি দেখা যায়নি, তবে সুযোগ শেষ হয়ে যায়নি। সামনে রয়েছে ঘুরে দাঁড়ানোর বেশ কয়েকটি খেলা। সবচেয়ে বড় কথা, এবারের প্রতিযোগিতায় জনজাতি এলাকার বহু প্রতিভাবান ফুটবলার নতুন পরিচিতি পেয়েছে। রাজ্যভিত্তিক অনূর্ধ্ব ১৫ সাবজুনিয়র ওপেন দাবা প্রতিযোগিতায় ছেলেদের উন্মুক্ত বিভাগে শুরু থেকেই অসাধারণ পারফরমেন্স করে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে মেহেকদীপ গোপ। ৬ রাউন্ডের সবকটি ম্যাচ জিতে পূর্ণ ৬ পয়েন্ট সংগ্রহ করে শিরোপা নিশ্চিত করে সে। অন্যদিকে ৫ পয়েন্ট নিয়ে রানার্স আপ হয়েছে রহিল সাহা। ৫.৫ পয়েন্ট অর্জন করে তৃতীয় স্থান দখল করেছে কৌশল সরকার। সমান পয়েন্ট পেয়ে টাইব্রেকারে চতুর্থ স্থানে সন্তুষ্ট থাকতে হয়েছে অদ্বৈত মজুমদারকে। অন্যদিকে মেয়েদের বিভাগেও ছিল একতরফা আধিপত্য। WCM আরাধ্যা দাস ৬ রাউন্ডেই জয় তুলে নিয়ে পূর্ণ ৬ পয়েন্ট সংগ্রহ করে অপরাজিত চ্যাম্পিয়নের মুকুট ছিনিয়ে নিয়েছে। ৪.৫ পয়েন্ট নিয়ে রানার্স আপ হয়েছে অঙ্কিতা সরকার। সমান পয়েন্ট সংগ্রহ করে টাইব্রেকারের ভিত্তিতে তৃতীয় স্থান দখল করেছে তৃষিকা কুমারাপু। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী তরুণ দাবাড়ুদের লড়াই, আত্মবিশ্বাস ও কৌশলী চাল ভবিষ্যতের জন্যে উজ্জ্বল বার্তার সংকেত দিয়েছে। রাজ্য ফুটবলের উন্নয়নে একগুচ্ছ উদ্যোগ নিয়েছে TFA লাইফ মেম্বার্স ফোরাম। ত্রিপুরার ফুটবল উন্নয়নে গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে TFA লাইফ মেম্বার্স ফোরাম। সংগঠনের বৈঠকে রাজ্যের ফুটবলকে আরও শক্তিশালী ও জনপ্রিয় করে তোলার লক্ষ্যে একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। TFA পরিচালিত পুরুষ ও মহিলা বিভাগের সব ফুটবল প্রতিযোগিতা এবং কাজল স্মৃতি ফুটবল টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতাকে নগদ ২৫,০০০ টাকা ও স্মারক প্রদানের ঘোষণা করা হয়েছে। তরুণ ফুটবলারদের উৎসাহ দিতেই এই উদ্যোগ। ঘরোয়া প্রতিযোগিতায় মানোন্নয়নে রেফারিদের দক্ষতা বৃদ্ধির জন্যও সহযোগিতার

সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের তৃণমূল স্তর থেকে নতুন প্রতিভা খুঁজে বের করে তাদের বিকাশে বিশেষ উদ্যোগ নেবে ফোরাম। ছেলে ও মেয়েদের জন্য পৃথক ফুটবল কোচিং সেন্টার চালুর পরিকল্পনা রয়েছে। এছাড়াও ফোরামের সদস্যদের নিয়ে একটি ফুটবল দল গঠন করা হবে, যারা রাজ্যজুড়ে প্রীতি ম্যাচ খেলবে, ফুটবলের প্রচার করবে। এছাড়া আগামী 2রা জুলাই আন্তর্জাতিক ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচে অংশ নেবে ফোরাম। এবারে দেশের মাঠে জাতীয় নির্বাচনের ট্রায়ালে বিতর্কিত ঘটনার পর ভিনেশ ফোগাটের পাঠানো জবাব খতিয়ে দেখছে WFI। ট্রায়ালে নিশোর বিরুদ্ধে ম্যাচ চলাকালীন রেফারির কয়েকটি সিদ্ধান্তকে কেন্দ্র করে তীব্র বিতর্কের সৃষ্টি হয়। অভিযোগ, গুরুত্বপূর্ণ সময়ে খেলা থামিয়ে ভিনেশকে অতিরিক্ত পয়েন্ট দেওয়া হয়েছিল, পরে ভিডিও রিভিউ নিয়ে বচসা মাথে। অন্যদিকে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে ট্রায়াল সাময়িকভাবে বন্ধ রাখতে হয়। ফেডারেশন স্পষ্ট করেছে, ভবিষ্যতে জাতীয় দলের নির্বাচন শুধুমাত্র পারফরমেন্স ও যোগ্যতার ভিত্তিতেই হবে, অতীতের সাফল্য বা তারকা খ্যাতির জন্যে কোনো বিশেষ সুবিধা দেওয়া হবে না। যদিও সম্প্রতি সুপ্রিম কোর্টের রায়ে ট্রায়ালে অংশগ্রহণের অনুমতি পেয়েছেন ভিনেশ, তবু ফেডারেশনের সঙ্গে তাঁর দ্বন্দ্ব কিন্তু এখনও কাটেনি। আগামী সেপ্টেম্বর অক্টোবরে জাপানের আইচি নাগোয়ায় অনুষ্ঠিত হতে চলা 20তম এশিয়ান গেমসকে সামনে রেখে ফের আলোচনায় এশিয়াডে বাংলার গৌরবময় ঐতিহ্যের কথা। ভারতের প্রথম এশিয়ান গেমস স্বর্ণপদকজয়ী ক্রীড়াবিদ ছিলেন হাওড়ার সাঁতারু শচীন নাগ। 1951 সালে দিল্লিতে অনুষ্ঠিত প্রথম এশিয়াডে তিনি 100 মিটার ফ্রিস্টাইলে সোনা জয় করে ইতিহাস করেছিলেন। একই আসরে ফুটবলে সোনাজয়ী ভারতীয় দলে বাংলার শৈলেন মান্না, সন্তোষ নন্দী, সুনীল চট্টোপাধ্যায় ও অভয় ঘোষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ওয়াটার পোলো দলে ছিলেন বাংলার গণেশ ঘোষ। সেই ঐতিহ্য বর্তমানে অটুট রয়েছে, তবে 2023 সালের হাংজৌ এশিয়ান গেমসে কলকাতায় অনুষ আগরওয়ালা ইকুয়েস্ট্রেশিয়ানে ব্যক্তিগত বিভাগে ব্রোঞ্জ জিতে দেশের ক্রীড়াঙ্গনে নতুন ইতিহাস রচনা করেছিলেন। তার এই কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ অর্জুন পুরস্কার দেওয়া হয়। এবার আইচি নাগো এশিয়ান গেমসের দিকে অনুষের দিকেই তাকিয়ে থাকবে ভারতীয় ক্রীড়াপ্রেমী মানুষেরা। দীর্ঘ প্রায় 1 দশক বাদে কলকাতায় অনুষ্ঠিত হয়েছে জাতীয় পর্যায়ের অ্যাথলেটিক্স প্রতিযোগিতা। দিনব্যাপী ইন্ডিয়ান অ্যাথলেটিক্স সিরিজ সফলভাবে আয়োজিত হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 300 অ্যাথলিট এতে অংশ নিয়েছিলেন। এশিয়ান চ্যাম্পিয়নশিপের রূপজয়ী হারমিলন বাইন্স ও অমিয় কুমার মল্লিকের মতো তারকারাও প্রতিযোগিতায় নেমেছিলেন। রাজ্য অ্যাথলেটিক্স সংস্থার সচিব কমল মৈত্র জানান, ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁর উদ্যোগে অ্যাথলিটদের থাকার ব্যবস্থা হওয়ায় প্রতিযোগিতা আয়োজন করতে সম্ভব হয়েছে। এবারে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গন থেকে বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নশিপে আর্জেন্টিনা এবারেও কিন্তু অন্যতম ফেভারিট হিসেবেই ময়দানে অবতীর্ণ হয়েছে। তবে গ্রুপ পর্বে তাদের সামনে রয়েছে কঠিন চ্যালেঞ্জ। দলটির অধিনায়ক ও অভিজ্ঞ ফুটবলারদের পাশাপাশি তরুণদের উপরও নজর থাকবে সমর্থকদের। আক্রমণ ভাগে ধারাবাহিকতা বজায় রাখতে পারলে আর্জেন্টিনা সহজেই নক আউট পর্বে পৌঁছে যেতে পারে। তবে ইউরোপ ও আফ্রিকার কয়েকটি শক্তিশালী দলের বিরুদ্ধে তাদের রক্ষণভাগ কতটা কার্যকর হয় সেটাই বড় প্রশ্ন। তবে ইতিমধ্যেই আর্জেন্টিনার শুভযাত্রা হয়েছে। বিশ্বকাপের অন্যতম সফল দল ব্রাজিল এবারও শিরোপার স্বপ্ন নিয়ে এসছে, কিন্তু সাম্প্রতিক ম্যাচগুলোতে আক্রমণ ভাগের গোল করার ক্ষমতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। দলের তারকা ফুটবলাররা সুযোগ তৈরি করলেও সেগুলো কাজে লাগাতে ব্যর্থ হচ্ছেন। কোচিং স্টাফরা তাই ফিনিশিং দক্ষতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছেন। ফুটবল বিশেষজ্ঞদের মতে ব্রাজিলের মাঝমাঠ এখনও বিশ্বের সেরাদের অন্যতম, কিন্তু বড় আসরে গোল না পেলে সেই আধিপত্য কোনো কাজে আসবে না। বিশ্বকাপের গ্রুপ পর্ব যত এগোচ্ছে ততই ইউরোপীয় দলগুলোর আধিপত্য স্পষ্ট হচ্ছে। ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, পর্তুগাল ও নেদারল্যান্ডস নিজেদের শক্তিমত্তার প্রমাণ দিতে প্রস্তুত। বিশেষ করে তরুণ ফুটবলারদের উত্থান ইউরোপীয় দলগুলোকে আরও ভয়ঙ্কর করে তুলেছে। ফুটবল বিশ্লেষকরা মনে করছেন এবার সেমিফাইনালে একাধিক ইউরোপীয় দলকে দেখা যেতে পারে, তবে লাতিন আমেরিকার দলগুলোও সহজে ছেড়ে দেওয়ার পাত্র নয়। প্রথম পর্বে এতক্ষণ শুনলেন দেবব্রত চক্রবর্তীর পাঠানো খেলাধুলার সংবাদ। দ্বিতীয় পর্বে এখন শুনবেন বিশ্বকাপ ফুটবল নিয়ে রাজ্যের

0: প্রাক্তন ফুটবলার দীপঙ্কর দাসের সঙ্গে সাক্ষাৎকার ভিত্তিক একটি অনুষ্ঠান। তাহলে তোমার কাছে প্রথম প্রশ্ন হচ্ছে যে বিশ্বকাপ কি দেখছো?
1: হ্যাঁ, রাজ্যে তো বিশ্বকাপ দেখা চলছে, কারণ 2022 আবার 2026 তারপর আবার 2030 বিশ্বকাপ তো দেখতেই হবে, কারণ 5 বছর পর পর আসা, বিশ্বের সমস্ত তারকা ফুটবলারদের সমাবেশ, এটা না দেখলে তো মানে থাকা যাবে না।
0: তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এ পর্যন্ত যে খেলাগুলো হয়েছে কোনো রকম 2022-এ আর 2026-এ কোনো রকম পরিবর্তন কি তোমার চোখে ধরা পড়েছে খেলার স্টাইলে?
1: না, খেলার তো একটা পরিবর্তন আছে, সব থেকে বড় পরিবর্তন হচ্ছে এবার দলের সংখ্যা
0: অধিক, অনেক
1: 48টি দল হয়েছে, ফলে প্রাথমিক পর্বের যে দলগুলির যে অবস্থান, যে লড়াইয়ের যে সম্ভাবনা অতীতে দেখা গেছে একেবারে প্রথম থেকে টান টান উত্তেজনা, সেই উত্তেজনার হ্রাস কিন্তু এবার কিছুটা কম, কারণ ফুটবলের মধ্যে অনেকটাই পরিবর্তন এসেছে, কারণ প্রতিপক্ষকে দেখে নিজেদের শক্তি সম্পর্কে অবগত হয়ে আক্রমণে যাওয়ার যে পন্থা, সেই পন্থা কিন্তু এবার একটু ভিন্ন ধরনের। আপনারা দেখবেন যে খেলা চলছে, সবকটি দলই কিন্তু নিজেদের পায়ে বল রেখে অনেকটা সময় খেলার চেষ্টা করছে, কখনো 15-20টা পাস খেলছে, তার থেকেও বেশি পাস খেলছে, কিন্তু এখন পর্যন্ত যে জিনিসটা দেখা যায়নি, ধারালো কাউন্টার অ্যাটাক কিন্তু এখন পর্যন্ত দেখা যায়নি।
0: হয়তো দেখা যাবে,
1: কারণ আরও কিছু ম্যাচ এগুলে হয়তো তার কোচদের যে পরিকল্পনা তাও পরিবর্তন আসবে।
0: তবে একটা জিনিস হচ্ছে, ইতিমধ্যেই কিন্তু কোচের চাকরিও গেছে, সেটাও খবর পাওয়া গেছে, মানে একটা ম্যাচের ফলাফলের পরেই কোচের চাকরি নেই।
1: তা তো এটা হবে, এটা বিশ্বকাপ চলাকালীন হয়, বিশ্বকাপ যাওয়ার পরে আরও একাধিক কোচের চাকরি যাবে, এটা পেশাদার ফুটবলে এটাই স্বাভাবিক।
0: তাহলে এখন পর্যন্ত মানে বহু ঘটনা ইতিমধ্যেই হয়ে গেছে, অবিশ্বাস্য ঘটনা হয়েছে, এবং যারা তারকা ফুটবলার তারা কিন্তু তাদের জাত ইতিমধ্যেই চেনাতে শুরু করে দিয়েছে। তা একজনের কথা বলতেই হচ্ছে যে যে খেলাটা খেললো কেভ ভার্দে, তো সেটা এই যে এতক্ষণ গোলের রাস্তা বন্ধ করে রাখা, সেটা কেমন করে সম্ভব হলো? যে প্রথম থেকেই ওরা বলেছিল যে গোল করতে দেব না, পরিষ্কার রক্ষণভাগে এমন জমাট বাঁধা, এটা কি সম্ভব?
1: আসলে রক্ষণাত্মক ফুটবল একটা কঠিন পরিকল্পনা, যে সমস্ত কোচরা রক্ষণাত্মক ফুটবল খেলান তাদের পরিকল্পনায় মানে একটু 19-20 হলেই কিন্তু পয়েন্ট হারাতে হয়। সেই দিক দিয়ে আমি বলবো কেপ ভার্দ একটা 1.5 লক্ষ জনসংখ্যার একটা ছোট্ট দেশ, দ্বীপ বলতে গেলে, তাদের যে ফুটবলের যে লড়াই, ফুটবল খেলার যে তাদের যে ধরন, সেটা তো তাদের নিজস্ব ঘরানা, আমি বলবো না, আমি বলবো এই জায়গাটায় যে বেশিরভাগ ফুটবলারই তো নানা দেশে খেলছে,
0: একদম একদম,
1: হ্যাঁ হল্যান্ডে খেলছে, তাদের একটা বড় পোর্শনই হল্যান্ডে খেলে, যেটা নেদারল্যান্ড আমরা বলি, এবং ইউরোপিয়ান কান্ট্রিগুলিতেও খেলে তাদের ফুটবলাররা, ফলে তাদের পরিকল্পনায় তো একটা ভিন্নতা থাকবে। কিন্তু স্পেন থেকে আমরা আরও গতিময় ফুটবল আশা করেছিলাম, হয়তো অনেকে বলবে কেপ ভার্দ রক্ষণাত্মক ফুটবলের কাছে ওরা জঙ্গলের কাছে ওরা আটকে গেছে, কিন্তু এটাও ফুটবল, আক্রমণাত্মক ফুটবল যেমন ফুটবল, রক্ষণাত্মক ফুটবলও ফুটবল। সব ফুটবলের মূল বিষয় হচ্ছে পয়েন্ট তুলে নেওয়া,
0: মানে রক্ষণাত্মকটা আরো কঠিন,
1: আরো কঠিন। আমি বলবো রক্ষণাত্মক ফুটবলের মতন অঙ্ক কষা ফুটবল খেলা 90 মিনিট একটা দলের জন্য অনেকটাই কঠিন, এবং এখানে যদি একটু এদিক সেদিক হয় তখন এই জায়গাতে কিন্তু মানে পয়েন্ট হারাতে হয়, কারণ রক্ষণাত্মক ফুটবলের মূল বিষয়টা কি, যে প্রতিপক্ষকে আমি মাঝ মাঠের অনেকটা বড় জায়গা আমি খেলার সুযোগ দিলাম, ওরা অনেক পাস খেলবে, যেমন কেপ ভার্দের দিন দেখা যাচ্ছে প্রায় 1500-এর উপর বেশি পাস খেলেছে স্পেন দল, কিন্তু গোল করতে পারেনি, গোলের যে মুখটা ওরাই খুলতে পারেনি। হয়তো আগামী দিন আরও কিছু দল এরকম দেখা যাবে, যেটা ডিআর পর্তুগাল এবং ডিআর কঙ্গোর ম্যাচে দেখা গেল, কেপ ভার্দের মতন কিন্তু ডিআর কঙ্গো একেবারে ছিল গুটিয়েছিল না, গোল খাওয়ার পর গোল করেছে এবং বেশ কিছু আক্রমণে গেছে, প্রতি আক্রমণে গেছে, ফলে হয়তো সময় যত গড়াবে বড় দলগুলি যেরকম তাদের পরিকল্পনা পরিবর্তন আনবে, ছোট দলগুলিও কিন্তু আরো উজ্জীবিত ফুটবল খেলে।
0: তাহলে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ কথা যেটা বলেছ, যে কেপ ভার্দে যেমন করে রক্ষণটা তুলেছিল, এত বড় শক্ত প্রাচীর, এটা দেখে যেটা বললে একেবারে নিশ্চিত যে বড় দলগুলো কি তাদের যে সমীকরণ কিংবা স্ট্র্যাটেজি সেখানে পরিবর্তন আনবে মনে হয়?

0: নিশ্চয়ই
1: কারণ ছোট দলগুলো তো একই পদ্ধতিতে খেলে,
0: পরিবর্তন তো আনতেই হবে, কারণ বর্তমান সময়ে কোচরা প্রতিপক্ষ সম্পর্কে অ্যানালাইসিস অনেক আগে থেকে করে, কারণ কোন দল কিরকম খেলছে তা ভিডিও দেখে সবগুলি প্লেয়ার সম্পর্কে সমস্ত কোচরা অবগত আছে। হ্যাঁ, যেমন পর্তুগালের কোচ বলেছিলেন ডিআর কঙ্গোর ম্যাচ কঠিন হবে, এটা কিন্তু কঠিনই হয়েছে বাস্তব। হ্যাঁ, ব্রাজিলের কোচ বলেছিলেন মরক্কো ম্যাচ আমাদের জন্য ফাইনাল,
1: একদম
0: সত্যি কথাই, মরক্কোর
1: সেটাই হয়েছে,
0: কিন্তু মরক্কো হারতেও পারত। হ্যাঁ।

0: কঙ্গোর ম্যাচ কঠিন হবে, এটা কিন্তু কঠিনই হয়েছে বাস্তব। ব্রাজিলের কোচ বলেছিলেন মরক্কো ম্যাচ আমাদের জন্য ফাইনাল,
1: একদম
0: সত্যি কথাই, মরক্কোর
1: সেটাই
0: হয়েছে, কিন্তু মরক্কো ম্যাচ হারতো বাট। ফলে এই জায়গায় আমি বলবো যে যত সময় যাবে বড় দলগুলির কোচরা যেমন পরিবর্তন আনবে, তেমনি ছোট দলগুলির কোচরাও কিন্তু
1: তাদের
0: পরিকল্পনায় আরো ব্যাপক পরিবর্তন আনবে। ছোট দলগুলির তো হারাবার কিছু নেই,
1: একদম।
0: ব্রাজিল মরক্কোর সঙ্গে ড্র করেছে সেটা নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু মরক্কোর তো সেখানে হারাবার কিছু নেই, ডিআর কঙ্গোর কিছু হারাবার কিছু নেই। ফলে ওই যে ছোট দেশগুলি তারা কিন্তু অনেক উজ্জীবিত ফুটবল খেলে।
1: তাহলে এই যে লড়াই করার যে মানসিকতা, যে শেষ দেখে ছাড়বো, এমন একটা মানসিকতা তো হয়ে গেছে,
0: মানে ছাড়াই বোঝাই মাধ্যমে 204টা দেশ থেকে 48টা দেশ এসেছে। ফলে এই জায়গায় তো
1: পৌঁছানো,
0: এই জায়গায় পৌঁছানো তো একটা বিরাট ব্যাপার। এটাকে আলাদা করে মানে চিন্তা ভাবনা করলে দেখতে হবে যে ফুটবলারদের মান আকাশচুম্বী বলেই এই জায়গায় পৌঁছতে পেরেছে।
1: একদম একদম, মানে এখানে আসে তো চারটিখানি কথা না। তাহলে কেভারদের গোলরক্ষক, ওর নাম হচ্ছে ভোজিনহো, এই যে ভোজিনহো একাই তো রুখে দিল 40 বছর বয়সে।
0: সেই ম্যাচটার দিকে দেখলে মনে হবে স্পেনের একেবারে পজিটিভ 8টা গোল ও
1: সেভ করে
0: দিয়েছে। একজন গোলকিপারের একটা পারফরমেন্স একটা গোটা দলকে উজ্জীবিত করতে পারে। একটা গোলকিপার শুধু
1: গোলরক্ষকই
0: না, একটা দলকে উজ্জীবিত
1: পুরো মাত্রায়
0: তার পারফরমেন্স একটা বড় ভূমিকা নিয়ে থাকে। আপনারা দেখবেন ইংল্যান্ড এবং ক্রোয়েশিয়ার ম্যাচটা হচ্ছে, দুটো টিমের অ্যাটাক শুরু হচ্ছে গোলকিপার থেকে,
1: একদম
0: 10-12টা এরিয়াল পাস খেলছে, ছোট ছোট পাস খেলছে, পাসিং খেলে গোলকিপারের কাছে বল আসছে, গোলকিপার থেকে খেলাটা স্টার্ট হচ্ছে। ফলে আক্রমণের ধরন কিন্তু পাল্টে গেছে
1: একদম।
0: সেই জায়গা বলতে কেপ ভার্দোস সেই গোলকিপারকে
1: অবশ্যই স্যালুট জানাতে হচ্ছে,
0: স্যালুট জানাবে, স্মরণে রাখবে, এবং স্পেন টিমও তাকে কিন্তু নিয়ে ভাববে। এবং সবচেয়ে বড় কথা, ওর যে পারফরমেন্স
1: অন্য দলগুলো যে
0: হয়তো আগামী দিন দেখবো আমরা রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা বা ম্যানচেস্টারের মতন দল তাকে মানে তাদের
1: দলে টানবে
0: বিশ্বকাপ। এখানেই মজার বিষয় যে আমার ভালো পারফরমেন্স আমাকে ক্লাব ফুটবলে একটা বড় জায়গায় পৌঁছে দেবে।
1: সেও 40 বছর বয়সে। তাহলে এখন জানতে চাইব, বিশ্বকাপ ফুটবল মানেই তো কিছু তারকা, গোটা বিশ্বের মানুষ চেয়ে থাকে তাদের দিকে। মোটামুটিভাবে বলতে পারি যে কয়েকজন প্রথমেই কিন্তু মানে কি করবেন তার একটা হদিশ পেয়েছি আমরা। যদি বলি মেসির কথা, কেমন কি বলবে?
0: বলছিলেন যে মেসি সর্বকালের সেরা ফুটবলার, 16টা গোল করেছে এই বল এই জন্য নয়,
1: অনেকটা ইতিহাস
0: পারফরমেন্সের বিষয়ে বলছে। এটা তো সত্যি মেসি যে
1: অসাধারণ,
0: 3টে যে হ্যাট্রিকটা করলে,
1: একদম
0: প্রথম যে বলটা মেসি গোল পোস্টে রাখলো বাপে, অনেকটা বলটা অনেকটা ঘুরে কিন্তু গোলকিপারকে,
1: একদম একদম।
0: বলে মেসিকে নিয়ে তো আলাদা করে কিছু বলার,
1: একদম
0: মেসি মানে শুধু মেসি। সেইভাবে বলতে হবে, আপনি যদি দেখেন যে এমবাপে যখন সেনেগাল যখন ডিফেন্স করছিল একের পর এক করছিল, সেই সময় কিন্তু অধিনায়কের মতন কিন্তু এমবাপে কিন্তু গোল করে ম্যাচটা বার করে দিল, যেই ম্যাচটা আমরা 2022 সালের ফাইনালে আমরা এমবাপের হ্যাট্রিক ডেকেছিলাম। ঠিক একইভাবে বলতে হবে হল্যান্ডের কথা, সেই নরওয়ের সেই হল্যান্ড প্রথম ম্যাচে জোড়া গোল করেছে, হল্যান্ডকে বলা হচ্ছে এবার ত্রুপের ত্রাস। ফলে আমরা কিন্তু 32 দল যখন যাবে, 32 দলের যখন লড়াই শুরু হবে, সেই সময় কিন্তু বিশ্বকাপ ফুটবলটা কিন্তু আরও আকর্ষণীয় জায়গায় পৌঁছে যাবে। যখন তারকা ফুটবলাররা যখন একটা দ্বিতীয়
1: ছন্দে ফিরবে, যখন
0: দ্বিতীয় মানে ছন্দে ফিরবে, গ্রুপ লিগ পর থেকে নকআউট পর্যায়ে যাবে, সেই সময় কিন্তু লড়াইটা আরও ভিন্ন হবে এবং আরও দর্শকরা ফুটবল দেখে আরও আনন্দ উপভোগ করবে।
1: তাহলে একটা জিনিস হচ্ছে, একটা সময় তো বলা হতো মাঝ মাঠের দখল যাদের কাছে থাকবে শেষ পর্যন্ত তারাই জিতবে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে 60-40 এই যে পরিসংখ্যান, যেটা বলের দখল আমার 60 তোমার 40, তো সেখানে দেখা যাচ্ছে যাদের 40 তারাও তো জিতে যাচ্ছে।
0: এই জায়গাটা দেখতে গেলে
1: পরিবর্তন হয়েছে,
0: এই জায়গাটা দেখতে গেলে একটু আমি বলবো যে মাঝ মাঠের বল পজিশনের কথা আপনি হয়তো বলছেন যে 60-40, এবং দেখবেন গোলপোস্টে শুট করার ক্ষেত্রে কোনো দল 15টা করেছে, কোনো দল 8টা করেছে, কিন্তু যে ফিনিশিং গোলকে মানে গোল করার ক্ষেত্রে যে দক্ষতা, সেই দক্ষতাটা কিন্তু সবথেকে বড় বিষয়। তো এইটা তো এখন এমবাপেও আছে।

0: মেসিও আছেন, আপনার হল্যান্ডও আছে, একাধিক তারকা ফুটবলার আছে, গোল করার দক্ষ ফুটবলার আছে, কিন্তু এটাও তো সত্যি যে তারকাদের আটকে রাখার জন্য যে প্রতিপক্ষের কোচদের যে স্ট্র্যাটেজি, তারও ব্যাপকভাবে পরিবর্তন এসেছে। ফুটবল ইংল্যান্ড এবং ক্রোয়েশিয়ার ম্যাচ হলো, সেখানে ফলে এই যে বিষয়গুলি, এই বিষয়গুলি কিন্তু আরো জটিল করেছে, তারকা ফুটবলারদের কাজটা সহজ
1: করেছে,
0: তারকা ফুটবলারের কাজটা সহজ করেছে, এবং রক্ষণাত্মক ডিফেন্ডারদের ক্ষেত্রে কাজটা কিন্তু অনেক কঠিন করে দিয়েছে। একটু এদিক সেদিক হলেই কিন্তু পেনাল্টি হয়ে যাবে, বা ফ্রি কিক পেয়ে যাবে, বা ইয়েলো কার্ড পেয়ে যাবে। ফলে আমি এই জায়গাটায় বলবো যে শুধু মাঝমাঠের দখল নিলে বা গোলপোস্টে
1: মানে জয় আসবে না,
0: জয় আসবে না,
1: গোলে পরিবর্তন
0: চান্সকে 100% পরিণত করতে হবে। এই জায়গাটাই, এই জায়গাটাই বিশ্বকাপে রোনাল্ডো মেসি বা হল্যান্ডের জন্য অন্যদের থেকে আলাদা। যে মেসি যে প্রথম গোলটা করলো সেটা তো গোলের চান্স ছিল না, সেখানে 20%
1: একদম একদম,
0: কিন্তু সেখানে এই জায়গাটাকে মেসি
1: কাজে লাগিয়েছে,
0: 100% কাজে লাগিয়েছে এই জায়গায়। এই জন্যই তো মেসি মেসি আলাদা।
1: তাহলে মানে স্ট্রাইকার যারা, যে কটা সুযোগ পেলাম সেটা কাজে লাগাতে হবে, সেটাই তো কথা। কিন্তু একটা জিনিস কিন্তু দেখা যাচ্ছে যে গোল করার ক্ষেত্রে, মানে যেটা বলছিলে যে মুনশিয়ানা দেখিয়ে যে গোল করা সবার পক্ষে কিন্তু সম্ভব হচ্ছে না, দেখা যাচ্ছে।
0: যেটা প্রথম ম্যাচে হল্যান্ড মেসি বা নেইমাররা এমবাপেরা যা করলেন, সেটা রোনাল্ডোর মতন তারকা ডিআর কঙ্গো ম্যাচে করতে পারে। আসলে হয়তো প্রথম ম্যাচ কিছুটা চাপও ছিল রোনাল্ডোর উপর, কিন্তু সেইভাবে রোনাল্ডোকে মানে কোনো জমি ছেড়ে দেয়নি ডিআর কঙ্গো ডিফেন্ডাররা, যে রোনাল্ডোকে একটা
1: মানে ফ্রি খেলতে দেয়,
0: ফ্রি খেলতে দেয়নি, কোনো বলে মাথা ছোঁয়াতে দেয়নি, পায়ের সেইভাবে ধরতে, যে স্ট্রাইকাররা যে শুধু গোল করবে তা না, বর্তমান সময়ে পেছন থেকে উঠে ডিফেন্ডাররা গোল করে যাচ্ছে, শুধু আজকে না, এটা অতীত দিনেও হয়েছে। কিন্তু এই জিনিসটা প্রতিটা দলই রয়েছে, যে ফ্রান্স টিমে ইয়ামালকে
1: একদম
0: পরে নামানো হয়েছিল স্পেন,
1: স্পেনের সঙ্গে
0: স্পেন, কিন্তু ইয়ামাল পারেনি, হয়তো আগামী দিন কয়েকটা ম্যাচ গেলে হয়তো সেই তরুণ ফুটবলার আরও বেশি করে মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠবে।
1: তবে ভিনিসিয়াসের একটা কিন্তু দুর্দান্ত গোল করেছিল, সেটা
0: অদ্ভুত। আসলে ব্রাজিল
1: দেখার মতো,
0: ব্রাজিল ফুটবল তো আসলে মানুষকে আনন্দ দেওয়ার জন্য। একটা কথা অনেকদিন আগে ব্রাজিল থেকে যা ফুটবলাররা বলে থাকেন যে ব্রাজিল হচ্ছে ফুটবলকে আনন্দভাবে উপভোগ করার জন্য ব্রাজিলিয়ান ফুটবল, যেটা আর্জেন্টিনার ফুটবল বলুন, যে এখন যতগুলি ম্যাচ এখন পর্যন্ত হয়েছে আর্জেন্টিনা কিন্তু অনেক বেশি আক্রমণাত্মক ফুটবল খেলেছে, অনেক বেশি আক্রমণাত্মক ফুটবল খেলেছে। কিন্তু ব্রাজিলের যে সেই যে চিরাচরিত ব্রাজিলের যে সাম্বার ঝড়, তিন চার যে ফর্মেট, সেটা তো ব্রাজিলের বর্তমান সময়ে নেই। ব্রাজিল অনেক বেশি রক্ষণাত্মক, ফলে ব্রাজিলের যারা সমর্থক হয়তো ব্রাজিলের খেলা দেখে সেইভাবে আনন্দ উপভোগ করছেন না, কিন্তু দীর্ঘদিন ব্রাজিল বিশ্বকাপ জিতেনি, ফলে বিশ্বকাপ জয়ের জন্য তাদের স্ট্র্যাটেজি তো ভিন্ন হতে স্বাভাবিক, ভিন্ন হবে, ফলে হয়তো ব্রাজিলের ফুটবল দেখে আমরা সেভাবে আনন্দিত হব না, কিন্তু
1: কাজের কাজটা হবে,
0: কাজের কাজটা হয় কিনা সেটাই দেখার।
1: তাহলে এখন পর্যন্ত যে ম্যাচগুলো হয়েছে, ফুটবলার হিসেবে তোমার মতে সবচেয়ে ভালো ম্যাচ কোনটা হয়েছে, এটা দেখে শান্তি পেয়েছি ফুটবলের মতো?
0: দেখুন, যে ক্রোয়েশিয়া ইংল্যান্ড যে ম্যাচটা হয়েছে, ভালো ম্যাচ হয়েছে, ওঠানামা ছিল, প্রচুর পাস খেলেছে দুদল, তিনটে গোল হয়েছে, ক্রোয়েশিয়া 2-1 পরাজিত হয়েছে, কিন্তু সেইভাবে দেখতে গেলে এখনো কোনো ম্যাচকে নিয়ে আলাদা করে বলার কিছু নেই,
1: মানে বিশ্লেষণ করার মতো,
0: বিশ্লেষণ করার মতন অবস্থায় আসেনি, কারণ অবস্থায় আসেনি এই কারণে আসেনি, মাত্র টিমগুলি প্রথম ম্যাচ খেলছে। একটা কথা মনে রাখবেন যে দলগুলি কিন্তু খুব বেশি প্রস্তুতি নিয়ে এখানে আসতে পারে, তার কারণ হচ্ছে বিশ্ব ফুটবলে ক্লাব ফুটবল, ক্লাব ফুটবল শেষ হয়েছে, চ্যাম্পিয়ন্স লিগ শুরু হয়েছে, দলগুলি আমেরিকায় পৌঁছে যাচ্ছে, কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল তখনও হয়নি, পিএসজি ফাইনাল
1: একদম,
0: ফলে এই যে একটা গ্যাপিং, এই জিনিসটা কিন্তু রয়ে গেছে,
1: মানে কম্বিনেশন তৈরির যে সময়টা,
0: কম্বিনেশনটা সেইভাবে হয়নি, ফলে হয়তো আগামী আরো কয়েকটা ম্যাচ গেলে কম্বিনেশনটা আমরা
1: ছন্দে ফিরবে।
0: এই কারণে আমি বলছি যে 32 দলের লড়াই যখন শুরু হবে তখন সেই সময় আমরা কিন্তু

0: অনেক বেশি আক্রমণাত্মক ফুটবল, অনেক বেশি পরিকল্পিত ফুটবল, এবং তারকাদের যে জাত, যে লড়াই বা তাদের যে স্কিল, তাদের যে গোল করার দক্ষতা, সেটা কিন্তু আমরা সেই সময় কিন্তু আরো ব্যাপকভাবে আমরা দেখতে পাবো।
1: তো একটা জিনিস মানে পেছন থেকে আক্রমণ তুলে আনা, সেট পিস যাই বলি আমরা, তো আক্রমণের ক্ষেত্রে এই যে দলগুলো ফুটবল খেলছে, তো ওয়ান টাচ ফুটবল, তো এগুলি কি এখন আছে না মুহূর্তে মুহূর্তে পাল্টে যাচ্ছে গোটা স্ট্র্যাটেজি?
0: না দেখুন, ফুটবল খেলার তো সব থেকে বড় দুটো জিনিস প্রয়োজন, একটা হচ্ছে বল সঠিকভাবে ধরা এবং পাস দেওয়া। এই দুটোর সঙ্গে সম্পর্ক হচ্ছে গতি, স্পিড, স্কিল, এন্ডুরেন্স, এইগুলি প্রয়োজন, ঠিক আছে? সেই দিক থেকে দেখতে গেলে ফুটবল তো বাকি তো আর কোনো কিছু নেই
1: না, তার মধ্যেই
0: আপনি যদি সঠিকভাবে বল রিসিভ হচ্ছে, সঠিকভাবে পাস করা হচ্ছে, আপনি দেখবেন যে প্রতিটা দল, যেটা আপনি ছোট দল বলুন, আফ্রিকান কান্ট্রি বলুন বা এশিয়ার দলগুলির কথা বলুন, যে আমাদের জাপান হল্যান্ডের সঙ্গে জমিত ফুটবল খেলেছে, একেবারে গায়ে গেলে ফুটবল খেলেছে, দক্ষিণ কোরিয়া প্রথম ম্যাচ চেক প্রজাতন্ত্রকে দু এক গোল,
1: সৌদি আরব ভালো খেলেছে,
0: সৌদি আরব ভালো খেলেছে, ইরান ভালো খেলেছে। তার মানে কি যে এশিয়ার দেশগুলিও কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে,
1: উঠে আসছে।
0: তার কারণ হচ্ছে কিন্তু এশিয়ার ফুটবলাররাও কিন্তু বিদেশের মাটিতে
1: খেলছে, একদম
0: মানে ইউরোপের মাটিতে খেলছে। আসলে ফুটবলের মূল কেন্দ্র হয়ে গেছে এখন ইউরোপ, ইউরোপের যে পাঁচটা লীগ এটা হচ্ছে মূল কেন্দ্র, কারণ ফুটবল তো একটা শুধু তার খেলা নয় বা মানে আনন্দের জন্য নয়, সেখানে একটা সামাজিক নিরাপত্তা আছে, আর্থিক নিরাপত্তা আছে, এই নিরাপত্তাটা একটা বড় জায়গা হচ্ছে, পাওয়ার জায়গা হচ্ছে ইউরোপ। সেই ক্ষেত্রে বেশিরভাগ ফুটবলারই চেষ্টা করে যে ইউরোপের ময়দানে খেলতে এবং প্রচুর অর্থ মানে
1: উপার্জন করার জন্য।
0: এই যে একটা প্রয়াস, এই প্রয়াসটা কিন্তু বিশ্বকাপে ফুটবলারদের মধ্যে ব্যাপকভাবে আন্দোলিত হচ্ছে, কারণ আমি ভালো খেলার অর্থ হচ্ছে আগামী দিন আমি
1: অন্য বড় দলে,
0: হ্যাঁ, ক্লাব ফুটবল মানে বড় দলে আমি
1: সুযোগ পাবো,
0: এই সুযোগটাকে আমার কাজে লাগাতে হবে। ফলে বিশ্বকাপের মঞ্চটাকে সমস্ত ফুটবলারই
1: ব্যবহার করতে চাইছে। তাহলে একটা যে কথাটা তুললে যে এশিয়ান যে দলগুলো গিয়েছে, তা আমাদের তো একটা ক্রীড়া শৈলী আছে, যেমন উত্তর আমেরিকা, মধ্য আমেরিকা, যাই বলি, ইউরোপ বলি, সবারই তো একটা প্যাটার্ন থাকে খেলার। এই ক্ষেত্রে তুমি যেটা বললে, এই যে এশিয়ার দলগুলো ভালো খেলছে, এবং এটাও সত্যি কথা যে বিভিন্ন দলে খেলছে, যার দরুন মানে আমাদের যে ঐতিহ্যগত কিংবা গতানুগতিক যে স্টাইলটা, সেটা অনেকটাই হারিয়ে গেছে, এটাও কি বাইরে গিয়ে খেলার ফলে, তোমার কি মনে হয়?
0: না, সেভাবে আমি বলবো না। এই যে লাস্ট ম্যাচটা যেটা আমরা ম্যাচগুলি দেখছি, ফুটবলাররা যখন একটা বড় মঞ্চে খেলছে, আপনাকে তো এক্সপোজ করতে গেলে তো আপনি বড় জায়গায় যেতে হবে,
1: একদম,
0: হ্যাঁ, আপনাকে তো শুধু
1: না, আমি বলছি যে পরিবর্তন, যে শৈলী যেটা এশিয়ান ফুটবলের, সেটাও তো পরিবর্তন হয়ে গেছে।
0: না, তা তো নিশ্চয়ই। একটা সময় যদি আমরা যদি আগে বিগত 15 বছর আগে বা 10 বছর আগে যদি আমরা দেখি যে এশিয়ান ফুটবল বলতে আমরা বুঝতাম শুধুমাত্র জাপান।
1: বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন স্টুডিওতে আমন্ত্রিত হয়ে আসা রাজ্যের প্রাক্তন ফুটবলার দীপঙ্কর দাস, আর এরই সঙ্গে শেষ হলো আজকে স্পোর্টস ম্যাগাজিন।

আকাশবাণী কলকাতা, খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে দ্রুত বিকাশশীল ও বিশ্বাসযোগ্য অর্থনীতি হিসেবে বর্ণনা করেছেন। পশ্চিমবঙ্গে নবগঠিত সরকার 2026-27 অর্থবর্ষের বাকি আট মাসের জন্য 4,38,775 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছে। সরকারি আধা সরকারি কর্মচারী, শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য আরও 20% মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা। আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে 3,100 কোটি টাকা। শিবসেনা নেতা মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে জানিয়েছেন, শিবসেনা উদ্ধব ঠাকরে গোষ্ঠীর 6 জন লোকসভার সাংসদ আজ শিবসেনায় যোগ দিয়েছেন। উত্তরপ্রদেশের লখনৌয়ের আলিগঞ্জ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 15 জন পড়ুয়ার মৃত্যু। শোক প্রকাশ রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও

0: প্রধানমন্ত্রী। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার প্রধানমন্ত্রী এবং লেবার পার্টির নেতার পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেছেন। অ্যান্ডি বারহাম মেকারফিল্ডের সাংসদ হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন। ভারত ISSF জুনিয়র শুটিং বিশ্ব প্রতিযোগিতায় আরও চারটি পদক জয় করেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে দ্রুত বিকাশশীল ও বিশ্বাসযোগ্য অর্থনীতি হিসেবে বর্ণনা করেছেন। তিনি আজ নতুন দিল্লিতে একটি বেসরকারি মিডিয়া হাউস আয়োজিত এক সম্মেলনে বলেন, ধীরে ধীরে ভারত ভরসাযোগ্য শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে।
1: ভারত যো কর রহা হ্যায় ও আনে ওয়ালে 1000 বর্ষ কা ফিউচার লিখনে ওয়ালা হ্যায় অর ইয়াহি দুনিয়া কে লিয়ে সবসে বড়ি ভারত কি গ্যারান্টি হ্যায়। ভারত ফাস্ট গ্রোয়িং ইকোনমি ভি হ্যায়, এক ক্রেডিবল ইকোনমি ভি
0: হ্যায়। শ্রী মোদী আরো বলেন, গত 12 বছরে দেশকে এগিয়ে রাখতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এই সমস্ত উদ্যোগ আগামী 1000 বছরে ভারতের ভবিষ্যৎ নির্ধারণে সহায়ক হবে বলেও তিনি আশা প্রকাশ করেন। পশ্চিমবঙ্গে নবগঠিত সরকার 2026-27 অর্থবর্ষের বাকি 8 মাসের জন্য 4,38,775 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছে। এর মধ্যে কৃষিতে 8,556, কৃষি বিপণনে 368, পঞ্চায়েত ও গ্রাম উন্নয়নে 51,800 এবং শিল্প বাণিজ্য ও শিল্পোদ্যোগে 3,200 কোটি টাকার বেশি বরাদ্দ করা হয়েছে। রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত আজ বিধানসভায় বাজেট প্রস্তাব পেশ করেন। অর্থমন্ত্রী তাঁর বাজেট ভাষণে জানান, আগামী দিনে সরকারি অফিসগুলিতে 1,00,000 শূন্য পদ পূরণ করা হবে। এর মধ্যে 33% সংরক্ষিত থাকবে মহিলাদের জন্য। সরকারি পদে স্বচ্ছ নিয়োগের জন্য ইউপিএসসি ঢাঁচে গড়ে তোলা হবে একটি প্রাতিষ্ঠানিক কাঠামো। নতুন দিল্লির আদলে সিভিল সার্ভিসেস অফিসার্স ইনস্টিটিউট গড়ে তোলার জন্য রাজ্য নিউটাউনে 5 একর জমি দেবে। আধিকারিকদের পোস্টিং কলকাতার বাইরে হলে তাদের সন্তানদের উচ্চমানের শিক্ষা নিশ্চিত করতে কলকাতায় গড়ে তোলা হবে সংস্কৃতি স্কুল। সরকারি কর্মচারীদের কার্যকারিতা বৃদ্ধির জন্য যেকোনো সময় যেকোনো স্থানে যেকোনো ডিভাইসের মাধ্যমে অনলাইন প্রশিক্ষণ দিতে কেন্দ্রের আইগট বা মিশন কর্ম কার্যকর করার পরিকল্পনা নেওয়া হয়েছে। স্বাস্থ্য সুরক্ষা সুনিশ্চিত করার লক্ষ্যে আয়ুষ্মান ভারত প্রকল্পে 3,100 কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে বলে অর্থমন্ত্রী জানান।
2: আমি আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্য মোট 3,100 কোটি টাকা বাজেট বরাদ্দ। এই স্কিমে আশা ICDS কর্মী এবং 70 বছরের বেশি বয়স সকল নাগরিকের সহ অনুমানিক 7 কোটি মানুষের আওতায় আসবেন। যে সমস্ত গরিব মানুষ এই স্কিমের আওতায় আসবেন না, তাদের CM রিলিফ ফান্ড থেকে অর্থ সাহায্য করে দেওয়া হবে।
0: ভারত সরকারের ইস্টার্ন ডেডিকেটেড ফ্রেট করিডোরের ডানকুনি ও লুধিয়ানা সংযুক্তিকরণের জন্য একটি মাল্টি মোডাল লজিস্টিক হাব গড়ে তোলা হবে ডানকুনিতে। হুগলির ডানকুনি ও মগরার মধ্যে একটি স্ট্র্যাটেজিক্যাল রোড করিডোর গড়ে তোলার জন্য বরাদ্দ করা হয়েছে 1,800 কোটি টাকার বেশি। 900 কোটি টাকা ব্যয়ে 7.41 কিলোমিটার দীর্ঘ চিংড়িঘাটা নিউটাউন এলিভেটেড করিডোর ঘোষণা করা হয়েছে। হলদিয়া ও কলকাতা বন্দরের পাশাপাশি নতুন একটি গভীর সমুদ্র বন্দর পূর্ব মেদিনীপুরের দাদনপাত্র বাড়ে গড়ে তোলার প্রস্তাব করা হয়েছে। কেন্দ্রের উড়ান প্রকল্পের অধীনে পুরুলিয়া, মালদা এবং বালুরঘাটে নতুন বিমানবন্দর তৈরি করা হবে। সম্প্রসারিত করা হবে কোচবিহার বিমানবন্দরকে। এর জন্য 10 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কল্যাণীর কাছে নতুন একটি গ্রিনফিল্ড বিমানবন্দর স্থাপনের জন্য 1,500 একর জমি চিহ্নিত করবে রাজ্য সরকার। সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে আগামী 2 বছরের জন্য বয়সের ঊর্ধ্বসীমায় 5 বছর ছাড়ের কথাও জানিয়েছেন অর্থমন্ত্রী। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য রাজ্যের প্রতিটি জেলায় তৈরি হবে বিনামূল্যে কোচিং সেন্টার। রাজ্যে 5টি নতুন জেলা গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে বাজেটে। এগুলি হল কলকাতা, বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর এবং আরামবাগ। সরকারি আধা সরকারি কর্মচারী, শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য 20% মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে। অতিরিক্ত DA ঘোষণার ফলে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার পরিমাণ বেড়ে দাঁড়াবে 38%। এর সুবিধা পাবেন পেনশন প্রাপকরাও। 1 অক্টোবর থেকে এই হার কার্যকর হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। শিবসেনা নেতা মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে আজ জানিয়েছেন, শিবসেনা উদ্ধব ঠাকরে গোষ্ঠীর 6 জন লোকসভা সাংসদ শিবসেনায় যোগ দিয়েছেন। মুম্বাইয়ে আজ এক সাংবাদিক সম্মেলনে তিনি ওই 6 সাংসদ সঞ্জয় দীনা পাতিল, সঞ্জয় দেশমুখ, সঞ্জয় যাদব, বাসুদেব ওয়াকছাওড়ে, নাগেশ পাতিল এবং ওমপ্রকাশ রাজে নিম্বালকারকে দলে স্বাগত জানান। শ্রী সিন্ধে বলেন, 2022-এর জুনে 40 জন শিবসেনা সাংসদ বিক্ষুব্ধ গোষ্ঠীতে যোগদানের পরে যে আন্দোলনের সূত্রপাত হয়েছিল, আজ তার দ্বিতীয় অধ্যায়ের সূচনা হল। একে এক ঐতিহাসিক দিন হিসেবেও তিনি বর্ণনা করেন।
3: আজ কা দিন শিবসেনা কে লিয়ে ঐতিহাসিক দিন হ্যায়। হামারে 6,000 শিবসেনা মে শামিল হুয়ে হ্যায়, ইসসে শিবসেনা কি তাকত বড় রহি হ্যায়। শিবসেনা সেকেন্ড লার্জেস্ট পার্টি মহারাষ্ট্র মে হো চুকি হ্যায় অর ইয়ে ডাবল ইঞ্জিন কি সরকার হ্যায়। মহারাষ্ট্র কো আদরণীয় প্রধানমন্ত্রী মোদী জি ভি বহুত বড়ে পৈমানে পে

0: कर रहे हैं, इसलिए विकास हो रहा है।
1: উত্তর প্রদেশের লখনৌয়ের আলীগঞ্জ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 15 জন পড়ুয়ার মৃত্যু হয়েছে। আলীগঞ্জের পুরানিয়া এলাকায় একটি দোকানের উপর একটি অ্যানিমেশন কোচিং সেন্টারে এই আগুন লাগে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী ব্রিজেশ পাঠক বলেছেন, 16 থেকে 25 বছর বয়সী ওই ছাত্রছাত্রীরা যখন কোচিং সেন্টারে ছিলেন সেই সময় এই আগুন লাগে। ছাত্রছাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, তারা ছোটাছুটি শুরু করে। বেশিরভাগ পড়ুয়ারই মৃত্যু হয় দম বন্ধ হয়ে। আহত 6 জন ছাত্রকে লখনৌয়ের কেজিএমসি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দমকল কর্মীরা তাদের উদ্ধার করেন। আরও কেউ আটকে আছে কিনা তারা তা খুঁজে দেখছেন। উপমুখ্যমন্ত্রী আরও জানান, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে।
2: घटना के उच्च स्तरीय जांच के निर्देश दे दिए हैं। प्रमुख सचिव गृह डीजीपी मौके पर बुलाया गया है और उनको निर्देश दिए हैं कि घटना के कारणों की जांच और घटना कैसे घटी, भविष्य में न घटे, इसकी कड़ी कार्रवाई करें।
1: উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আজ দুর্ঘটনাস্থলে যান, ত্রাণ ও উদ্ধারের কাজ খতিয়ে দেখেন তিনি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লখনৌয়ের এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মধ্যপ্রদেশের শিওপুর জেলার কুনো জাতীয় উদ্যানে চিতা মিত্র এবং সাহারিয়া জনজাতির সদস্যদের সঙ্গে মত বিনিময় করেন। তিনি প্রজেক্ট চিতায় তাদের অবদানের প্রশংসা করেন এবং বলেন, এই উচ্চাকাঙ্ক্ষী সংরক্ষণ কর্মসূচির সাফল্যে স্থানীয় সম্প্রদায়ের সক্রিয় অংশগ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জুন মাস ছানি নিবারণ মাস হিসেবে চিহ্নিত। ছানিজনিত সমস্যা ও তার প্রতিকার এবং সার্বিকভাবে চক্ষুরোগ ও তার চিকিৎসা নিয়ে এবারের আজকের প্রসঙ্গের বিশেষ আলোচনা চোখের আলোয়ে। চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাক্তার ভাস্কর মুখার্জির সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মণ্ডল। অনুষ্ঠানটি শোনা যাবে দুটি পর্বে। আকাশবাণীর কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত এই অনুষ্ঠানের প্রথম পর্ব সম্প্রচারিত হবে মঙ্গলবার 23 জুন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, ডিটিএইচ পরিষেবা ও আমাদের সোশ্যাল মিডিয়াতেও এটি শোনা যাবে। দ্বিতীয় তথা শেষ পর্ব প্রচারিত হবে 30 জুন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 28 জুন আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার প্রধানমন্ত্রী এবং লেবার পার্টির নেতার পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেছেন। নিজের দলের অভ্যন্তর থেকে ক্রমবর্ধমান চাপের মুখে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করা হচ্ছে। 2 বছর আগে প্রধানমন্ত্রী পদে শপথকে তার জীবনের সবচেয়ে গর্বের মুহূর্ত হিসেবে উল্লেখ করেন স্টারমার। 10 নম্বর টাউনিং স্ট্রিটের বাইরে অপেক্ষারত জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, লক্ষ লক্ষ মানুষের জীবন পরিবর্তনের লক্ষ্য নিয়েই তিনি রাজনীতিতে এসেছিলেন। এদিকে কিয়ের স্টারমারের পদত্যাগের পর মেকারফিল্ডের সাংসদ হিসেবে ব্রিটেনের বরিষ্ঠ রাজনীতিবিদ অ্যান্ডি বার্নহাম আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন। স্টারমারের উত্তরসূরি হওয়ার দৌড়ে অন্যতম প্রধান দাবিদার হিসেবে বিবেচিত বার্নহাম মেকারফিল্ডের এক গুরুত্বপূর্ণ উপনির্বাচনে রিফর্ম ইউকের প্রার্থীকে পরাজিত করে ওয়েস্টমিনস্টারে ফেরার পর অধিক জনপ্রিয়তা অর্জন করেছেন। কাতারে রাস লাফান শিল্প শহরে এক ভয়াবহ বিস্ফোরণে 13 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে আছেন বেশ কয়েকজন ভারতীয় ও পাকিস্তানি বংশোদ্ভূত। ভারতীয়দের সঠিক সংখ্যা এখনও জানা যায়নি। মার্কিন উপরাষ্ট্রপতি জেডি ভান্স বলেছেন, সুইজারল্যান্ডে ইরানের সঙ্গে শান্তি বৈঠক সংঘাত অবসানে সফল ভিত রচনা করেছে। সুইজারল্যান্ডে দুদেশের মধ্যে যুদ্ধাবসানের লক্ষ্যে প্রাথমিক আলোচনার অঙ্গ হিসেবে ইরান সংসদের অধ্যক্ষ মোহাম্মদ বাগের কালিবাফের সঙ্গে এক দীর্ঘ বৈঠকের পর ভান্স এ কথা জানান। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, দেশের উত্তরাংশে বসবাসকারী এবং সেনাবাহিনীকে লক্ষ্য করে তৈরি হওয়া যে কোনো রকম বিপদের প্রত্যক্ষ বা পরোক্ষ আশঙ্কা প্রতিহত করার পূর্ণ অধিকার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফের আছে। গোটা দেশ তাদের সঙ্গে রয়েছে। ভারত শুটিংয়ের আইএসএসএফ জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপে আরও 4টি পদক পেয়ে পদক তালিকায় নিজের স্থান মজবুত করেছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে দ্রুত বিকাশশীল ও বিশ্বাসযোগ্য অর্থনীতি হিসেবে বর্ণনা করেছেন। পশ্চিমবঙ্গে নবগঠিত সরকার 2026-27 অর্থবর্ষের বাকি 8 মাসের জন্য 4,38,775 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছে। খবর এখনকার মতো এখানেই শেষ হল। পরবর্তী সংবাদ শুনবেন আগামীকাল সকাল 6:20।
3: আকাশবাণী আগরতলা, কর্মখালী বিজ্ঞপ্তি। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড টেকনিশিয়ান পদের জন্য নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এবছর ভারতীয় রেলে 2টি ভিন্ন গ্রেডে মোট 6,565টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হচ্ছে। অনলাইনে আবেদন শুরু।

20 জুন 2026, আবেদনের শেষ তারিখ 29 জুলাই 2026। আবেদনকারীর বয়সসীমা এবং শিক্ষাগত যোগ্যতা পদের গ্রেড অনুযায়ী আলাদা করা হয়েছে। টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল, মোট শূন্য পদ 323টি। শিক্ষাগত যোগ্যতা ফিজিক্স, ইলেকট্রনিক্স, কম্পিউটার, কম্পিউটার সায়েন্স, আইটি বা বিএসসি ডিগ্রি অথবা সংশ্লিষ্ট ট্রেডে 3 বছরের ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা বা বিটেক ডিগ্রি হতে হবে। বয়সসীমা 18 থেকে 33 বছর। সংরক্ষিত ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে। বেতন কাঠামো পে লেভেল 5, প্রাথমিক মূল বেতন 29,200 এবং সাথে অন্যান্য সরকারি ভাতা। টেকনিশিয়ান গ্রেড 3, মোট শূন্য পদ 6,242টি। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস সাথে এনসিভিটি এসসিভিটি অনুমোদিত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক অথবা কোর্স কমপ্লিটেড অ্যাক্ট করা থাকতে হবে। বয়সসীমা 18 থেকে 30 বছর। বেতন কাঠামো পে লেভেল 2 অনুযায়ী 19,900 এবং সাথে অন্যান্য সরকারি ভাতা। যোগ্য প্রার্থীদের মূলত 3টি ধাপে যাচাই করে চূড়ান্ত নিয়োগ দেওয়া হবে। কম্পিউটার ভিত্তিক পরীক্ষা, নথিপত্র যাচাইকরণ, মেডিকেল পরীক্ষা। মোট প্রশ্ন ও নম্বর 100টি প্রশ্নের জন্য 100 নম্বর এমসিকিউ টাইপ। সময়সীমা 90 মিনিট। পাস করার ন্যূনতম নম্বর সাধারণ অসংরক্ষিত এবং ইডব্লিউএস এর জন্য 40%, ওবিসি ও এসসি প্রার্থীদের জন্য 30% এবং এসটি প্রার্থীদের জন্য 25%। আবেদন ফি তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি এক্স সার্ভিসম্যান পিডব্লিউবিডি মহিলা সংখ্যালঘু ইডব্লিউএস জন্য 250 টাকা। অন্যান্য সমস্ত বিভাগ জেনারেল ওবিসি জন্য 500 টাকা। আগ্রহী প্রার্থীরা সরাসরি রেলের নির্দিষ্ট পোর্টাল rrbappply.gov.in এই ওয়েবসাইট দেখে নেওয়া যেতে পারে। স্টাফ সিলেকশন কমিশন জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট লোয়ার ডিভিশন ক্লার্ক গেট লিমিটেড বিভাগীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা 2025-এর জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করছে। পদের নাম ও শূন্য পদের সংখ্যা 149টি। কেন্দ্রীয় পাসপোর্ট সংস্থা, পররাষ্ট্র মন্ত্রণালয় 50টি শূন্য পদ, সশস্ত্র বাহিনী সদর দপ্তর কেরানি পরিষেবা 31টি শূন্য পদ, পররাষ্ট্র মন্ত্রণালয় 7টি শূন্যপদ, রেলওয়ে বোর্ড সচিবালয় কেরানি পরিষেবা 12টি শূন্যপদ, কেন্দ্রীয় প্রশাসনিক ট্রাইব্যুনাল 4টি শূন্যপদ, ভারতের রেজিস্ট্রার জেনারেল কার্যালয় 17টি শূন্যপদ, জাতীয় প্রযুক্তিগত গবেষণা সংস্থা 9টি শূন্যপদ, কৃষি ও কৃষক কল্যাণ বিভাগ, কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয় 1টি শূন্যপদ, উন্নয়ন কমিশনারের কার্যালয় 13টি শূন্যপদ, কেন্দ্রীয় অনুবাদ ব্যুরো 2টি শূন্যপদ, সরকারি ভাষা শাখা, আইন ও বিচার মন্ত্রণালয়ের বিধানসভা বিভাগ 1টি শূন্যপদ। আবেদন শুরু, আবেদন জমা দেওয়া শুরু হয়েছে 5ই জুন থেকে। শেষ আবেদন জমা দেওয়ার শেষ তারিখ 26শে জুন 2026। বিস্তারিত জানার জন্য https://ssc.gov.in এই ওয়েবসাইট দেখে নেওয়া যেতে পারে। শুনলেন কর্মখালী বিজ্ঞপ্তি। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন আধুনিক গান, শিল্পী সুপ্রতীক দাশ।

এতক্ষণ শুনলেন আধুনিক গান, শিল্পী ছিলেন সুপ্রতীক দাস। আকাশবাণী আগরতলা জানিয়ে দিচ্ছে আগামীকালের অনুষ্ঠান সূচি। সকাল 6:10 সুভাষিত অনুষ্ঠানে শুনবেন কেশবচন্দ্র সেনের রচনা থেকে পাঠ, সকাল 6:15 ভক্তিমূলক গানের অনুষ্ঠান অঞ্জলি, সকাল 6:25 ককবরক অনুষ্ঠান হায়ংনে খরাং, সকাল 7:05 রবিকিরণ অনুষ্ঠানে শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুচিত্রা মিত্র, সকাল 7:35 স্থানীয় বাংলা সংবাদ, সকাল 7:40 ককবরক সংবাদ, সকাল 7:45 অভিজ্ঞাপন, সকাল 8:40 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন বেহালা শিল্পী সঙ্গীতা চক্রবর্তী, সকাল 9:30 রবীন্দ্রসঙ্গীত শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে, সকাল 10:00 হিন্দি ছায়াছবির গান, সকাল 10:30 বিজ্ঞাপন দাতা আয়োজিত অনুষ্ঠান, সকাল 11:00 শুনবেন বাংলা ছবির গান, বেলা 12:00 ককবরক অনুষ্ঠান লীলা মণিচড়া, বেলা 1:05 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, দুপুর 1:40 লোকগীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে, দুপুর 1:50 আধুনিক গানের শিল্পী সুমন চট্টোপাধ্যায়, বিকেল 5:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি, সন্ধ্যে 6:05 শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে সপ্তম শ্রেণীর সমাজ বিজ্ঞান থেকে নতুন সূচনা নগর ও রাষ্ট্র থেকে পাঠ দেবে নিশানপুর বিদ্যালয়ের শিক্ষিকা শুক্লা চৌধুরী। সন্ধ্যে 6:30 ঘরগৃহস্থের আসরে মাছ চাষে জলের স্বাস্থ্য প্রসঙ্গে ডক্টর পম্পা ভট্টাচার্যের সাক্ষাৎকার, পরে শুনবেন লোকগীতি সহজমার কণ্ঠে, সন্ধ্যে 7:00 ককবরক অনুষ্ঠান, সন্ধ্যে 7:45 ককবরক সংবাদ, সন্ধ্যে 7:55 স্থানীয় বাংলা সংবাদ, রাত 8:05 অনুষ্ঠান সুস্বাস্থ্য, রাত 9:00 রবীন্দ্রসঙ্গীত শুনবেন দেবাশিস বর্ধন রায়ের কণ্ঠে, রাত 9:30 বাংলা নাটক মলয়া রচনা ননীগোপাল চক্রবর্তী প্রযোজনা অনিন্দিতা দত্ত, রাত 10:10 কর্মখালী বিজ্ঞপ্তি, রাত 10:15 রাগ প্রধান গান শুনবেন অখিল বন্ধু ঘোষের কণ্ঠে। শুনলেন আগামীকালের অনুষ্ঠান সূচি। আবহাওয়ার বিজ্ঞপ্তি। আগরতলা ও তার পার্শ্ববর্তী এলাকার পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন থাকবে, বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজ্যের কোনো কোনো স্থানে। আগামীকালের

সম্ভাব্য সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 33 ডিগ্রি সেলসিয়াস এবং 24 ডিগ্রি সেলসিয়াস। আজকের দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে যথাক্রমে 32.4 ডিগ্রি সেলসিয়াস এবং 23.5 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 96%, সর্বনিম্ন 71%। আবহাওয়া দপ্তর থেকে বিশেষ সতর্কবার্তায় জানানো হয়েছে, সিপাহীজলা, গোমতি, খোয়াই এবং ধলাই জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি। আকাশবাণী আগরতলা, আমাদের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। আগামীকালের প্রথম অধিবেশন শুরু হবে সকাল 5:55 থেকে। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 10:31 হয়ে আট সেকেন্ড। জয় হিন্দ।